আকাশবাণী মুর্শিদাবাদ, আজ শনিবার 23 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 29 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 13 জুন 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:19। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:55 হয়ে 48 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

এখন অমৃত বাণী। শ্রী শ্রী চৈতন্যদেব বলেছেন, উঁচু নিচু দরিদ্র বড়লোক বলে সমাজে কেউ নেই, আমরা মানুষ এটাই আমাদের একমাত্র পরিচয়। অহম হল মানুষের সব থেকে বড় শত্রু। আত্মিক উন্নতি ঘটাতে হলে অহমবোধকে বিসর্জন দিতেই হবে। শিক্ষার কোনো বিকল্প নেই, বিদ্যাচর্চার মাধ্যমে আমাদের মনের বিকাশ হয়। নিজেকে কখনো বড় বলে ভাববে না, বিনয় হল মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য। সব জীবে প্রেম ও ভালোবাসা বিতরণ করবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ থেকে বিরাট পাহাড় সকলেই তোমার সান্নিধ্য লাভের অভিলাষী। পৃথিবীর সর্বত্র ঈশ্বরের স্পর্শ অনুভব করবে, আর এইভাবেই তুমি নিজের মধ্যে ঈশ্বরত্বকে বুঝতে পারবে। সবসময় সৎভাবে জীবনযাপন করবে, অতিরিক্ত চাহিদা করবে না, তাহলে তোমাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে না। বৈষয়িক সুখের দিকে আকৃষ্ট হয়েও না, বৈষয়িক সুখ দুদিনের কিন্তু আত্মিক সুখ চিরকালের। দৈনন্দিন জীবনযাপনে কোনো জাঁকজমক আনবে না, সাধারণ সহজ জীবনযাপনের মধ্য দিয়েই আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি। আর পৃথিবীর সকল মানুষকে আপন বলে কাছে টেনে নেবে, সমাজের সব থেকে নিচু বর্গের মানুষদেরও

অমৃতবাণী শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত ভক্তি গীতি শুনবেন। এই আসরে আজ প্রথম শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: শুনছিলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের পক্ষে ভারতে নিযুক্ত মার্কিন সার্জদে অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। আগামীকালই প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। দশম টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ধর্মশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন বাণিজ্যিক জাহাজের ওপর ও ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের

0: মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শজদ এফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরী ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এ ধরনের পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে মার্কিন প্রতিনিধিকে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন শজদ এফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। উল্লেখ, গত বুধবার ওমান উপকূলে মার্কিন নৌসেনার হামলায় ভারতীয় তিন নাবিকের মৃত্যু হয়। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানা তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ভারতীয় নাবিকদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এজন্য দায়ী করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতে পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। শিক্ষামন্ত্রী জানান, দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ছাড়াই বাছাই করে 120টি স্টার্ট আপ সংস্থাকে নির্বাচন করেছে। এই স্টার্ট আপগুলি 13টি প্রধান ক্ষেত্রে 20টির বেশি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করবে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম পর্যায়ে ফ্রান্সের নিসে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখেও বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। সফরের শেষ পর্যায়ে ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত ওই সম্মেলনে দক্ষিণী বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশ নেবে। সোলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সোল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং তার সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতা এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রযুক্তি ব্যবস্থাপনায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। অপারেশন সিন্দুরের সময় প্রতিরক্ষা বাহিনী আকাশপথে যে ধরনের অভিযান চালায় সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। নেপালের কাভার জেলার সেলফিডান্ডা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে আটজনের মৃত্যু হয়, আহত হয়েছেন অন্তত ১৫ জন। বায়ুশক্তি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে গোয়ায় আগামী সোমবার ১৫ জুন এবছরের বিশ্ব বায়ু দিবস সম্মেলন হতে চলেছে। এবছর সম্মেলনের মূল ভাবনা বায়ুশক্তি উচ্চাকাঙ্ক্ষা থেকে গতি সঞ্চার। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যমণ্ডিত এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে পদার্পণ করবেন। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 দুর্ঘটনা তদন্ত চলছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRB-র বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমানাথন গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের সঙ্গে এক বৈঠকে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। জাতীয় রাজধানী এলাকায় গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশপাশ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। IMD জানিয়েছে, বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের PV সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেনসু ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম ICC T20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে গতকাল টসে জিতে ইংল্যান্ড ড্যানি ওয়াটহজের অপরাজিত 105 রানের ওপর ভর করে 20 ওভারে 219 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে 132 রান করতে সমর্থ হয়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে আর কিছুক্ষণের মধ্যে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। দশম টি-20 মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

এখন আপনাদের জানিয়ে রাখি আজ শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা থাকছি মেলানিন কথা এই বিষয় নিয়ে। আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে। সহজ কথায় যদি বলি, আমাদের ত্বক, চুল এবং চোখের স্বাভাবিক রঙের জন্য দায়ী হলো মেলানিন নামের একটা রঞ্জ পদার্থ বা পিগমেন্ট। আর এই এর ত্রুটির কারণে কখনো কখনো শরীরে মেলানিন একেবারেই তৈরি হয় না, আর খুব সামান্য পরিমাণে তৈরি হয়, আর তখন তাকে অ্যালবিনিজম বলা হয়। অ্যালবিনিজম বলা হয়, আমরা সাধারণ ভাষায় অনেক সময় তাকে ধবল বা শ্বেতি রোগ বলেও চিনে থাকি। কিন্তু এর জন্য আমরা অনেক সময় দেখেছি যে যাদের ক্ষেত্রে এই রোগটি ঘটে থাকে তাদেরকে আমরা কেমন একটা যেন চোখে দেখি, কিন্তু না, আজ সেই কথাই হবে শুভ সকাল অনুষ্ঠানে। কারণ আজকের দিনটি হল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ অ্যালবিনিজম নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য। তাই আমরাও কথা বলবো একদম নির্দিষ্ট বিষয় নিয়ে শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের। আজকের বিষয় মেলানিন কথা। আপনাদের সাথে কথাবার্তা হোক 9434921300 নম্বরে, এছাড়াও আপনারা আসতে পারেন 0348225968 এই নম্বরটিতে। মেলানিন কথা আজ শুভ সকালের বিষয়। হ্যাঁ, মেলানিন কথা।

একই সঙ্গে আপনাদের জানিয়ে দিই আজ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান মেহফিলের কথাও। হিন্দি ছবির গানে নানা সময়ে এসেছে মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে সসগ্রা প্রকৃতির জয়গাথা। 13 জুন শনিবার অর্থাৎ আজ রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানের প্রসঙ্গ পরিবেশ সিতারো কে মাহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান, আর সরাসরি কথা ও বার্তা হবে এই নম্বরে 9434921300 অথবা 0348225968। তাহলে শুভ সকাল এবং মাহফিল, দুটি লাইভ অনুষ্ঠানের বিষয় জানা হয়ে গেল, তাহলে আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই আশায় রাখছি।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসর, প্রথম শিল্পী সাগর সেন।

শুনছিলেন এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন সাগর সেন, প্রসন্ন মুখোপাধ্যায়, রমা মণ্ডল, শ্রাবণী সেন এবং শেষ গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ শুভ সকাল অনুষ্ঠানে আমি থাকছি যে বিষয় নিয়ে। আজ আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস, আর তাই আমরা শুভ সকালে

নজরুলগীতি রাসুরের শেষ গানটি এতক্ষণ শুনছিলেন শঙ্কর ঘোষালের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল আজকের নজরুলগীতি রাসুর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ, ফসল বিষয়ক পরামর্শ বলিতে ধান চাষের ক্ষেত্রে জানানো হয়েছে যে ইতিমধ্যেই সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন এবং আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। উদ্যান পালন বিষয়ক পরামর্শ বলিতে আমের ক্ষেত্রে বলা হয়েছে বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করে ফেলুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন গাছ হেলে পড়তে পারে, বেঁকে যেতে পারে, সবজি ও ফল এবং ফসলে ফুল ও কচি ফলও ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হতে পারে, পাকা এবং কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। আর কৃষি কার্যক্রমের ক্ষেত্রে স্প্রে করা, সার প্রয়োগ ইত্যাদিও ব্যাহত হতে পারে আবহাওয়ার প্রভাবে। তাই এর থেকে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন যাতে গাছ হেলে না পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করুন, শুকনো ও নিরাপদ স্থানে সেগুলোকে রাখুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ হলে সেদিকেও নজর রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্ত স্থানে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কবার্তায় বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 7 দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে যে জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি শিল্পী সনজিৎ মণ্ডল।

এখন চলতি অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান শুনবেন। সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন। আজ এই অনুষ্ঠানের বিষয় মেলানিন কথা। সকাল 9:05 যথাক্রমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। সকাল 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন বিবিধ ভারতের অনুষ্ঠান। সকাল 10:00 কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনতে পাবেন মেলা দুটোই অনুরোধের আসর। আজ শ্রোতা বন্ধুদের অনুরোধের বাংলা ছায়াছবির গানে আসরে শুনবেন, উপস্থাপনায় থাকবেন শুভ্রা দত্ত। মেলা 2:30 অনুষ্ঠান অঙ্গনা, বেড়ানোর আনন্দ এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান নীলাঞ্জনা

সাক্ষাৎকার নিয়েছেন, নীলাঞ্জন পালনের সাক্ষাৎকার নিয়েছেন সুমনা সেনগুপ্ত। বিকেল 3:05 হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান আবারও শোনা যাবে 3:10। বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন, বিকেল 5:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন নজরুল গীতি, 5:30 অনুষ্ঠান কিষাণ বাণী, 6টায় দিল্লি কেন্দ্র হিন্দি সংবাদ, 6:05 শোনা যাবে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ৬:30 কর্মখালি সংক্রান্ত খবর জীবিকার জন্য, 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 শুনবেন ভক্তিগীতি, আজ সন্ধ্যায় 7:10, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 7:50 শোনা যাবে কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ, রাত 8:00 8:05 দিল্লি কেন্দ্র থেকে পরপর শুনবেন হিন্দি এবং ইংরেজি সংবাদ, রাত 8:10 আজকের নাটক, নাটক দধিচি রচনা শুভঙ্কর চক্রবর্তী, রাত 9:00 News@9 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:15 কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে, রাত 10:00 স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর শ্রুতি, আজ এই অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন সমর পাল এবং গল্প পাঠ করবেন ছবি রঞ্জন মজুমদার, রাত 10:15 হিন্দি ছায়াছবির গানের লাইভ অনুষ্ঠান মাহফিল, আজ এই অনুষ্ঠানে প্রকৃতির গান শুনবেন, উপস্থাপনায় থাকবেন মুক্তি হক, রাত 11:00 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি, শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের খবর এবং স্থানীয় সংবাদ। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সে নিসে যাবেন। সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ধারামশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র। সেখানে সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণী বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিও সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার উদ্বোধন ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড আরআরবির বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিল মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটে 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রী কুমারস্বামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সন্ধে 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে, এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে, খেলা শুরু দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। 31 মিনিটে এবং পরে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইউএসএর ফোলারিন বোলোগান আরও 2টি গোল করেন। বিরতি সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বি ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সান ফ্রান্সিসকোয়, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। নতুন সরকারে মন্ত্রিসভার দপ্তর পরিচালনার জন্য প্রশাসনের পক্ষে আজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে আগামী সোমবার শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। একই অভিযোগে সিআইডি মঙ্গলবার তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরেক দফায় বন্ধ রাখা হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
1: জমিন হ্যান্ড ওভার করনে কা কাম কর দিয়া, ডেলি হ্যান্ড ওভার হো রা হ্যায়, আব তো 100 কিলোমিটার কে আসপাস কি জমিন হাম লোগ হ্যান্ড ওভার কর দিয়া হ্যায়। নর্থ বেঙ্গাল মে কুছ এরিয়া জো চিকেন লেগ সে লাগা হুয়া হ্যায় উসমে ফেন্সিং কা কাম বিএসএফ চালু ভি কর দিয়া হ্যায়, হাম লোগ সময়বদ্ধ তরিকে সে এ ভি পুরা করনে কা কাম করু, এ দেশ কি সুরক্ষা কা সওয়াল হ্যায়।
0: এদিকে রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরে আনবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, তবে তারা সিঙ্গুরিয়ে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরির ওই জমি বর্তমান সরকারের হাতে নেই। পূর্বতন সরকার মালিকদের সেই জমি ফিরিয়ে দিয়েছে,

0: কিন্তু ওই জমির চরিত্র বদলে যাওয়ায় সেখানে ফসলের চাষ ও পুকুর কেটে মৎস্য চাষের ব্যবস্থা করা হলেও তা সফল হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য শিল্প করে তোলার জন্য তাঁর কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের রেলের ওয়ার্কশপ সম্প্রসারণের মধ্যে দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি সরকারের মূল্যায়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মানুষের ওপরেই তিনি এই মূল্যায়নের দায়িত্ব দিয়েছেন। বিএসএফকে জমি হস্তান্তর, জনগণনার কাজ, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, দুর্নীতিমুক্ত কর্মসংস্থান, নারী সুরক্ষাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হকারদের কোনোভাবেই ফুটপাত বা রাস্তায় বসতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। সাংবাদিকদের তিনি বলেন, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের যেসব প্রকল্প রয়েছে তারা তার সুবিধে পাবেন এবং রাজ্য সরকারও কিছু প্রকল্প চালু করবে। তিনি জনগণের স্বার্থে কাজ করবেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
1: হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়া বলে যে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলি।
0: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকারের সামান্য অর্থ যাদের দরকার নেই সেই সমস্ত পুজো সংগঠনকে অনুদান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অর্থের জন্য যারা পুজো করতে পারে না সরকার তাদের পাশেই থাকবে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প সুবিধে থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেই সব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থাও থাকবে এই শিবিরে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা বা দীর্ঘদিন কোনো কাজ আটকে থাকলে সরাসরি ওই শিবিরে অভিযোগ জানানো যাবে। নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর পরিচালনার প্রশিক্ষণ দিতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ এই ব্যবস্থা করা হয়েছে। সব মন্ত্রীকে সকাল 10টায় ওই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশিক্ষণের সময় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার 40 জন সদস্যের মধ্যে অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, ফলে প্রশাসনের অভিজ্ঞতা তাদের নেই। আবার অনেকে একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হয়েছেন এই প্রথম, তাই দপ্তর পরিচালনার ক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। উল্লেখ্য, প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এবং দক্ষতার সঙ্গে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন আইএএস আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া নতুন আইএএস আইপিএসদের যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারাও প্রশিক্ষকের তালিকায় রয়েছেন। রাজ্যের সরকারি দপ্তর, আধা সরকারি সংস্থা এবং সরকারি অর্থে বেতনপ্রাপ্ত কর্মীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট বিদ্যুৎ মিটার বসাতে হবে। এই মর্মে সমস্ত দপ্তরের প্রধান, জেলাশাসক, বিভাগীয় কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS এর আওতায় বিদ্যুৎ বন্টন ব্যবস্থার সংস্কার এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রাজ্যের সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে স্মার্ট মিটার স্থাপনের এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচির সূচনা করবেন। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। 17-19 জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী ও সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানে এসসিওর আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউতে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে তদন্তকারী সংস্থা সিআইডি ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা গতকাল আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে অভিষেক বাড়িতে ফিরলে তার হাতে আদালতের সমন তুলে দেন সিআইডির তদন্তকারী দল। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে আগামীকাল ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সোমবার তাকে তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। আগামীকাল তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বেলা 12টায় অভিষেককে ফের হাজিরা দিতে বলেছে সিআইডি। অভিষেক কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। এদিকে ফরেন্সিক দলের সদস্যরা গতকাল ঘটনাস্থলে যায়, বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ওই বহুতলে রাখা কয়েক হাজার ইভিএম পুড়ে গেছে। এর প্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীও গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এইমাত্র জানা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ ভোররাতে পৌঁছেছে শালবনী থানার পুলিশ। রাজ্য ও কলকাতা পুলিশের পাশাপাশি বাড়ি ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পুলিশের একটি দল ভেতরে ঢোকেন। কোন মামলায় এই তৎপরতা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 14 জুন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘন্টা ওই সেতুর ওপর দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করবে না। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গ এবং নিউজ অন এয়ার অ্যাপ থেকে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। প্রথম গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলে, ছবি মন নিয়ে।

0: বিশ্বাসকে টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন রাজকন্যা ছবিতে শ্যামল মিত্র।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শুনছেন বাংলা ছায়াছবির গান, এবারের শিল্পী হৈমন্তী শুক্লা, ছায়াছবি সন্ধি।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

বাংলা ছায়াছবির গানের আসরের শেষ গানটি এতক্ষণ শুনলেন সবিতা চৌধুরী এবং যশুদাসের দ্বৈত কণ্ঠে শ্রীকান্তের উইল ছবি থেকে। এই সঙ্গেই শেষ হল আজকের বাংলা ছায়াছবির গানের আসর। পরবর্তী অনুষ্ঠান শুভ সকাল লাইভ ফোর ইন।

0: নমস্কার, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে, অনেক শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে। আর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিই আজকের শুভ সকাল লাইভ ফোন ইন। আজ একটা বিশেষ দিন, 13 জুন আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস। হ্যাঁ, অ্যালবিনিজম কি, তাই তো? দেখুন, এটি একটা বংশগত বা জিনগত বৈশিষ্ট্য আমরা বলা যেতে পারে, জেনেটিক ডিসঅর্ডার। আর যদি সহজ কথায় আমরা বলি, তবে বলবো আমাদের ত্বক, চুল এবং চোখের স্বাভাবিক রঙের জন্য দায়ী হলো মেলানিন নামের একটি রঞ্জক পদার্থ বা পিগমেন্ট। জিনগত ত্রুটির কারণে যখন কারো শরীরে এই মেলানিন একেবারেই তৈরি হতে পারে না বা খুব সামান্য পরিমাণে তৈরি হয়, তখন তাকে অ্যালবিনিজম বলা হয়। আর বাংলায় সাধারণ ভাষায় আমরা একে অনেক সময় শ্বেতি বা ধবল বলে থাকি। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিন্তু এটি সম্পূর্ণই আলাদা। তবে কেন এমন হয়? আমাদের শরীরে যে মেলানিন প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট এনজাইমের উপরেই নির্ভর করে, তো সেইভাবেই এই যে অ্যালবিনিজম যে রোগটি সেটি হয়। আর সেটি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের সকলের মধ্যে। আজকের এই বিশেষ দিনের অবতারণা হয়তো সেই জন্যই যে মানুষের মনে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে তাদেরকে সচেতন করা। আর অনেকেই ভাবেন যে এটি একটি ছোঁয়াচে রোগ, তা কিন্তু একদম নয়। সে নিয়েই কথা আজকের শুভ সকাল অনুষ্ঠান জুড়ে। আজ আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস, আমরা রয়েছি মেলানিন কথা এ বিষয় নিয়ে। ইতিমধ্যে বন্ধু উপস্থিত, তার কাছে শুনবো আর অবশ্যই বিষয়ভিত্তিক কথা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের অপর প্রান্তে। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। না, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ, না, আমি আমি খুবই দুঃখিত, অনুষ্ঠানের প্রথম ফোনটি আমি খুব ভালোভাবে শুনতে পেলাম না। আপনি সঙ্গে থাকুন, চেষ্টা করুন, অবশ্যই কথা হবে, পরবর্তী কলারের কাছে যাব। নমস্কার, কে আছেন? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে কথা থেকে বলছেন?
1: আমি শ্রীশ মোহাম্মদ শ্রীশান, বীরভূম থেকে বলছি।
0: হ্যাঁ দাদা, নমস্কার, বলুন।
1: ফিডব্যাক নেই তো?
0: না, পরিষ্কার শোনা যাচ্ছে, প্রথমটা একটু পেলাম না, বলুন।
1: হ্যাঁ, প্রথমটা রেডিওর কাছে ছিলাম আর চির লেগে যাবে আমি এটা ভাবিনি। আমাদের শরীরে চোখ, চুল, এই চামড়া, এর উপরে মেলাটোনিন বলে একটা কোষ আছে, সেখান থেকে মেলানিন বলে একটি রঞ্জক পদার্থ বার হয়, যার কারণে কে কালো আর কে ফর্সা বা এইগুলো জানা যায়। তবে মেলানিন খারাপ জিনিস নয়, যাদের একটু বেশি তাদের রং কালো হয়, তারা সূর্যের যে গামা রশ্মি কিংবা আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধ করে এবং গরম এলাকায় তাদের রং কালো হয়। আর যারা ফর্সা তাদের মেলানিন কম থাকে। আবার যদি শরীরে মেলানিন একেবারে উৎপন্ন না হয় তাহলে একটা রোগ হয় যাকে আমরা বলি সেতি। কিন্তু দেখবেন আপনারা অনেক লোক আছে যাদের একেবারে শরীরে মেলানিন নাই, তারা হলো অ্যালবিনো, তাদের রং হলো একেবারে সাদা বা সাহেবদের মতো, চুলও তাদের সাদা।
0: আজকে তো আমরা জানি যে অ্যালবিনিজমের আন্তর্জাতিক সচেতনতা দিবস।
1: হ্যাঁ হ্যাঁ, আমার বলতে ভুল হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সেই বিষয়ে তো কথা বলুন।
1: তো এই মেলানিন যাদের শরীরে আছে তারা সূর্যের যে তাপ সেটা প্রতিরোধ করতে তাদের সাহায্য হয়। বিশেষ করে কর্কট কান্ট্রি এলাকার লোক, যেমন আফ্রিকা, আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকটা, লোকেরা একটু রঙের দিক থেকে কালো হয়। তার কারণ হচ্ছে ওইদিকে সূর্যের প্রকোপটা অনেক বেশি আমাদের থেকে। এইটুকুনি বললাম দিদি, আমি তো আর
0: অনেক কিছু
1: বলবে।
0: সঙ্গে থাকুন,
1: নমস্কার জানাই।
2: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, ইতিমধ্যেই আপনাদের বার্তা পৌঁছে গিয়েছে আমাদের কাছে, আমি চলে যাই একটু একটু করে। নিশ্চয়ই সবারটাই আমি চেষ্টা করব, যেহেতু আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আমরা রয়েছি। আচ্ছা, আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস, শফিক ঢাকুরিয়া থেকে লিখছেন, মেলানিন আমাদের ত্বক, চুল ও চোখের রং নির্ধারণ করে। অ্যালবিনিজম হলো এমন একটি জিনগত অবস্থা যেখানে শরীরে মেলানিন খুব কম বা একেবারে তৈরি হয় না। তবে এটি কোনো রোগ নয়, বরং একটি স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্য। তাই অ্যালবিনিজমে আক্রান্ত মানুষদের প্রতি সহানুভূতি, সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, সচেতনতায় পারে বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে। শফিক ঠাকুরিয়া থেকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, পরের বার্তায় চলে যাব। এবারে কে পাঠিয়েছেন আমাদের এই নির্দিষ্ট বিষয় নিয়ে তার মতামত একটু দেখে নেব। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, একটু দীর্ঘ তবু আমি চেষ্টা করে পড়ার, আসলে মানে দীর্ঘ হলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওই হয় কি সবারটা তখন পড়ে ওঠা যায় না, তবু আমি পড়ছি। নমস্কার, শুভ সকাল। আজ বিশ্বজুড়ে এই দিনটি পালিত হচ্ছে। সম্মিলিত জাতিপুঞ্জে 14 ডিসেম্বর 2014 থেকে রেজলিউশনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং 13 জুন 2015 থেকে কার্যকর করে প্রসার করা হয়েছে। শাইনিং অ লাইট টু দ্য ওয়ার্ল্ড এই সংস্থা অ্যালবিনিজম চ্যালেঞ্জ ভায়োলেন্স এবং সোশ্যাল এক্সক্লুশন সমস্যাগুলো যথাযথ মোকাবিলার জন্য কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধি করে সাংগঠনিক বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়া, এই তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। অ্যালবিনিজম একটি জেনে

0: বা বংশগত সমস্যা, যারা এই সমস্যার সাথে লড়াই করছে তাদের সামাজিক ও বৈষম্য যথাযথ অধিকারকে স্বীকৃতি দেওয়ার দায়িত্ব পালনের কর্মপন্থাগুলো গভর্নমেন্ট অথবা সিভিল সোসাইটির কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের কাছেই পৌঁছে দেওয়া। অ্যালবিনিজম তখন হয় যখন মেলানিন শরীরে কম থাকে এবং একদম থাকে না। মেলানিন হলো প্রাকৃতিক রঞ্জক যা আমাদের ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণ করে। নির্দিষ্ট জনের বংশগত পরিবর্তনের ফলে অর্থাৎ জিনের পরিবর্তনের ফলে বা জন্ম থেকেই এই অবস্থাটি থেকে যায়। অ্যালবিনিজম বংশগত রোগ, তাই প্রকৃতি প্রকৃত নিরাময় এর সম্ভব নয়, তবে এর সাথে অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাগুলো ট্রিটমেন্ট হয়ে থাকে, যেমন রেগুলার চোখে চোখ পরীক্ষা করে নেওয়া, স্কিনকে ডাইরেক্ট রোগ থেকে বাঁচানো এবং বিভিন্ন পরামর্শ অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকেও নেওয়া যেতে পারে। তাই আজকের দিনটিতে আমাদের এই বার্তা রইল, সৌন্দর্য শুধু বাইরের রঙে নয়, মানুষের মননে তার চেতনায় অন্তর্নিহিত। আজ এবং প্রতিদিন অ্যালবিনিজম ব্যক্তিদের পাশে দাঁড়ান, মেডিটেশন প্রদান করাই লক্ষ্য হোক, যে তবেই ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস দিনে যথার্থ সম্মান এইভাবে পালিত হবে। মনোজ কুমার পাল লিখেছিলেন তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক কথা জানা গেল আপনার এই বার্তা থেকে। একদমই তাই, আমাদের আজকের এই দিনটির উদ্দেশ্য কিন্তু সেই সব মানুষ যারা এই রোগাক্রান্ত, তাদের পাশে দাঁড়ানো, তাদের সহমর্মী হওয়া, একদম ভ্রু কুঁচকে তাঁদের দিকে তাকানো নয়। কারণ এই যে আপনার বার্তাতেও জানলাম বা আমরাও এটা জানলাম, এটা একটা জিনগত বৈশিষ্ট্য যার জন্য এটা হয়ে থাকে এবং কোনোভাবেই এটা সংক্রামক বা ছোঁয়াচে কিন্তু নয়। হ্যাঁ, আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস আজ। শ্রোতা বন্ধুরা রয়েছেন ইতিমধ্যেই আমাদের সঙ্গে, দেখে নিই কে রয়েছেন এবার। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? না না, আপনার নামটা বলে নিন, আপনার আপনার নামটা শুনে নেব।
1: খুব কালো চুল, সাদা চুল, এ সমস্ত হয়ে থাকে, মেলানিনের অভাব, মেলানিন পর্যাপ্ত মেলানিন এতে শরীরে থাকলে যে মানুষের বিভিন্ন রকমের রং হয়ে থাকে, এটা ছোঁয়াচে নয়, কিন্তু কথা হলো সেটি, মানে মানুষের গায়ে যে সাদা রং হলে তা ছোঁয়াচে বলে অনেকে ধারণা করেন এবং সেগুলোকে তাদের ঘৃণা চোখে দেখা হয়, সেটা ঠিক নয়, উচিত নয়। মানে কুষ্ঠরোগটা ছোঁয়াচা রোগ ঠিকই আছে, কিন্তু কুষ্ঠরোগটা ওই সাদা রং হলেই যে কুষ্ঠ হবে তা তো নয়, মানে গায়ের যদি চিন্তিত তার এবারে ব্যথা হলে সেটা কিন্তু সেটা ছোঁয়াচে নয়, আর যেটা ব্যথা হবে না চিন্তিত কাটলে সেটা হচ্ছে কুষ্ঠ রোগ, কাজে সেগুলোই ছোঁয়াচে বলে ধারণা করা হয়।
0: হ্যাঁ, একদমই তাই, আপনার আপনি যেটা বলেছেন সেটা সত্যি একদমই ঠিক, যে এই আমরা যে অ্যালবিনিজম যে রোগ সেটা কিন্তু একদম একদম ছোঁয়াচে না, জিনগত কারণে একটা হয়, আর সেই জন্যই সচেতন করার জন্যই আজকে আমাদের এই বিষয়। খুব ভালো লাগলো কথা বলে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন তার কাছে যাব। হ্যাঁ, যে কথা আপনারা বলছেন আমরা শুনছি, আমরাও বলছি, আপনারা শুনছেন এবং আমরা সকলে এটা জানি, কিন্তু কোথাও হয়তো মানতে গিয়ে আমাদের একটু অসুবিধে হয়ে পড়ে না। এই যে অ্যালবিনিজম যে বিশেষ একটি রোগ, সেই রোগাক্রান্ত মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন কখনোই অন্যরকম না হয়, সে নিয়েই আজকের এই বিষয়ে অবতারণা বা আমাদের আজকের এই অনুষ্ঠান, আজকের এই বিশেষ দিনে কথা হবে। তার আগে শ্রোতা বন্ধুর কথা শুনে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো,
2: আমাদের শরীরে যে সমস্ত হরমোন গুলো নিয়ন্ত্রিত, আমাদের মানে নির্গত হয় আর কি, সেগুলো আমাদের রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে। আর যেটা করে সেটা হচ্ছে যে মেলানিন যে বিষয়টা আপনি দিয়েছেন, হ্যাঁ, সেটা একটা মানুষের বর্ণ নির্বাচন করে। হ্যাঁ, সেই মেলানিনের জন্য কালো রং, ত্বকের রং কালো হয়, আবার ঠিক তার ধরুন বংশগতির ব্যাপারে যদি আমরা যাই, একটা পরিবারে মা যদি কালো বর্ণের হয় আর বাবা যদি পরিষ্কার বর্ণের হয়, তাহলে যে কোনো হয় ছেলে কিংবা মেয়ে, হ্যাঁ হয় মায়ের বর্ণ নাহলে বাবার বর্ণ ধারণ করে, এটা হরমোনের প্রভাবে। এই তো দিদি, তো আমি ধরুন খুব পরিষ্কার, একদম দুধে আলতা রং আমার, হ্যাঁ কিন্তু আমার মেয়ে পেয়েছে আমার রং, হ্যাঁ আমার একদম দুধে আলতা, আবার আমার ছেলে আমার মানে মানে স্ত্রী আর কি একটু শ্যামলা ধরনের, তো আমার ছেলে পেয়েছে তার মায়ের রং মানে শ্যামলা বরণ। তো এইভাবেই আমাদের জীবনচক্রটা চলতে থাকে আর হরমোনকে আমাদের মেনে নিতে হয়, আর হরমোন দিদি অনেক সময় আমাদের প্রেম ভালোবাসাকেও বাড়িয়ে দেয়। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন আপনারাও। দেখুন যে কথা হচ্ছে আর কি, যে অ্যালবিনিজম বা আজকে মেলানিন কথা যেটা, যে অ্যালবিনিজমের যে কারণ, আমরা জানি যে স্বাভাবিক শরীরে টাইরোসাইন নামক অ্যামিনো অ্যাসিড থেকে TYR বা টাইরোসিনেজ এনজাইমের উপস্থিতিতে ধাপে ধাপে কালো বা বাদামি পিগমেন্ট এবং ফেমেলিনিন অর্থাৎ হলুদ বা লালচে পিগমেন্ট তৈরি হয়। আর এই অ্যালবিনিজমে আক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের শরীরে এই TYR অর্থাৎ এনজাইমটি তৈরি করার জিনটি ত্রুটিপূর্ণ থাকে, সেটা তৈরি হয় না সঠিকভাবে, তাই পুরো প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয় এবং শরীরে পিগমেন্টেশন বা রঙের অভাব দেখা যায়। অ্যালবিনিজম আক্রান্ত যেসব ব্যক্তি তাদের মধ্যে যে লক্ষণগুলো আমরা দেখে থাকি, প্রধানত তিনটে লক্ষণই প্রতিফলিত হয় দেখা যায়, যেমন ত্বকের ক্ষেত্রে ত্বক অত্যন্ত ফ্যাকাশে বা ধবধবে সাদা হয়ে যায় মেলানিন না থাকায়। এদের ত্বক সূর্যের অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেস থেকে নিজেকে রক্ষা করতে পারে না, যার ফলে খুব সহজেই সানবার্ন বা ত্বকের ক্যান্সার ইত্যাদি হওয়ারও ঝুঁকি থাকে। আর একটা চুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাথার চুল, চোখের ভ্রু এবং পাপড়ির রং সম্পূর্ণ সাদা, সোনালি বা হালকা বাদামিও হতে পারে। আরেকটা যেটা বললাম, প্রধানত তিনটি বলেছি, তাহলে ত্বক হলো, চুল হলো, এবার চোখ, চোখের মণি বা আইরিস সাধারণত হালকা নীল, ধূসর বা কখনো কখনো রক্তনালীর প্রতিফলনের কারণে লালচে দেখায়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে মেলানিন কেবল ত্বকের রঙই ঠিক করে না, এটি চোখের অপটিক নার্ভ বা দৃষ্টির স্নায়ু গঠনেও সহায়তা করে। তাই অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের দৃষ্টিশক্তি সাধারণত কিছুটা দুর্বল হয় এবং তারা তীব্র আলো সহ্য করতে পারেন না। আমরা আসবো আরো পরবর্তী কথায়, শ্রোতা বন্ধু রয়েছেন তার কাছে, একটু যাই, তিনি কি বলছেন শুনে নি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে?
3: হ্যাঁ নমস্কার দিদি, আমি বহরমপুর হায়দ্রাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: আচ্ছা নমস্কার, স্বাগত আজকে অনুষ্ঠানে, বলুন।
3: গতকাল রাত্রেই শোল নামাজের অনুষ্ঠানে বিষয় সম্পর্কে মেলানিন নিয়ে বলা হচ্ছে, এটা চামড়ার একটা বিশেষ রোগ।
0: হ্যাঁ মানে আজকে যেহেতু আমি বলেছি শুরুতেই, বারবারই বলছি, আজ একটা বিশেষ একটা দিন, অ্যালবিনিজম সচেতনতা দিবস, সেজন্যই এই প্রসঙ্গটা এসেছে।
3: এবং মানে এতটা হয়তো জানতে পারতাম না যদি রেডিও না শুনতাম, গতকাল দিনান্তিকায় এই বিষয়ে শোনার পর অনেকটাই জেনেছি যে এতটা, যার অ্যাকচুয়ালি এটা আমাদের চলতি বাংলায় যেটাকে সেতিও বলা হয়,
0: সেতি বা ধবল রোগ আমরা বলে থাকি।
3: এবং আমি দেখেছিলাম আমাদের এলাকায় একজন ছিল, এখন সে নেই, মানে অন্যত্র চলে গেছে, যে এদেরও এতটা সমস্যা থাকে সেটা আমি কালকে রেডিওর প্রোগ্রামটা না শুনলে বুঝতে পারতাম না, এবং এতটুকুই কালকে রেডিওতে বলা হয়েছে, খুব ভালো লাগলো। এবং এই এই কমিউনিটি থেকে উঠে আসা একজন ব্যক্তি যিনি একটা সংস্থা তৈরি করে এই ধরনের মানুষের কথা বলছে, খুব ভালো লাগছে, কালকে সেটা রেডিওর মাধ্যমেই শুনলাম। তাই যাই হোক, যে সচেতনতা আপনি এটা করে যাচ্ছে, খুব ভালো লাগছে, চালিয়ে যান। ধন্যবাদ।
0: হ্যাঁ, আর আপনারাও ঠিক এইভাবেই আমাদের পাশে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এবারে একটু চলে যাই, শ্রোতা বন্ধুর বার্তা রয়েছে। শুভ সকাল আমার মিষ্টি মানসী মা। আচ্ছা এ বলেই শুরু করেছেন SMS, আপনার জন্য রইল অনেক আদর ভালোবাসা, আজ আজকে বিশেষ একটা সচেতনতা দিবস, আমরা সকলে মানুষ কিন্তু আমরা যদি সকলে সচেতন থাকি তাহলে আমাদের দেশ শান্তিপূর্ণ থাকবে। আসুন আমরা এই প্রতিজ্ঞা করিব যে একে অপরের পরিপূরক হয়ে দেশ অর্থাৎ আমাদের ভারত মাতাকে সচেতন রাখবো। আজ সচেতনতা দিবস অর্থাৎ অ্যালবিনিজম সচেতনতা দিবস। তাই দূরের কাছে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বয়স্ক শ্রোতা বন্ধু মন্টালি দে বিরাটি থেকে লিখছেন, আচ্ছা উনি লিখেছেন আরও যে অ্যাপের মাধ্যমে রেডিও শুনতে পাই কিন্তু আজ একটু অসুবিধে হচ্ছে। আসলে এটা হয়েই থাকে মাঝে মাঝে, বুঝতেই পারছেন যান্ত্রিক ব্যাপার, সেজন্য। তবুও আপনি যে আমাদের সঙ্গে আছেন এটাই অনেক, আর আপনার জন্য আমার প্রণাম রইল। আপনার এই যে সম্ভাষণে আপনি আজকে আমায় দেখেছেন, আমি সত্যিই অত্যন্ত গর্ববোধ করছি যে এভাবে আপনাদের এত কাছে আমি বা আমরা পৌঁছে যেতে পারি। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। এবারে চলে যাই পরবর্তী বার্তায়। সুব্রত দত্ত কান্তনগর থেকে লিখছেন, আজ ১৩ জুন। আজ ১৩ জুন বিশ্ব অ্যালবিনিজম সচেতনতা দিবস। শুভ সকালে সকল অ্যালবিনিজম আক্রান্ত বাহক এবং অন্যান্য সমস্ত মানুষকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আজকের বিষয় অত্যন্ত প্রয়োজনীয় একটি শারীরিক রঞ্জক পদার্থ সম্পর্কিত মেলানিন কথা। এই রঞ্জক পদার্থটি আমাদের ত্বকের বর্ম হিসেবে কাজ করে, সূর্যের বিভিন্ন ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ক্যান্সার আক্রান্ত হবার প্রবণতা নিয়ন্ত্রণ করে এবং চেহারা সৌন্দর্য আনে। গ্রীষ্মপ্রধান ভারতীয় উপমহাদেশ এবং আফ্রিকান মানুষজন জন্মগতভাবেই তাদের ত্বকে প্রচুর পরিমাণে মেলানিন নিয়ে জন্মায়, ফলস্বরূপ এই সমস্ত মহাদেশের মানুষের ত্বকের রং কালো বা বাদামি। আবার উল্টো দিকে শীত প্রধান দেশগুলির মানুষের ত্বকে মেলানিন কম থাকায় তাঁদের গায়ের রং আকর্ষণীয়ভাবে সাদা বা গোলাপি। ভারতীয় উপমহাদেশ ও আফ্রিকার মানুষের ত্বকের বাদামি বা কালো রং আর ইউরোপ আমেরিকার মানুষের ত্বক বর্ণ সাদা বা গোলাপি, যাই হোক না কেন পুরো বিষয়টি কিন্তু স্বাভাবিক ও প্রাকৃতিক। এর বাইরেও আরও একটা অবস্থা আছে যেখানে মানুষ জন্মগতভাবেই কম মেলানিন নিয়ে জন্মায়, ফলস্বরূপ ত্বক বর্ণ ও চুল ফ্যাকাশে সাদা, চোখের কণিনিকার স্বাভাবিক রঙও পাল্টে যায় এবং স্বল্প দৃষ্টি সম্পন্ন এই অবস্থাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যালবিনিজম। আর অ্যালবিনিজম প্রভাবিত মানুষকে বলা হয় অ্যালবিনো। প্রসঙ্গত বলে রাখা উচিত, অ্যালবিনিজম কোনো রোগ নয়, এ হলো জিনের এক বিশেষ অবস্থান যা নিয়ে মানুষ জন্মায়। বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতির সূত্র অনুযায়ী প্রকট না হয়ে কারো শরীরে সুপ্তভাবেও জিন ঘটিত এই সমস্যা থাকতে পারে। তবে এই রোগ একেবারেই ছোঁয়াচে নয়, তাই প্রভাবিত বা সম্ভাব্য বাহক সকলেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো জীবন কাটানো উচিত, কেননা এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এই সমস্যার স্থায়ী সমাধান এখনও সামনে আসেনি। পরিশেষে মানুষ ছাড়াও পশু পাখিরাও এই সমস্যায় প্রভাবিত হতে পারে, যেমন সাদা কাক বা সাদা বাঘ, এরাও কিন্তু অ্যালবিনো। নমস্কার, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমাদের কাছে সুব্রত দত্ত পাঠিয়েছিলেন বেশ তথ্য সমৃদ্ধ তার আজকের এই বার্তা, অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু আমরা জানতে পারলাম এবং অবশ্যই সকলের সঙ্গে আপনার এই যে বার্তা আমরা ভাগ করে নিলাম। অ্যালবিনিজম আক্রান্ত ব্যক্তি, আমরা রোগাক্রান্ত বলবই না আক্রান্ত, কারণ আমরা তো দেখুন আমরা বিজ্ঞানটা তো বুঝতে পারছি যে কেন তারা এরকম, তাহলে কখনোই এটা মনে করবো না যে তারা আমাদের থেকে আলাদা, তারাও আমাদের মতোই মানুষ। ওই যে মেলানিন, এই মেলানিন নামক বস্তুতার জন্যই আপনারাও বারবার যেটা বলেছেন, আমাদের ত্বকের যে বর্ণ সেই মেলানিনের উপস্থিতি কম উপস্থিতি অনুপস্থিতি এই নির্ধারণ করে দেয়।

0: সাতাশি সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরলাম শুভ সকাল অনুষ্ঠানে। প্রতি বছরই আজকের দিনে অর্থাৎ ১৩ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে পালন করা হয়ে থাকে। ২০২৬ সালে অর্থাৎ এবছর এই দিনটির যে মূল বিষয় বা থিম, ১০ ইয়ার্স অব IIAD, এ ডিকেড অব কালেকটিভ প্রোগ্রেস, রিনিউয়াল অ্যান্ড রিলেশনস, এক দশকের সম্মিলিত অগ্রগতি, নবায়ন এবং স্থিতিস্থাপকতা। ২০১৫ সালে জাতিসংঘে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালন করা শুরু হয়েছিল এবং সেই হিসেবে ২০২৬ সালে ১৩ জুন অর্থাৎ এবছর এই আন্তর্জাতিক সচেতনতা দিবসটি সাফল্যের সাথেই ১০তম বর্ষে পদার্পণ করেছে। আপনারাও আপনাদের বার্তায় জানাচ্ছেন, আপনাদের কথার মাধ্যমে আমাদের জানাচ্ছেন যে এই দিবসের আসল উদ্দেশ্যটা কী। সেটা আমরাও জানি, একটাই উদ্দেশ্য, তা হল সচেতনতা বৃদ্ধি করা। অ্যালবিনিজম যে কোনো ছোঁয়াচের রোগ বা অভিশাপ নয়, বরং একটি জিনগত অবস্থা। এই বৈজ্ঞানিক সত্যটি কিন্তু আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি, আর তাই হয়তো এই দিবস আজকে ১৩ জুন এবং এই দিবস এবং এই অনুষ্ঠান সেই জন্যই মানুষকে সচেতন করার জন্য। আমরা অনেকেই কুসংস্কার আচ্ছন্ন হয়ে অনেক কথা বলে থাকি এই ধরনের মানুষদের দেখে, অর্থাৎ যারা আলবিনো তাদের দেখে, যে হয়তো কিছু করেছিল সেই বাপের ফল ভোগ করছে, এরকম এরকম অনেক কথা আমরা বলে থাকি, তাই না, যে দেখ ওই রকম হয়েছে। বা রাস্তা দিয়ে যখন সমস্ত মানুষজন যাচ্ছেন, ধরুন হেঁটে চলে যাচ্ছেন, তার মধ্যে যদি আপনি একজন আলবিনোকে দেখেন, চট করে কিন্তু আপনি তাকিয়ে বেশ তাকে দেখেন যেন অন্য গ্রহের একটা কোনো জীব এইভাবে, কিন্তু একদমই তা নয়। দেখুন, আপনারাই তো জানাচ্ছেন যে কেন তারা অ্যালবিনো। তো এইটা যদি আমরা জানি, তবে কেন ভাববো তাদেরকে অন্যরকম? তারাও তো আমাদের মতোই একজন মানুষ, শুধুই ওই যে মেলানিন তার অভাবেই একটু এদিক ওদিক। শ্রোতা বন্ধু কি বলছেন? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ, সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? 9434-9130 ফোনের অপপ্রান্তে যদি কেউ অপেক্ষা করে থাকেন, আপনি কি লাইনে আছেন? না, যোগাযোগ করতে পাচ্ছেন, যোগাযোগ করতে পাচ্ছি না। আচ্ছা, পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে চলে যাব, কে আছেন দেখি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কেউ রয়েছেন ফোন লাইনে অপেক্ষা করছেন? হ্যালো, বলুন কে? হ্যালো, আপনি বোধহয় অনুষ্ঠান প্রথম থেকে শুনেননি বা লক্ষ্য করেননি?
2: আমি রেকর্ডিং পাঠাচ্ছি শান্তিনিকেতনে, বীরভূম বেতারে।
1: হ্যাঁ,
2: আমাদের এখানে একজনের এরকম অসুখ আছে, তো সবাই ওকে ছয় নেয়, এই ছুসনা ছুসনা অসুখ। আমি বলছি না, এটা ছোঁয়াচে অসুখ নয়, অবশ্যই ওকে অপমান করবে না। হ্যাঁ, এটা অবশ্যই ভালো হবে, এটাই বলি ছোট করে দিদি ভাই।
1: হ্যাঁ, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, ছোঁয়াচে নয় এটা আমরা জানি, আর আমরা যখন জানি তাহলে আমাদের কাজ হলো আর সকলকেও সচেতন করা। আচ্ছা, এবারে বিষ্ণুপুর বীরভূম থেকে মঙ্কিম দাস লিখছেন, শুভ সকাল দিদি ভাই, আজকের বিষয় মেলানিন সচেতনতামূলক। হ্যাঁ, ঠিক মেলানিন সচেতনতামূলক নয় আজকে যে বিষয়টি নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস। এই অ্যালবিনিজমটা হয় কিন্তু মেলানিনের অনুপস্থিতির কারণে, সেই জন্যই আজকে মেলানিন কথা আমরা অনুষ্ঠানের নাম রেখেছি। যাকে যাই হোক, মানবদেহের ত্বকে ছোপ ছোপ দাগ দাগ শার্শা দেহে ছড়িয়ে পড়লে চুল বর্ণহীন হয় এবং চোখের রঙও বর্ণহীন হয়ে যেতে পারে। চুল সাদা মেলানিনের অভাবে অ্যালবিনিজম বংশগত কারণে দেহের চোখ, চুল সাদা ও ত্বকে শ্বেত বর্ণ হয়ে যায়, এর ফলে অনেক সময় ত্বকে ক্যান্সার হয়। টেটানাস বা চোখের টিনিটাস বা চোখের দৃষ্টি দুর্বল হওয়ায় সমস্যা দেখা যায়। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস, অনেক অনেক ধন্যবাদ। এবারে চলে যায় পরবর্তী যে বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে, অর্থাৎ ছোটো সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন, আপনাকেও বেতার জগতের সমস্ত বন্ধুকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। মেলানিন শরীরে সেই পদার্থ যা চুল, ত্বক ও চোখের রঞ্জক তৈরি করে। শরীরে মেলানিন যত বেশি তৈরি করবে, ততই চুল, চোখ ও ত্বক কালো হবে। তবে মেলানিনের পরিমাণ তৈরি ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যথা জিনগত কারণ, পূর্বপুরুষেরা সূর্যালোকের সংস্পর্শে কতটা থাকতেন ইত্যাদি। শরীরে মেলানিনের ঘাটতি হলে সেতে অ্যালবিনিজম, মেলাজোমা, শ্রবণশক্তি হ্রাস ইত্যাদি হওয়ার ঝুঁকি থাকে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে শরীরকে রক্ষা করতে মেলানিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে প্রকৃতিগতভাবেই মেলানিন বৃদ্ধির জন্য ভিটামিন এ, সি, ই এবং ফলিক অ্যাসিডযুক্ত খাবার খাওয়া প্রয়োজন, যাতে কমলালেবু, স্ট্রবেরি, টমেটো, সবুজ শাকসবজি, বাদাম, ডিম ইত্যাদি। মেলানিন কম যে দেশের মানুষের, সেগুলো হচ্ছে সুইডেন, রাশিয়া, নরওয়ে, কানাডা, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ইত্যাদি। মেলানিন বেশি যে দেশের শরীরে, সেগুলো হলো সেনেগাল, ঘানা ইত্যাদি। আচ্ছা, আদিত্য মুখোপাধ্যায় ছোটো সাটুই থেকে জানিয়েছিলেন আজকের বিষয় নিয়ে তার ভাবনা চিন্তা, তিনি ভাগ করেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখুন অনেকেই নিজের ত্বক নিয়ে গর্বিত, তাই না? যেরকম যাদের শরীরে হয়তো মেলানিন উপস্থিত বেশি, অর্থাৎ বর্ণভিত্তিক যে বৈষম্য সেটা থাকে, কালো ফর্সা এই একটা ব্যাপার থাকে না, তো আমাদের এই বর্ণভিত্তিক বৈষম্য দৈনন্দিন জীবনে এমন সব উপায়ে প্রকাশ পেতে পারে যেগুলো প্রায়শই আমরা ভাবি, যে এই যে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, এই আজকে যে বিষয় নিয়ে আমরা বলছি তাদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, বিদ্রুপাত্মক মন্তব্য করা, উৎপীড়ন করা, এগুলো কিন্তু আমরা অনেক সময় দেখেছি। অনেক ক্ষেত্রে অনবিক মানে অমানবিক কিছু ভাষাও তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অথচ দেখুন, একটু যদি আমরা মনস্তাত্ত্বিকভাবে ভাবি যে এই যে রোগ, যারা অ্যালবিনো কেন, সেটা যদি একটু ভাবি, আমরা যারা জানি এর বৈজ্ঞানিক ভিত্তি, তারা যদি সকলকে জানাই, তাহলে কিন্তু এ ভ্রান্ত ধারণা একদম দূর হয়ে যাবে। তাই তাদের পাশে আমাদের থাকতে হবে, তারা কিন্তু কখনোই আমাদের করুণার পাত্র নয়।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, কে আছে আমাদের সঙ্গে ফোনের অপর প্রান্তে? হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কি, কোথা থেকে বলছেন একটু শুনে নি। হুম বলুন, শুনতে পাচ্ছি। হুম,
1: আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ স্বাগত দাদা, বলুন, নমস্কার।
1: আজকে অ্যালুমিনিয়ামের যে দিবস,
0: সচেতনতা দিবস,
1: তাদের প্রতি আমার যাতে তারা ভালো হয় এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। এখন এই রোগটি সাধারণত জন্মগত এবং জিনগত অবস্থা থেকে হয়, যেটা মেলানিনের জন্য হয়, ত্বক, চুল এবং চোখের বর্ণকে বিবর্ণ করে দেয়। এই রোগটা সাধারণত আমরা স্থায়ী কোনো চিকিৎসা নেই, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর আমাদের যে সূর্য থেকে রক্ষা পাওয়ার জন্য সানগ্লাস ব্যবহার করা আমাদের মানে উচিত, যাতে এই রোগটা যাতে না হয় বা যাদের হয়েছে তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য তো ব্যবহার করতেই হবে। তাছাড়া চোখের যত্ন নেওয়া, চোখের চিকিৎসকের কাছে বারবার গিয়ে চিকিৎসা করা প্রয়োজন রয়েছে। এবং আমাদের এই রোগ যাদের হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকতে হবে এবং তাদের প্রতি আমাদের যত্ন নেওয়া বা তাদেরকে যত্ন নেওয়ার জন্য আমাদেরকে
0: একদমই তাই তাদের পাশে আমরা থাকবো অবশ্যই। এবং এটা সবসময় আমরাও ভাববো এবং অন্যদেরকেও ভাবতে সাহায্য করব যে তারাও আমাদের মতো মানুষ, তারা কিন্তু অন্য কোনো গ্রহ থেকে এসেছেন, এরকম কোনো কারণ নেই। এবং অবশ্যই আমরা বৈজ্ঞানিক যে কারণ যার ফলে এই অ্যালবিনিজম দেখা দেয় সেটা বোঝানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। অ্যালবিনিজম হলো একটি বিরল অসংক্রামক, বংশগতভাবে প্রাপ্ত এবং জন্মগত শারীরিক একটা ভিন্নতা। প্রায় সব ধরনের অ্যালবিনিজমের ক্ষেত্রেই এটি সঞ্চারিত হওয়ার জন্য বাবা মা উভয়ের এই জিন বহন করা আবশ্যক। এমনকি যদি তাদের নিজেদের অ্যালবিনিজম নাও থাকে, তবে এই অবস্থায় জাতি নির্বিশেষে এবং বিশ্বের সকল দেশে উভয় লিঙ্গের মধ্যেই কিন্তু এটা দেখা যায়। আপনারা জানেন বা আপনারাও জানাচ্ছেন আমাদের, বা আমরাও যেটা বলছি যে এটা সাধারণত যে চুপ মানে ত্বকে, চুলে, চোখে আমরা দেখে থাকি, আর প্রধান কারণ যেটা মেলানিনের অভাব, আর যার কারণে সূর্য তীব্র আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হয়। আমরা যদি পরিসংখ্যান দেখি, হ্যাঁ, দেখুন তো দেখবো যে উত্তর আমেরিকা এবং ইউরোপে প্রতি 17,000 থেকে 20,000-এর মধ্যে একজন কোনো না কোনো ধরনের অ্যালবিনিজমে আক্রান্ত। আবার সাব সাহারান আফ্রিকায় এই অবস্থায় প্রকোপটা অনেক বেশি। তানজানিয়ায় প্রতি 1,400 জনের মধ্যে একজন, জিম্বাবুয়ে নির্দিষ্ট জনগোষ্ঠী, দক্ষিণ আফ্রিকার অন্যান্য বিশেষ জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু দেখা যায় যে এই অ্যালবিনিজমের একটা প্রবণতা। তো যারা আক্রান্ত তাদের স্বাস্থ্যগত সমস্যা কী হতে পারে? মেলানিনের অভাবের কারণে অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিরা ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আবার কিছু দেশে অ্যালবিনিজমে আক্রান্ত অধিকাংশ ব্যক্তি 30-40 বছরের মধ্যেই ত্বকের ক্যান্সারেও মারা গিয়েছেন। তাই তাদের স্বাস্থ্য অধিকার তারা যখন ভোগ করবেন তখন এই দিকটিও তাদের লক্ষ্য করতে হবে অবশ্যই। তো ত্বক ও চোখে মেলানিনের অভাবের কারণে এই অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের আবার প্রায়শ দেখা যায় যে তাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, অর্থাৎ দৃষ্টিশক্তিহীন তারা অনেক সময় হয়ে পড়ছে। আর গায়ের রঙের কারণে আমরা বলেছি তারা কিন্তু অনেক সময় বৈষম্যের শিকারও হয়ে থাকেন, আর সেজন্যই এই একটা প্রতিবন্ধকতা হয়ে যায় তাদের এই গায়ের রঙ। হ্যাঁ, আমরা সেটাকে ওই কেমন রে বাবা বলে বিচার করে ফেলি। তো সেই জন্য এই বৈষম্য কিন্তু তাদের প্রাপ্য নয়। এই যে আজকের যে বিশেষ দিবস কেন আমরা বারবার বলছি, আপনারাও জানাচ্ছেন যে এটা তো একটা বৈজ্ঞানিক ব্যাপার, একটা জিনগত সমস্যা, একটা বংশগত, কেউ কালো কেউ ফর্সা আবার কেউ বা এই অ্যালবিনো। তাহলে এই ভাবনাটা আমাদের মধ্যে আসবে কেন? তারাও মানুষ, তারাও আমাদের মতোই একজন, তাই কখনো এরকম আমরা ভাববো না যে সমাজচ্যুত তারা, কোনো বৈষম্য নেই। সঙ্গে আছেন কোন শ্রোতা বন্ধু, একটু যাই তার কাছে। হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যাঁ হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন, কে কোথা থেকে বলছেন?
2: আমি বাহিরের বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ দিদি বলুন।
2: হ্যাঁ দেখুন, এটা একটা রোগ, তো এটা আক্রান্ত হলে অনেক মানুষ তাদের পাশে থাকে না বা অনেক রকম কথা বলে।
0: আপনাকে একটু জানতে চাইবো, আপনার পরিচিত কেউ বা এলাকায় বলুন বা পাড়ায় বলুন আছে?
2: আমি দেখেছি আমাদের পাশের বাড়ি একজন মানে ছিলেন, মানে এত সাদা, এত মানে কি বলবো,
0: ফ্যাকাশে,
2: মানে এবং উনি যখন চলে যেতেন দেখতাম, আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন তো
0: মানে একটু থামাবো, জানতে চাইবো এই যে উনার বিছানাপত্র আলাদা করে দেওয়া হতো, তারপর সেগুলোকে কেচে ফেলাতো, এটা কি যাদের বাড়িতে আসতেন তারা করতো নাকি?
2: বিছানাপত্র কাজলেন, এসব করলেন, বলছে হ্যাঁ এটা এক ধরনের রোগ,
0: ছোঁয়াচে
2: ছোঁয়াচে রোগ, এটা বলতেন। কিন্তু এখনো এরকম মানুষ আমাদের এই গ্রামেও আছে, উনি একজন শিক্ষক, পড়াশুনো করান বা ছাত্ররাও উনার কাছে এখন পড়তে যাচ্ছে, তো সেখানে দেখুন কত পরিবর্তন। বেশি নয়, মাত্র 30 বছর আগে আমি দেখেছিলাম ওই একটা কাকিমার ওই রোগটা, আর এখন যখন দেখছি একজন মাস্টারমশাই এই রোগে আক্রান্ত, তো ওই মাস্টারমশাইয়ের কাছে এখন কত ছাত্র ছাত্রী পড়াশুনো করছে, এবং ওনার বাড়ির মানুষ যে তাহলে তো ছাত্র পড়াতেই দিতেন না যদি এটা।
0: অবশ্যই আমরা অনেক অনেক সচেতন হয়েছি, কিছু কুসংস্কার আমাদের ঘিরে ছিল হয়তো, কিছু ভ্রান্ত ধারণা, হ্যাঁ সেগুলো থেকে আমরা অনেকটাই হ্যাঁ বেরিয়ে আসতে পেরেছি, আরো আরো আমরা সচেতন হয়ে পড়ব। এবং এই যে আপনি যেটা বললেন যে একদম আলাদা করে দেওয়া, একটা শ্রেণীর মতো করে দেওয়া, সেটা কখনোই কাম্য নয়। খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আপনারাও সকলে খুব ভালো থাকুন। হ্যাঁ, এই যে আমরা শুনলাম যেটা, তো এটা কুসংস্কার যে ওই যে বলছিলাম না যে নিশ্চয়ই কিছু করেছে তার জন্য, সেই গত জন্মে ছিল এই জন্মে হয়েছে, এরকম একটা কিছু ব্যাপার। তো হ্যাঁ, কিছুটা কুসংস্কার, কিছুটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েই আমরা অনেকে এই কাজগুলো করে ফেলি। কিন্তু দেখুন, এই যে আজকে দিনটি, তাহলে কেন আজকে যে বিশেষ দিবস যে পালন করা হচ্ছে, ওই একটা জ্ঞানের অভাব হয় আর কি, সচেতনতার অভাব, যার জন্য এই বৈষম্য হয়তো আমরা দেখতে পাই যে অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় সত্যিই সামাজিক দুর্ভোগ পেয়ে যান, মানে সামাজিক দুর্ভোগের শিকার হন। আর এই যে প্রতিবন্ধকতা ভিত্তিক যে বৈষম্য, নানা কুসংস্কার থেকেই কিন্তু এগুলো আসে। তাই আজকের এই দিনটি পালন করার মাধ্যমেই হয়তো গবেষণা, শিক্ষা, সহানুভূতি এবং একটা সহনশীল সমাজ গড়ে তোলার একটা চেষ্টা, মানুষকে সচেতন করা, যেখানে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোনো রকম কুসংস্কার ছাড়াই যেন জীবনযাপন করতে পারেন, এবং তারাও সাধারণ মানুষ, তাদের মতোই সকল অধিকার তাদের রয়েছে, এটা যেন আমরা বুঝতে পারি। ওই অ্যালবিনিজম নামে পরিচিত একটি জিনগত অবস্থার কারণে, আর ওই যে মেলানিন, সেই মেলানিন স্বাভাবিকের থেকে কম হওয়ার কারণেই যে তাঁরা এরকম হচ্ছেন, এটা আমরা যারা বুঝেছি আমরা অপরকে যেন সেটা বোঝাতে পারি। তাই এই অ্যালবিনিজমে আক্রান্ত যে ব্যক্তি, তাদের আমরা কখনোই অন্য চোখে দেখব না। এই যে অ্যালবিনিজম নামে পরিচিত এই জিনগত অবস্থার কারণে হচ্ছে সেটা আমরা জানি। এটি এই যে অ্যালবিনিজম, এটি অ্যালবাস শব্দ, ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে, আর এর অর্থ হলো সাদা। আর অ্যালবিনো শব্দটি অ্যালবিনিজম আছে এমন ব্যক্তিকে বর্ণনা করতে আমরা ব্যবহার করে থাকি অ্যালবিনো শব্দটি। তবে এই রোগে যারা আক্রান্ত হন বা এই অ্যালবিনো যারা, তারা স্বাস্থ্যসেবা প্রদানকারী অ্যালবিনিজম আক্রান্ত ব্যক্তি এই কথাটি ব্যবহার করতে কিন্তু বেশি পছন্দ করে থাকেন, কারণ কোনো শারীরিক অবস্থা দিয়ে ব্যক্তির পরিচয় নির্ধারণ করার পরিবর্তে এই পরিভাষাটি হয়তো বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়। দেখুন, তারা এটাও চাইছেন যে তাদের অধিকার আছে, আমাদের ত্বককে রক্ষা করুন, আমাদের জীবন বাঁচান, এইভাবেই। তো এই অ্যালবিনিজম যে আমরা দেখছি যে জিনগত কারণে বা মেলানিনের অভাবে হচ্ছে, সেই 13 জুন আজকের দিনে তাদের জন্য এই দিবসটি পালন করা আর এই বিষয়ে সচেতন করাই হলো আসল উদ্দেশ্য। আমি এবার চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, চন্দ্রনাথ সাহা জানিয়েছেন, মেলানিন কথা, মেলানিন মানব দেহে উৎপাদিত এক প্রকার রঞ্জক পদার্থ যা শরীরের ত্বক, চুল, চোখ, ঠোঁট ও অন্যান্য অঙ্গের স্বাভাবিক রং বজায় রাখে। এই রঞ্জক পদার্থটির উৎপাদন মাত্রা শরীরের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিষয়ের ওপর ক্রিয়াশীল। কখনও কখনও বংশগত কারণে এর প্রভাব নিয়ন্ত্রিত। এই উপাদানটি সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে আমাদের ত্বকের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, কিন্তু এই পদার্থটির উৎপাদনের তারতম্য শরীরে বিরূপ প্রভাব সৃষ্টি করে থাকে। মেলানিনের কোষগুলো নষ্ট হয়ে ত্বক সাদা, ক্ষত বা শ্বেতি রোগ সৃষ্টি হতে পারে। এটি মেলানিনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেটি কোনো ছোঁয়াচে বা মারণ রোগ নয়, তবু এখনও সেসব ব্যক্তিদের আত্মগ্লানিতে ভুগতে হয়, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চলে। এর ফলে সচেতনতার খুব দরকার। দৃষ্টিভঙ্গি বদল করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, নিশ্চিত করতে হবে তাদের স্বাভাবিক জীবনধারা। আচ্ছা, এবার তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে। নমস্কার দিদিভাই, শুভ সকাল। শরীরে মেলানিন দরকার আছে যা আমরা সাধারণত সূর্যের আলো থেকে পেয়ে থাকি, আর মেলানিন কমে যাওয়ার ফলে মাথার চুল সাদা হতে থাকে। এছাড়া শরীরে মেলানিনের জন্য আপনি এটা যেটা লিখেছেন আমি ঠিক বুঝতে পারলাম না, এছাড়াও ত্বক থেকে শুরু করে শরীরে বিভিন্ন কাজে মেলানিন প্রয়োজন। নমস্কার দিদিভাই। আচ্ছা, তন্ময় প্রামাণিক লিখেছিলেন। এবার চলে যাই আব্দুল হাদি বেলাইপাড়া থেকে লিখছেন, শরীরকে রক্ষা করতে মেলানিনের ভূমিকা বৃহৎ। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে কোনো মেলানিন আক্রান্ত লোককে বিচ্ছিন্ন না করে মূল স্রোতে রাখতে সাহায্য করব। মেলানিনের অভাবে চুল সাদা হয়ে যায়, একথায় জানিয়েছেন আব্দুল হাদি বেলাইপাড়া থেকে লিখছেন। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে, সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। 13 জুন অ্যালবিনিজম সচেতনতা দিবস উপলক্ষে মেলানিন কথা। দিদি ভাই, স্বাভাবিকভাবে রঞ্জক যেমন কোনো বস্তুর রং নির্ধারণের ক্ষেত্রে কার্যকারী, একইভাবে আমাদের শরীরেরও রং নির্ধারণের ক্ষেত্রে মেলানিন অত্যন্ত প্রয়োজনীয়, যা মেলানোসাইট কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মেলানিন তিন রকমের, চোখের ক্ষেত্রে, ত্বকের ক্ষেত্রে, আর চোখ ত্বক চামড়া ত্বকের যে নিউরোমেলানিন কাজ করে, আর ঠোঁটের ক্ষেত্রে ফিউমেলানিন কাজ করে। স্বাভাবিকভাবে যে আমাদের শরীরের রং, কেউ কালো কেউ সাদা, শরীরের কিছু অংশ সাদা নিয়ে আমরা যে ভুল ধারণা সেটি দূর করার জন্য প্রয়োজন মানুষের সচেতনতা। শারীরিক এবং জিনগত কারণে মানুষের ত্বকের রঙের বৈষম্য ঘটে থাকে, তাই আমরা কাউকে কোনোরূপ আঘাত করব না। আন্তরিক শুভেচ্ছা চাও। সোমনাথ দাস তার এই বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু আছেন তার কাছে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
3: নমস্কার, ঝাউবনা থেকে জয়দেব চক্রবর্তী। দিদি, আজকে সেতি রোগের যে বলছেন, যে আমরা দেখেছি যে সেতি রোগে যারা আক্রান্ত তাদেরকে দেখি আর আমি ভাবি যে মায়ের হয়েছে বলে যে মেয়ের হবে, আর বাবার হয়েছে যে ছেলের হবে, এ কোনো ব্যাপার নাই। আমরা তখন ভাবি যে তাই তো, এর ছেলে মেয়ে আছে কই, ওদের তো নাই। আবার মেয়েটার কথা যখন ভাবি তখন ভাবি যে তাই তো, এর মেয়ে তো আছে, তার তো হয়নি। তাহলে আমাদের তো এখানে বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে যে কুসংস্কারের শত্রু হচ্ছে বিজ্ঞান। আমাদের দেখিয়ে দিচ্ছে যে এগুলো ভাবো, চিন্তা করো, তাহলে বুঝবে। এর এবার প্রত্যাপত্য আছে, ধরেন ত্বক যা নাকি এগুলো ওরা খাবে না, আর বেশি করে তেঁতো খেতে বলছে। আমাদের তো নিজেদের মধ্যেও কত দেখেছি যে দাদা বৌদি হয়তো আছে, কি দেখা যাচ্ছে তার ছেলে মেয়ের হয়নি। এইগুলো তো আমাদের শিক্ষা দিচ্ছে, আর খুব ভালো দিন আজকে আমরা এইভাবে শিখবো, আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো।
0: অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আচ্ছা, আমি পরবর্তী যে শ্রোতা বন্ধু রয়েছেন তার কাছে যাব। তার আগে একটু আবহাওয়ার খবরটা আপনাদের জানিয়ে রাখি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে সতর্কবার্তায় জানিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে এবং সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আচ্ছা, এবার চলে যায় শ্রোতা বন্ধু রয়েছেন তার কাছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো,
4: বহরমপুর কাশিম বাজার কালীতলা কদম গলিতে বলি মোনা দাস বলছি।
0: আচ্ছা বলুন, স্বাগত, নমস্কার।
4: নমস্কার, ত্বক সামলাবো না পেট সামলাবো? আমরা গরিব মানুষ যার জন্য, যাই হোক সবাই ত্বক ভালো থাকুক, সবাই ভালো থাকুক।
0: আপনার বিষয় নিয়ে কিছু বলার থাকলে আপনি বলুন। শুভ সকাল মানসী দিদি ভাই, নমস্কার নেবেন, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় মেলানিন দিবস, অর্থাৎ যে অ্যালবিনিজম সচেতনতা দিবস। আচ্ছা, এই রোগ ছোঁয়াচে নয়, আমাদের চুলে, চোখে এবং দেহের মধ্যে রোগের আবির্ভাব দেখা দেয়, শরীরে মেলানিনের অভাব হলেই এই রোগ দেখে। তাই আমি অনুরোধ করলাম সকলের কাছে সচেতন হওয়ার জন্য, ভালো থাকবেন, খোরশেদ আলী মণ্ডল লিখেছিলেন। আচ্ছা, এবার কে আছেন? শুভেন্দু সাউ হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, শুভ সকাল, নমস্কার দিদি ভাই, আমার বাবা ও মা খুব ফর্সা, সেই তুলনায় আমিও আমার বোন ফর্সা, আমার স্ত্রীও খুব ফর্সা, সেহেতু আমার মেয়েও ফর্সা, কিন্তু আমার চার মাসের পুত্র সন্তানের গায়ের রং একটু চাপা। এটা পাড়ার লোকজন বা আত্মীয়দের কথা, তবে আমার বাবা সবসময় বলে থাকেন সোনার আংটির আবার বাঁকা। দিদি ভাই, আমার ডান হাতের একটা জায়গায় বেশ কিছুটা সাদা, একটা সময় ভাবতাম ওটা মনে হয় কোনো একটা অসুখ, কিন্তু পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল যে না, ওটা কোনো সমস্যা নয়, তবে রং নিয়ে হোক, ফর্সা হোক, কালো, কাউকে ঘৃণা করা একদম উচিত নয়। সকল শ্রোতা বন্ধুকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন শুভেন্দু সাহু হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। দেখুন, আজকের এই বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের কিন্তু লিঙ্গ বৈষম্যের কথা আর না, সোনার আংটি, হীরের আংটি, পেতলের আংটি যাই বলি না কেন, এখন আর লিঙ্গ বৈষম্য, জেন্ডার বায়াসনেস আর আমরা এ নিয়ে ভাববই না, এখন সবাই সবাই এক শাড়িতে। তো আজকে যে কথাটা বলছি আপনাদের সঙ্গে, যে বিশেষ দিবস নিয়ে, আজকে যে সচেতনতা দিবস অ্যালবিনিজম, আমরা এটাকে সেতু বলি, কিন্তু সেতু আর অ্যালবিনিজম কিন্তু কখনোই এক নয়, এটা আমরা চলতি কথায় নাম দিয়ে দিয়েছি আর কি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো সেজন্যই আমি শুরুতেই বলেছি সেটা, যে এটা আমরা সহজ ভাষায় বোঝার জন্য বলি, ধবল মানে ধবল রোগ আমরা এটাকে বলতে পারি, কিন্তু সেতুটা কিন্তু নয়। হ্যাঁ, তো এবার যে এই 2026-এ আমরা যেটা এই বিষয়ে সচেতন করার জন্য যেটা আমরা মানুষকে বলতে চাই, সবাইকে সচেতন করতে চাই, দেখুন যার যেরকম ত্বক সেটা নিয়েই আমরা গর্বিত হব, আর সেই ত্বকের রং নিয়েই আমরা সেটাকেই উদযাপন করব, কে কালো, কে ফর্সা বা কে অ্যালবিনো সেটা কোনো বিষয় নেই। তো এই যে অ্যালবিনিজমকে শুধুমাত্র বাহ্যিক রূপ দিয়েই আমরা বরাবর দেখে আসছি, এই দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় আমাদের এবার সরে আসতে হবে। তো এ দ্বারা আক্রান্ত যারা, তারা পূর্ণ মানবিকতা, অধিকার এবং জীবন অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এটা বলা যায় যে যে কুসংস্কার, কোনো তাদের প্রতি বৈষম্যমূলক যে আচরণ বা তাদের এই বর্ণভিত্তিক করে দেওয়া, এগুলো কিন্তু কখনোই কাম্য নয়, তারাও সম্পূর্ণ মর্যাদা পেতে পারেন, তারাও সমাজেরই অন্তর্ভুক্ত। তাই এই অ্যালবিনিজমে যারা আক্রান্ত, তাদের মানবাধিকার যে রয়েছে সেটার ক্ষেত্রেও আজকের দিনে বিশেষ বিশেষভাবে নজর দেওয়া হয়। আর আমরা এটা অবশ্য স্বীকার করবই যে অ্যালবিনিজম আক্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে সংঘটিত অনেক অন্যায়, যেমন তাদেরকে বৈষম্যমূলকভাবে দেখা, সামাজিক দিক থেকে বর্জন করে রাখা, বিভিন্ন পরিষেবা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা, তো এগুলো কিন্তু হয়ে আছে। তো এই বৈষম্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাদেরকে মূল স্রোতেই আমাদের ভাবতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, তাদের মূল স্রোতে তুলে আনতে হবে। ত্বকের রং বা গায়ের রং, এটাই তার পরিচয় হতে পারে না। তো সেজন্যই আমরা অবশ্যই আজকের দিনটি, যে কারণে আমরা বেছে নিয়েছি এই বিশেষ দিনে বিশেষ কথা বলার জন্য আপনাদের সঙ্গে, তার উদ্দেশ্যও একটাই, সচেতন, সচেতন করা, সচেতন হওয়া। কিছু ভ্রান্ত ধারণা আমাদের হয়তো এখনও রয়েছে, সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আর নিজে যেটা বিশ্বাস করছি, যেটা জানছি, সেটা অপরকেও যেন জানাই। হ্যাঁ, এই এরই মাঝেই একটা বেশ ভালো গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব কৃষিতে অনেকদিন আগেই কিন্তু কৃষি দপ্তর উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে, আর সেই জৈব কৃষিরই পরিবর্তিত রূপ প্রাকৃতিক কৃষি। আর 3 বছর আগে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের কাজ শুরু করেছিল, আর সেটাও প্রতি রাজ্যেই যারা কৃষি দপ্তরে রয়েছেন তারাও এই নিয়ে বিভিন্ন কর্মশালা আয়োজন করেছেন। তো আমাদের মুর্শিদাবাদ শহরেও গতকাল রবীন্দ্র সদনে জেলা কৃষি দপ্তরের উদ্যোগে প্রাকৃতিক কৃষির উপরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলায় 26টি ব্লকের 460 জন কৃষক অংশ নিয়েছিলেন। প্রাকৃতিক কৃষি ও জৈব কৃষি কী সে বিষয়ে তথ্য কৃষকদের সামনে তুলে ধরেছিলেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। প্রাকৃতিক কৃষির ফলে পরিবেশের কী ধরনের উপকার হবে, চাষবাস কেমন হবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়েছে কর্মশালায়। পরিবেশবান্ধব চাষের জন্য প্রাকৃতিক কৃষির প্রয়োজনীয়তা রয়েছে, কীভাবে কৃষকেরা প্রাকৃতিক উপায়ে জৈব সার কীটনাশক তৈরি করবেন তার প্রশিক্ষণও দেওয়া হয়েছে এই কর্মশালায়। আর একই সঙ্গে কীভাবে চাষে সেগুলো ব্যবহার করতে হবে তাও জানানো হয়েছে। একদম একটি গুরুত্বপূর্ণ এবং সত্যি একটা বেশ প্রশংসাযোগ্য উদ্যোগ। আশা করি আমাদের জেলার এবং অন্যান্য জেলার কৃষক বন্ধুরাও এতে অনেক অনেক উপকৃত হবেন। সৌমেন দাস কি লিখেছেন দেখব। মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে, শুভ সকাল মানুষের দিদিভাই, আজ অ্যালবাইনিজম সচেতনতা দিবস, খুব ভালো বিষয়। আমার ক্ষেত্রে একই মায়ের 2টি সন্তান, 2টি মেয়ে, 2 রকম। আমার স্ত্রীর রং কালো, আমার স্ত্রীর বোনের রং খুব ফর্সা,

আজকের বিষয় অ্যালবানিজম। এটি সাধারণত সবার হয় না, জিনগত কারণেই হতে পারে, আমার জানা নেই। তবে এক্ষেত্রে আপনি জানিয়েছেন যে স্মৃতিরোগের একটা ওষুধ পাওয়া যায়, না এক্ষেত্রে বনের মধু খেলে উপকার হয়। আচ্ছা, লক্ষ্মীনারায়ণ চৌধুরী রাজাতপুর জিয়াগন মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আমি কিন্তু বারবার বলছি যে অ্যালবানিজম আর স্মৃতিকে আমরা কখনোই গুলিয়ে ফেলবো না, আমরা চলতি কথায় ওটাকে বলে ফেলি, কিন্তু অ্যালবানিজম হলো সম্পূর্ণ আলাদা রোগ। আমরা অনেক সময় কথ্য ভাষায় এটাকে ধবল রোগ বলে থাকি। এবারে কাজী আবু জাফর রাত্রে বাংলাদেশ থেকে, এই রোগ সংক্রামক নয়, তবে এই রোগ ভালো হয় না, তবে কিছু কিছু কবিরাজি ঔষধ আবিষ্কার আছে, কিছু উপকার পেতে দেখেছি অনেককে। হ্যাঁ, এটা সত্যিই তাই, নিরাময়যোগ্য নয় বলেই আমরা জানি। কারণ এই দেখুন, এই যে কিছু কুসংস্কারে আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি না, এই যে আমাদের ত্বক বর্ণ এগুলো নিয়ে, তো সেটা থেকে আমাদের সবার আগে বেরিয়ে আসতে হবে। এই যে আজকের দিনে আমরা যে কথা বললাম, এত কথা বললাম, আপনাদের কাছ থেকে শুনলাম, আপনারা আপনাদের মতামত জানালেন, তো প্রত্যেকে তো সেই এক কথাই জানিয়েছেন যে না, এটা সংক্রামক নয়, তাদের পাশে আমাদের থাকতে হবে। আর অবশ্যই যারা এই অ্যালবিনো বা অ্যালবিনিজমে আক্রান্ত, তাদের যে অধিকার রয়েছে সেটাও আমাদের রক্ষা করতে হবে। তবেই না আজকের দিবসের সার্থকতা।

সময় শেষ, এবার যাবার পালা। তাই যেতে যেতে এই যে আজকের দিবস, অ্যালবিনিজম যে কোনো ছোঁয়াচে রোগ বা অভিশাপ নয়, বরং একটি জিনগত অবস্থা, এই বৈজ্ঞানিক সত্যটি যেন আমরা সবার সামনে তুলে ধরতে পারি। বিশ্বের অনেক জায়গায় অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিরা কুসংস্কারের কারণে বৈষম্য ও হিংস্রতার শিকার হন, তাদের সামাজিক নিরাপত্তা অধিকার নিশ্চিত করাই এই দিবসের অন্যতম প্রধান লক্ষ্য। সহমর্মিতা, সমাজ এবং শিক্ষাক্ষেত্রে তাঁরাও আর পাঁচজন সাধারণ মানুষের মতোই যেন সমান সুযোগ ও মর্যাদা পান, এই আশা, এই লক্ষ্য এই দিবসের একদম আসল উদ্দেশ্য আমরা বলতে পারি। এবং সর্বোপরি আমরা মানুষকে সচেতন করব, এটাই আমাদের কথা।

সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে এই নির্দিষ্ট বিষয় নিয়ে রইলেন। আপনাদের কথায়, আপনাদের বার্তায় আজ সত্যি আজকের এই দিনটি হয়তো সার্থকতা পেল। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। সাধনচন্দ্র সর্দারের কারিগরি সহায়তা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মানসী। খুব খুব ভালো থাকুন।

কোলাহল কোথায় থাকে, বাইরে নাকি ভেতরে? বাইরের কোলাহল চেষ্টা করলে থামানো যায় বোধহয় সহজেই, ভেতরের কোলাহল সে কি সহজে থামে? বাইরে যখন নির্জনতা, তখন কি ভেতরে নির্জনতা টের পায়? নির্জনতা মানে কি কেবল একা থাকা? নির্জনতা বারবার রবীন্দ্রনাথের মননে এসেছে, গানে এসেছে। রবীন্দ্রনাথ স্বভাবত নির্জনতার কবি, কেননা ভেতর নির্জন না হলে এমন গান তো আসে না। ভেতরে নির্জনতা কেমন করে আসে? আজকে রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্র দর্শনে আমরা একটু করে খোঁজার চেষ্টা করব, দেখার চেষ্টা করব নির্জনতায় চুপটি বসে, নির্জনে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে নির্জনতায় রবীন্দ্রনাথকে দেখব। রবীন্দ্রনাথ তখন শিলায় দহে, গীতাঞ্জলি তার রচনা হয়েছে, গীতাঞ্জলি পর্ব শেষ করে তখন তিনি রয়েছেন গীতিমাল্যে, বয়স 51। গানের ফাঁকে ফাঁকে তিনি তখন গীতাঞ্জলির গানগুলিকে ইংরেজিতে তর্জমা করছেন, সং অফারিংস, এবং যে অঞ্জলি তিনি পরে বিশ্বের দরবারে তুলে দিচ্ছেন আর বিশ্বের মানুষ তাকে গ্রহণ করছেন। কবি আরও 3 বছর পরে নোবেল পুরস্কারে ভূষিত হবেন। সেই সময় শিলাইদহে বসে তিনি নির্জনতার মধ্যে সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাণের আলাপ করতে চাইছেন। কার সঙ্গে কার আলাপ? প্রাণের সঙ্গে প্রাণের আলাপ, গানে গানে। 51 বছর বয়সে শিলাইদহে বসে গীতিমাল্যের এই গান তিনি রচনা করছেন, পিলু রাগে নিবদ্ধ এই গান। নির্জনতা বাইরের কোলাহল থাক বা না থাক, মনের কোলাহল স্তব্ধ করে, এবং নির্জনতা মানে ওই যে প্রাণের আলাপ কার সঙ্গে? আত্মার সঙ্গে, আমি আমারই সঙ্গে আমার আলাপ। এই আলাপকে রবীন্দ্রনাথ পেলেন কিভাবে? তার এই পথের দিশারি পিতৃদেবের দেওয়া সেই বালক বয়সে উপনিষদ। উপনিষদের বিভিন্ন শ্লোকে নির্জনতা, স্থিরতা, অন্তর্মুখীনতা বারবার করে এসেছে। তাই আমরা যখন নির্জন রবীন্দ্রনাথকে দেখব, তখন বারবার উপনিষদের কথা আসবে। কেন উপনিষদের প্রথম খণ্ডের 2 শ্লোকে বলা হচ্ছে, স্রোতস্য স্রোতং মনসো মনজাত বাচঃ বাচং সা উ প্রাণস্য প্রাণ। যিনি কানেরও কান, মনেরও মন, বাক্যেরও উৎস, তাকে জানো। যখন বাইরের শব্দ থেমে যায়, তখনই, ঠিক তখনই ভেতরের শ্রোতাকে শোনা যায়। বাইরের শব্দ যখন থামে, বাইরের কোলাহল যখন থামে, ভেতরে যখন বাইরের কোলাহলে লড়ন থেমে যায়, যখন ভেতর স্থির হয়, মগ্ন হয়, তখনই অন্তর্গত শব্দকে শোনা যায়, প্রাণের আলাপকে অনুভব করা যায়। শব্দের পিছনে, শব্দের নেপথ্যে থাকে এই নীরবতার উপস্থিতি। এই নীরবতাকে তিনি বারবার সারা জীবনে নানাভাবে দেখেছেন, খুঁজেছেন, চয়ন করেছেন। তার মনে থেকে মগ্ন হয়েছেন প্রাণে। এবার তেমন একটি গান শুনি, 40 বছর বয়সের রচনা। আর 40 বছর বয়স মানে তার যেন আধ্যাত্মিক ঋষি জীবনের পথ চলা শুরু। নৈবেদ্য, নৈবেদ্যর একটি গান।

তোমা পানে যদি সেতুরি না যায় তাহলে সেতুরি ভাসাবো না। শতবার তুরি ডুবুডুবু করি, আমাদের মন কখন অস্থির হয় দুশ্চিন্তায়। বাইরে হয়তো নির্জনতা আছে, কিন্তু মনের ভেতরে তোলপাড় তোলপাড় করছে। এই মনকে স্থির করতে হয় কেমন করে? সহজ পথ হল শরণাগতি, অর্থাৎ তার অভিমুখে মনকে নিবিষ্ট করা। এই তিনি কে? এই তো আমাদের অনুসন্ধান, এই তো জীবনভর খুঁজে বেড়ানো অন্বেষণ বলছেন যাকে। উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, পরাঞ্চি খানি ব্যত্রণ্যথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি না অন্তরাত্মান। দেখুন, স্রষ্টা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে সজাগভাবেই তৈরি করেছেন, আর প্রতিটি ইন্দ্রিয় কেউ অন্তর্মুখী নয়, প্রত্যেকে বহির্মুখী। দুচোখ চেয়ে কেবল বাইরেকে দেখা যায়, অন্তরকে দেখতে গেলে চোখ বুঝতে হয়। কান দিয়ে কেবল বাইরের শব্দই শোনা যায়, অন্তরের নৈঃশব্দকে যদি শুনতে হয় তাহলে বাইরের শোনাকে বন্ধ করতে হয়। ওই কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে। কোলাহল বন্ধ না হলে প্রাণের কথা শোনা যায় না, প্রাণের আলাপ শোনা যায় না। ইন্দ্রিয় বহির্মুখী বলেই মানুষ কেবল বাইরের দিকে ছুটে বেড়ায়, অন্তরকে দেখে না। অথচ তিনি, তার মতো মহাত্মা যুগে যুগে, উপনিষদের পুরুষ যারা, তারা আমাদের মনে করিয়ে দিয়েছেন, নিজেকে চেনো, অন্তর্মুখী হও, স্থির হও। স্থির হতে না পারলে ভেতরকে চেনা যাবে না। রবীন্দ্রনাথ তার কৈশোরে পিতৃদেব তাকে চেষ্টা করেছিলেন উপনিষদের চরণ ধরিয়ে দিতে, এবং সেই চরণে তার আপন চরণ বইয়ে দিতে। পিতৃদেবের নির্দেশে, ভাবে, ভাবনায়, তাড়নায় তিনি একের পর এক ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন, কিন্তু কতটা ভেতরে তা অনুভব করেছেন আমরা একটু একটু করে কখনো কখনো চেষ্টা করব আজকে খোঁজার। কিন্তু নৈবেদ্য রচনার পর যে রবীন্দ্রনাথ, তাকে আমরা পুরোপুরি ঔপনিষদিক রবীন্দ্রনাথই বলতে পারি। নৈবেদ্যর রচনার সময়কালে তার পারিবারিক বিপর্যয় কিন্তু কম নয়। বিপর্যয় বলবো কেন, দেখুন আমাদের কষ্টও হয় যখন আমরা ইতিহাসকে জানি। যখন নৈবেদ্য রচনা করছে, নৈবেদ্য ছাপার কাজ চলছে, সেই সময় রবীন্দ্রনাথ আসলে কন্যাদায়গ্রস্ত পিতা, তার বড় মেয়ের বিয়ের তোড়জোড়, এবং সেখানে পণ নিয়ে টানাটানি দর কষাকষি, কি কষ্টের মধ্যে তাকে যাপন করতে হচ্ছে। নৈবেদ্য ছাপা হচ্ছে, এবং নৈবেদ্যর মতো গ্রন্থ, যা গীতাঞ্জলির পূর্বসূরি বলা যেতে পারে, সেই নৈবেদ্য তার শ্রীচরণে তিনি প্রতিদিন একটি করে নৈবেদ্য রচনা করবেন, এই তার মনোবাসনা ছিল। যেদিন সেই অর্ঘ্য তিনি তুলে দিতে পারেননি, বকেয়া নৈবেদ্য তিনি নাবার ঘরে পর্যন্ত রচনা করেছেন। শিলাইদহে স্ত্রীকে চিঠিতে লিখছেন, আজ আমি নাবার ঘরে দুটি নৈবেদ্য রচনা করেছি। তার মানে ব্যস্ততার কারণে গতকাল রচনা করতে পারেননি। গতকালের বকেয়া একটি নৈবেদ্য আর আজকের একটি নৈবেদ্য তিনি স্নান ঘরে বসে রচনা করছেন। ওইখানে তিনি নৈঃশব্দ খুঁজে পেয়েছেন। সেই নৈবেদ্য প্রকাশ পিছিয়ে যাচ্ছে, কেননা বেলির বিয়ে, পয়লা আষাঢ় বেলির বিয়ে হচ্ছে 1308, আর 8ই আষাঢ় নৈবেদ্য ওই দপ্তরিখানা থেকে বাইন্ডিং করে আসছে, অর্থাৎ বেলির বিয়ের অষ্টমঙ্গলার দিন। সেই নৈবেদ্যর মধ্যে ঘাটে বসে আছি আনমনা, নৈবেদ্য প্রকাশ পাচ্ছে। তারপর শান্তিনিকেতন, ব্রহ্মবিদ্যালয়, এবং দেখুন এক বছরের মধ্যেই তার
পত্নী বিয়োগ করছে। তারপর যেন তিনি আরো বেশি করে ঔপনিষদিক ভাবনায় নিজেকে জারিত করছেন। এগোই একটু একটু করে। পরের গান 48 বছর বয়সের রচনা, তখন তিনি গীতাঞ্জলি পর্বে রয়েছেন। 48 বছর মানে তখন পত্নী বিয়োগ ঘটে গেছে, তার 10 মাস পরে তার মেজ মেয়ে রেণুকা চলে গেছে, তারপর তার পিতৃদেব চলে গেছেন, তারপর ছোট ছেলে সমীহ চলে গেছেন। নিঃস্ব সর্বহারা রবীন্দ্রনাথ উপনিষদকে আঁকড়ে ধরে লিখতে পারছেন গীতাঞ্জলি একের পর এক। যত নিঃশব্দকে চিনছেন ভেতরে যিনি, যত নীরবতাকে খুঁজে পাচ্ছেন, নির্জনতাকে খুঁজে পাচ্ছেন, ততই তার ভেতর থেকে উঠে আসছে প্রাণের আলাপ, প্রাণজয়ী অমুক চরণ।

কি চাইছে এখন? আরো নীরব হতে নাকি সরব হতে? জানি নীরবে এখন শুধু তার গান শুনতে ইচ্ছে করছে, সে তো আমারও করছে। মনে হয় চুপটি করে তার নির্জনতার যে অন্বেষণ, সেই অন্বেষণকে দুচোখ বুঝে গভীরভাবে দেখি আর অনুভব করি। কেমন করে তিনি নীরবতার আহ্বান করেছেন! নীরব হলে মানুষের অন্তর সরব হয়। নীরবতা কি মানুষকে বিচ্ছিন্ন করে? নির্জনতা সে তো মানুষকে বিচ্ছিন্ন করে না, বরং নীরব হতে পারলে, নির্জনতার মধ্যে অবগাহন করতে পারলে টের পাওয়া যায়, আমি একা নই, একক নই, আমি আদতে সমগ্রের অংশ। নীরবতা সমগ্রের সঙ্গে আমার যুক্ততাকে চিনিয়ে দেয়। নীরবতায় সমগ্রের সঙ্গে এই যুক্ততা স্পষ্ট হয়ে ওঠে। নীরবতার মধ্যেই রয়েছে যোগ, যোগ সাধনা। যস্তু সর্বাণি ভূতানি আত্মনির্বাণ উপস্যতি, ঈশ্বর উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, যিনি সমস্ত সত্তাকে নিজের আত্মায় অনুভব করেন তিনি যথার্থ নীরব হতে পারেন, তার অন্তর শান্ত হতে পারে, প্রশান্ত হতে পারে। আমরা কখন অশান্ত হই? বাইরের আলোড়ন, বাইরের বিচলন, বাইরের বিচ্ছেদ আমাদের অস্থির করে তোলে, আমরা দু চোখের পাতা এক করতে পারি না। ওহ, আমারই বোধ হয় সবচেয়ে বেশি কষ্ট, ঈশ্বর তুমি আমাকে এত কষ্ট দিলে। অথচ ঈশ্বরের অপার করুণা যে এই কষ্ট আসলে বাইরের কোলাহল থেকে তোমাকে অন্তর্মুখী করতে চাইছে। অন্তর্মুখী হও, নিজেকে চেনো, নিজেকে চেনো, আত্মা অবিনশ্বর, সেখানে কোনো ক্ষয় নেই, লয় নেই, শেষ নেই, তিনি অশেষ। তার এই অশেষ বার্তাকে তুমি চিনতে শেখো। বাইরের দুঃখ আমাদের অন্তর্মুখী করে, বাইরের চোখের জল আমাদের ভেতরের অশান্তিকে দূর করে, শান্ত করে। তাই রবীন্দ্রনাথ জীবনে একের পর এক যত দুঃখ পেয়েছেন তিনি আরও অন্তর্মুখী হয়েছেন, আরও বেশি করে গ্রহণ করেছেন উপনিষদকে। এ যেন ঈশ্বরের পরীক্ষা, পরীক্ষা লোকেন কর্মচিতান ব্রহ্মণ নির্বেদমায়াত কৃতেন অকৃত নাস্তি। মুল্লক উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, জগতে সমস্ত ভোগ দুর্ভোগ তা এক সময় তোমাকে নীরবতার দিকে টেনে নিয়ে যাবেই। ভোগের পিছনে ঘাপটি মেরে থাকে দুর্ভোগ, তুমি যদি ভোগে মজে থাকো দুর্ভোগ তোমাকে ঘাড় ধরে এক সময় ত্যাগের পথে, বৈরাগ্যের পথে নিয়ে যাবেই। নির্জনতার মধ্যে সেই বৈরাগ্যের সুর শুনতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ যত দুঃখ পেয়েছেন, যত কষ্ট পেয়েছেন, অন্তরে সেই বৈরাগী সুর বেজেছে। স্ত্রী চলে যাওয়ার পর সেই বৈরাগী সুর তাকে বারবার উপনিষদের ভাবনাতেই নানান চরণ রচনা করিয়ে নিয়েছে। শুনি ৪২ বছর বয়সের একটি রচনা, কিছুদিন আগেই

কোলাহল যখন জীবনকে ক্লান্ত করে, তখন মন নিজেই নীরবতার দিকে হাঁটে, নির্জনতায় চুপটি করে বসতে চায়। আরামের আমোদের ঘর ছেড়ে আবিষ্কার করে নির্জন আপন ঘর, ভেতর ঘর। নির্জনতায় ধরা দেয় তার অশেষ রূপ, মনে হয় শেষ নাহি যে। গভীর নির্জনতায় শূন্যতা নয়, ধরা দেয় নিঃশব্দ আনন্দ। তার জীবন থেকে যখন ছুটি চিরদিনের জন্য ছুটি নিল, সুমি তখন 5 বছর কয়েক মাস বয়স। ছোট্ট সুমি রবীন্দ্রনাথ কোনোদিন সংসার জীবন তো সেভাবে যাপন করেননি। এখন মাতৃহারা ছোট্ট সুমি যখন তাকে গভীর রাত্রে আঁকড়ে ধরে থাকেন, বিনিদ্র রবীন্দ্রনাথ তিনি আশ্রয় নেন উপনিষদের কাছে। আমরা রবীন্দ্রনাথের সেই জীবনের সঙ্গী হতে পারিনি, দেখিনি, কিন্তু মানুষ চক্ষে 41-42 বছরের পত্নীহারা 5.5 বছরের বালককে বুকে আঁকড়ে ধরে সেই পিতাকে বিনিদ্র রাত যাপনকে আমরা যদি উপলব্ধি করতে পারি, যদি দেখতে পারি বিবেকী চৈতন্যে, তাহলে দেখব ভোর হয়ে আসছে। কখনো ভোরে ঘুমোতেন না রবীন্দ্রনাথ, আর তিনি উচ্চারণ করছেন আনন্দ ব্রহ্মেতি ব্যজনত আনন্দার্থে বৌখল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রজন্ত ভিসংবিসন্তীতি। দৈত্তিরীয় উপনিষদের সেই শ্লোক থেকে তিনি শক্তি অর্জন করছেন। জীবনে বিষাদ নয়, আনন্দই সত্য। তাই ছুটি চলে যাওয়ার পর, চিরদিনের জন্য ছুটি নিয়ে চলে যাওয়ার পর, তার কলম থেকে উঠে আসছে, কলম থেকে বলবো নাকি হৃদয় থেকে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। ছুটি চলে গেছে আর তিনি সেই অনন্ত জাগরণের গান শুনতে পাচ্ছেন নির্জনতার মধ্যে, আপন হৃদয়ের মধ্যে।

11১১ বছরের ছুটি, 23 বছরের যুবক রবীন্দ্রনাথের জীবনে জুটি হয়ে এসেছিলেন। আজ বিনিদ্র রাতে সেই ছুটিকে মনে পড়ছে। ছুটির সঙ্গে যখন ঘর বাঁধা শুরু, তখন বুকের আরেক পাঁজর শৈশব থেকে যিনি তাকে আগলে রেখেছিলেন ছোট্ট রবিকে, মায়ের স্নেহে, দিদির স্নেহে, বৌঠান, সেই কাদম্বরী দেবীর হঠাৎ চলে যাওয়া, রবীন্দ্রনাথের বিবাহের কয়েক মাস পরেই কাদম্বরী দেবীর মৃত্যু, তাও কি তাকে উপনিষদের কাছে সান্ত্বনা দেয়নি? বারবার তিনি সেই তরুণ বয়সেই ফিরে গেছেন উপনিষদের কাছে, আর তার ভেতর থেকে যে প্রাণের আলাপ উঠে এসেছে, নিজের কাছেই নিজে সান্ত্বনা খুঁজেছেন। আসলে সান্ত্বনা কোথা থেকে আসে? নিজের ভেতর শান্ত না হলে সান্ত্বনা পাওয়া যায় না। এতদ আত্মম ইদম সর্বম তৎসেত্তম স্বাত্মা তত্তম অসি, এই যে তত্ত্বমসি। বারবার দেবেন্দ্রনাথ তাকে উপনিষদ অভিমুখী করেছেন পিতৃদেব, এবং চিনিয়ে দিয়েছেন শাশ্বত সত্যকে, ওই ওই ওই তুমি সেই। নির্জনতায় নীরবে একাকী বসে যখন আমরা নিজেকে শুনি, তখন ধীরে ধীরে নিজের অন্তর্গত সত্তার দেখা মেলে। শ্বেতকেতুকে যেমন আদিপুরুষ মনে করিয়ে দিয়েছিলেন, ওই তুমি, তুমি সেই তত্ত্বমসি, তোমারই মধ্যে চিরসত্তা আছে। বিপর্যয়ের বিধ্বস্ত রবিকে তেমনি করে মহর্ষি পিতৃদেব দেবেন্দ্রনাথ বারবার পিঠে হাত বুলিয়ে মনে করিয়ে দিয়েছেন, তুমি সেই, তুমি ছোট নও, তুমি ক্ষুদ্র নও, তুমি একক নও, তুমি বিচ্ছিন্ন নও, তুমি সমগ্রের অংশ। চেনো উপনিষদের দর্শনকে, চেনো তত্ত্বমসি তত্ত্বম অসি, তুমি সেই। রবীন্দ্রনাথ চিনেছেন, আর প্রাণের আলাপে গান রচনা করেছেন আপন হৃদয়ের গান। বৌঠান চলে যাওয়ার পরে রচনা তেমনই একটি গান, 24 বছর বয়সের রবীন্দ্রনাথের উপনিষদ দর্শন।

ছুটি ছুটি নিয়ে চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ মন খারাপের অবকাশ পাননি তেমন করে, সম্ভবত সমীর জন্যই। কিন্তু সমী চলে যাওয়ার পর শান্তিনিকেতনের সর্বত্র সমী, ফুল ফুটলে সমী, আকাশে মেঘ উঠলে সমী, ছুটি নেই, রেণু নেই, পিতৃদের মহর্ষিও নেই, সমী নেই। রবীন্দ্রনাথ রয়েছেন শান্তিনিকেতনে, কালবৈশাখী ঝড় ওঠা সেই বিকেলে, অথবা এই আষাঢ়ে। আষাঢ় আর কবে যেন, দু তিন দিন পরেই না, পয়লা আষাঢ়। সেই আষাঢ়ে ঘন ঘোর আকাশ, ওই বোলপুরের আকাশ ছেয়ে গেছে মেঘে মেঘে। সমী কোথায়? সমী তো সর্বত্র। পৌষ উৎসবে সে বছর তিনি যে ভাষণ দিচ্ছেন, বলছেন শান্তম শিবম অদ্বৈতম, আমাদের মনে পড়বে মাণ্ডুক্য উপনিষদের শ্লোক, শান্তম শিবম অদ্বৈতম চতুর্থং মন্যতে স্বাত্মা। আত্মা স্বভাবত শান্ত মঙ্গলময় অদ্বৈত, নির্জনতার গভীরতম উচ্চারণ শান্তম, গভীর শান্তি। প্রশান্ত হলে তবে আনন্দ সাগরে অবগাহন, অন্তর যখন প্রশান্ত তখন দুঃখ থাকতে পারে না। প্রশান্তির মধ্যে শান্তি, শান্তির মধ্যে আনন্দ, নীরবতার মধ্যে রবীন্দ্রনাথের আত্মদর্শন ঘটছে। তাই তিনি বিশ্বাস করছেন, আত্মা অবিনশ্বর, বিশ্বাস করছেন না সমী যায়নি, সমী আছে। প্ল্যানচেটে যখন বারবার সমীর সঙ্গে তার কথা হচ্ছে, সমী তোর বাগান কেমন চলছে জিজ্ঞেস করছেন, সে তো গভীর বিশ্বাস থেকেই জিজ্ঞেস করছেন। উপনিষদ, ভারতীয় দর্শন আত্মার অবিনশ্বরতাকে চিনিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথকে। তাই আকাশে যখন মেঘ উঠছে, রবীন্দ্রনাথ সমীকে দেখছেন, ছুটিকে দেখছেন, বৌঠানকে দেখছেন, মহর্ষিকে দেখছেন, আপন আত্মাকে দেখ

জমেছিল সেদিন শান্তিনিকেতনের আকাশে, বিকেল নামছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতার ছবি আপনাদের একটু দেখাতে ইচ্ছে করছে। যদা পঞ্চাবি তিষ্ঠান্তে জ্ঞানানি মনসা সাহা, বুদ্ধিশ্চ ন বিচেষ্টাতে তামাহ পরমাঙ্গতিম, বলছেন আর স্তব্ধ হয়ে যাচ্ছেন। মুহূর্তি জিজ্ঞেস করছি, এত রেকর্ড করেছেন মুহূর্তি, তবু যখন এরকম বিষণ্ন বিকেলে একলা থাকেন, কোন গান বেশি করে গাইতে ইচ্ছে করছে? করে তিনি এই শ্লোক উচ্চারণ করলেন এবং বললেন যে, যখন মন ইন্দ্রিয় সব স্থির হয়ে যায়, তখন কেমন একটা অবস্থা তৈরি হয় বলতে পারবো না। আর জানো শৈলেন, আমার ভেতর থেকে একটি গানই বারবার উঠে আসে। দৃশ্যটা কল্পনা করুন, প্রায় সন্ধে হয়ে আসছে, আকাশের দিকে তাকিয়ে মুহূর্তি ওই বারান্দায় বসে খালি গলায় গাইছেন, আর তার দু চোখ পেয়ে জল গড়াচ্ছে, আর কোনো শ্রোতা নেই, একা বসে আছি সামনে নীরবে।

না, আজকে তো ফোন নেওয়া হলো না। আপনাকে কিছু বলতে ইচ্ছে করছে সত্যি? তাহলে আপনি আজকে মেল করুন, কেমন? আমি মেল আইডিটা বলি আমাদের, sabinaynibedan@gmail.com, SABINAOI, সবিনয় নিবেদন, NIBEDAN, একসঙ্গে লিখবেন। আবার বলি, SABINAOI, NIBEDAN @gmail.com। সবিনয় নিবেদনে আপনার আজকে গানের ভ্যালের অনুভব লিখতে পারেন। ফোনে কথা হলো না, আমরা যে গানটি শুনলাম অচলায়তনের গান, এই গানটি দিয়ে শেষ করব না, অচলায়তনের আরেকটি গান দিয়ে শেষ করব। আজকে এই অনুষ্ঠানে আমরা নখানা গান শুনেছি, তার মধ্যে একটি গান প্রায় 6.5 মিনিট, অর্থাৎ সেই অর্থে 3 মিনিট ধরলে 10খানা গানই শুনেছি। রাজেশ্ব ভট্টাচার্য, রমা মণ্ডল, মোহন সিংহ, বনানী ঘোষ, দেবব্রত বিশ্বাস, মালতী ঘোষাল, সুবিনা রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, আর সবশেষে অচলায়তনের আরেকটি গান সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। এই গানটি শুনতে শুনতে আজকে নির্জনতায় রবীন্দ্রনাথ, নির্জনে রবীন্দ্রসঙ্গীত শেষ করি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন বেলা 11:15। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং স্বাগতা মুখোপাধ্যায়।

0: ঘড়ির কাঁটা বলছে যে সময় কিন্তু 11টা পেরিয়েছে, আর তার মানেই যুবমানির এই আড্ডায় সামিল হওয়ার সময়। দেখো আজকে রবিবার, সৈকত অনেক কষ্টে ঘুম থেকে উঠে এসেছে, আর এই রবিবার দিন আমি জানি যে সৈকতের অনেক প্ল্যান থাকে আর কি।
1: হ্যাঁ দেখো প্ল্যান,
0: কিন্তু এতই অন্যমনস্ক সৈকত যে একবারও বলছে না আজকে শনিবার।
1: কিন্তু তুমি ভেবে দেখো, মানে এই রবিবার আর শনিবার দিনগুলো দুটো দিনই এমন ভাবে কেটে যায় ছুটির মধ্যে, গল্পে
0: আলাদা করে বোঝা যায় না কোনটা রবিবার কোনটা শনিবার।
1: মানে কেমন যেন শুক্রবার রাতটা এই সবে এলো, আস্তে আস্তে বা সোমবার সকালটা চলে আসে,
0: মানে
1: ঠিক ছুঁয়ে দেখা যায় না।
0: দেখছিলাম যে সৈকত কতটা মন দিয়ে আমার কথা শুনছে,
1: কিন্তু তবুও জানো তো এই আমি মন দিয়ে তোমার কথা শুনছিলাম, এবং এতটাই মন দিয়ে শুনছিলাম যে আমি ভাবছিলাম বোধ হয় সত্যি আজকে রবিবার।
0: আচ্ছা মানে আমার কথা এতটা বিশ্বাস করো তুমি?
1: আমি না না আমি অন্য কথা ভাবছিলাম, আমি বললাম এই সেদিন শুক্রবার গেল, এর মধ্যে রোববার চলে এলো। যাই হোক, তবে এই যে এই ছুটির দিনগুলোতে আমরা যে এই উইকেন্ড এলেই আমরা যে একটা নিজস্বতা, একটা নিজের জগতে পাড়ি দিই, এবং সেইখানে ঘুরতে ঘুরতে নিজের কথা ভাবতে ভাবতে নিজের সমস্ত রকম কাজকর্ম করতে করতে আমরা যেটা করি যে এই নিজের যে অবসর যাপনটা সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়, তাই না?
0: ঠিক।
1: এবং সেই হারিয়ে যাওয়াগুলোকে যদি আমরা একটু কি বলবো, একটু যদি নিজেদের একটু বিনোদনের জায়গায় নিয়ে যেতে পারি, যদি কোনোভাবে কিছু ভালো ভালো সিনেমা দেখা যায়, কারণ বুঝতেই পারছো আজকে সিনেস্কোপ, আমরা তো সিনেমা নিয়েই কথা বলবো, তো এমন কিছু সিনেমা তোমাদেরকে আজকে আমরা সাজেস্ট করতে পারি যে সিনেমাগুলোর কথা বললে বা যে সিনেমাগুলো দেখলে তোমরা এই যে ছুটির দিনগুলোতে যে নিজের কাজে নিজের এই যে অবসরে পাড়ি দিচ্ছ, সেই পাড়ি দেওয়াটা আরো অন্যরকম আরো ভালো হতে পারে।
0: ঠিক, মনে হবে যেন একটা ভেকেশন কাটালাম, মানে সিনেমাগুলো দেখাও হবে আবার কোথাও একটু দূরে যেন পাড়িও দেওয়া হবে, মানে দুরকমই আর কি হবে। সেটা হচ্ছে একটা তো মন ভালো হয়ে যাবেই সিনেমা দেখে, আর দ্বিতীয়টা হচ্ছে একটু ঘরে বসেই সিনেমা দেখতে দেখতেই দূরে পাড়ি দেওয়া হবে। দূরে মানে কোথায়? দূরে মানে কিন্তু সাগর পাড়ে, সমুদ্রে, তাই তো?
1: একদম, তোমরা পোস্টার দেখে নিশ্চয়ই মোটামুটি বুঝে গিয়েছো যে আজকে মোটামুটি আমরা কি বিষয় নিয়ে কথা বলছি, কি কি কি ধরনের সিনেমা নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো সেই সমস্ত সিনেমা নিয়ে যে সিনেমাগুলোতে আমরা দেখেছি সমুদ্রের একটা, সমুদ্র শুধু দৃশ্য বলবো না,
0: মানে
1: ঘিরেই সেই সিনেমাগুলো, এবং সেই সিনেমাগুলোকে সেই সিনেমাগুলোতে একটা আলাদা চরিত্র হিসেবে আমরা সমুদ্রকে পেয়েছি সেখানে।
0: একদম, মানে সমুদ্রকে ঘিরে সেই সিনেমাগুলো আজকে আমরা সিনেস্কোপ সেই আড্ডায় কথা বলবো সেটা নিয়েই। আর সঙ্গে রয়েছে তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে
1: আমি সৈকত। আর আজকে এই যে মুখ্য চরিত্রে সমুদ্র, এই যে বিষয়গুলো নিয়ে, এই যে সিনেমাগুলো নিয়ে আমরা কথা বলবো সেই আড্ডায় কিন্তু তোমরা সামিল হতে পারো। কিভাবে হবে? চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 2213-1342, আগে অবশ্যই 033 লাগাতে হবে, সেখানে চলে আসতে পারো, ফোন করে আমাদেরকে জানাতে পারো যে এই সিনেমাগুলো যেগুলোর কথা আমরা বলবো সেগুলো তোমরা দেখেছো কিনা, আর যদি না দেখে থাকো তাহলে এমন কোন সিনেমা তোমার মনে রয়েছে কিনা যেখানে এই মুখ্য চরিত্রে সমুদ্র রয়েছে,
0: সেগুলোর কথা আমরা বললাম না, মিস করে গেলাম, সেগুলো তোমরা আমাদের বলতে পারো। যদি ফোন লাইনে আমাদের না পাও তাহলে ফেসবুকের মাধ্যমেও কিন্তু কথা বলতে পারো আমাদের সঙ্গে, আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারের নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত।
1: একদম, তাহলে অনুষ্ঠান তো শুরু হবে, অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান শুরু করার আগে একটা গান
0: তো হবে অবশ্যই,
1: তাহলে চলো গানে গানে শুরু করি আজকের অনুষ্ঠান, কোথাও যেও না, শুনতে থাকো সিনেস্কোপ।

0: যেগুলো মুখ্য চরিত্র হয়ে উঠেছে সমুদ্র, মানে ভেকেশনে সিনেমা দেখাও হবে আর একটু সমুদ্রে পাড়ি দেওয়া হবে। সঙ্গে রয়েছে তোমার চুরমানির বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে সৈকত।
1: একদম, তাহলে আর খুব বেশি দেরি না করে প্রথম ছবির কথায় আজকে চলে আসি। যে ছবির কথা বলবো আজকে প্রথমে, সেটা হচ্ছে সাগর দ্বীপে যক্ষের ধন। এবার এ দেখো, ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল, অভিনয়ে আমরা দেখতে পেয়েছি পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তীকে। এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো বাংলা সিনেমায় এই ট্রেজার হান্টের বিষয়টা বা কোনো গুপ্তধনের রহস্য এই বিষয়টা কিন্তু বহু প্রচলিত, এবং সেই প্রথম দিন থেকে যদি বলি বাঙালি দর্শকের কিন্তু খুব প্রাণের
0: বিষয়, মানে দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় আমরা বুঝতেও পারি
1: না। এবং সেই গোটা অ্যাডভেঞ্চারের মানে অ্যাডভেঞ্চার চলাকালীন তখন কিন্তু মানে পুরো সবাই একদম ভেতরে ঢুকে যায়, মনে হয় এই তো আমি এটা সলভ করছি,
0: ঠিক ঠিক একদম
1: সেটা যেন আমি খুঁজে বের করবো।
0: হ্যাঁ, আর সেই জন্য দেখবে সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে যক্ষের ধনে সিকুয়েল সাগর দ্বীপে যক্ষের ধনে এমন কিছু দেখাতেই হতো যা আগে দর্শক দেখেননি, মানে ভিজুয়াল, VFX, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মানে পরিধি বড় করতে করতে পরিচালক সায়ন্তন ঘোষাল কিন্তু থেমেছেন একেবারে সায়েন্স ফিকশনের দোরগোড়ায়। ছবির শেষে তাই কিছু প্রশ্ন উঠতেই পারে, যেটা বাদ দিলে জায়লেটের ট্রেডমার্কারির সন্ধানে বিমল মানে পরমব্রত, কুমার মানে গৌরব আর রুবি মানে কোয়েলের সাগর দ্বীপের অভিযান কিন্তু মন্দ নয়।
1: তবে দেখো, এই পরপর ট্রেজার হান্টের ছবি দেখে দেখে এই ধরনের ছবির চলন অনুমান করা খুব একটা কিন্তু
0: না,
1: মানে কয়েকটা ধাঁধা আর তার জট খুলতে খুলতেই দর্শক একেবারে পৌঁছে যাবেন অচেনা দেশে। ছবির প্রথমার্ধে আমরা দেখতে পাচ্ছি যে অভিযানের প্রস্তুতি চলছে, এবং দ্বিতীয়ার্ধে গিয়ে আমরা দেখছি সাগর দ্বীপে পাড়ি। মানে প্রথমার্ধে রহস্য ভালোই দানা বেঁধেছিল, কিন্তু ছবির গতিও মন্দ ছিল না। মাঝে মাঝে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, কাঞ্চনের আমরা অনেক জায়গায় কাঞ্চন মল্লিকের কমিক টাইমিং এই টোটালটার মধ্যে একটু কমিক রিলিফ ছিল বলতে পারি। আর এই গোটা অ্যাডভেঞ্চার জুড়ে সমুদ্রের যে যে বিষয়টা রয়েছে, সমুদ্রের যে দৃশ্যগুলো রয়েছে, মানে সেটা যতটাই VFX হোক না কেন, সবটাই যা হোক না কেন, কিন্তু দেখো সেই সময় সেই ছবিতে দাঁড়িয়ে সায়ন্তন ঘোষাল মানে সেই চিত্র এবং চিত্রনাট্যকার সৌগত বসুর কথাও বলতে হয়, এই ছবির যে অভিনবত্ব তখন সেটা কিন্তু সেই সময় তুলে ধরে
0: সুন্দরভাবে ধরা পড়েছে। মানে অ্যাডভেঞ্চার চলেছে থাইল্যান্ডের নীল সবুজ জলে, জলের নিচে উত্তাল সমুদ্রের ঢেউ, সেই বাঁচিয়ে বাঁচিয়ে বোটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃশ্যটা আমার মনে পড়ে, দারুণ লাগে কিন্তু বলো, মানে থাইল্যান্ডকে আরও একটু এক্সপ্লোর করা গেলেও দিব্যি লাগতো। স্লো মোশনে কয়েকটা দৃশ্যের স্টাইলাইজেশন আমার কিন্তু দারুণ লেগেছে সৈকত।
1: এবার দেখো, তবে এখানে কিছু কিছু প্রশ্ন উঠতেই পারে যে কল্পলোকের প্রাণীকে কেন দেখানো হলো, সেটা না দেখানো হলেই পারতো। তবে দেখো, মানুষের মতো চেহারা, এলিয়েনের চুল আর চোখের মনির রংটুকুই শুধু আলাদা, এতে বিষয়টা একটু সরলীকরণ হয়ে গেলেও, তবে মানে ওভারঅল যদি বলি তাহলে কিন্তু ছবিটা অবশ্যই প্রশংসনীয়,
0: ছোটদের নিয়ে বসে দেখতে মন্দ লাগবে না,
1: দেখতে একদম মন্দ লাগবে না, বরং ভালোই লাগবে উল্টে। এবং সেখানে তো দেখো না, আমি অলরেডি তো বললাম কাস্টিংয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী এবং তার পাশাপাশি কাঞ্চন মল্লিক রয়েছেন, রজতাব দত্ত রয়েছেন,
0: জমজমাট
1: একদম হিউজ কাস্টিং। এবং ওভারঅল পুরো ছবিটায় তুমি যেমন রহস্যের গন্ধ পাবে তেমনই তুমি মজাও পাবে, তেমনই এই সমুদ্রের যে ঢেউটা আমরা আজকে স্টুডিওর ভেতরে বসে অনুভব করতে চাইছি সেটাও কিন্তু তোমরা পাবে। তো আচ্ছা, এরপর একটা ছবির কথা তো বন্ধুদের বলা হলো, তবে এই সময় দাঁড়িয়ে একদম রিসেন্ট একটা ছবির কথা কিন্তু বলতে হয়।
0: কোন ছবির কথা বলছো?
1: সপ্তডিঙার গুপ্ত।
0: ইচ্ছা বলতেই হবে আমাদের, না হলে কিন্তু ব্যাপারটা একেবারে ইনকমপ্লিট থেকে যাবে, তাই না?
1: অলরেডি তুমি প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে, সেখানে আমরা দেখতে পেয়েছি আবির চট্টোপাধ্যায় কে, আমরা দেখতে পেয়েছি অর্জুন চক্রবর্তীকে, আমরা দেখতে পেয়েছি ঈশা সাহাকে, এবং এটাও কিন্তু একটা সিকুয়েল, এটা এই মানে সোনাদা ফ্র্যাঞ্চাইজির সিকুয়েল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সোনাদাকে মানে সোনাদার চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে, এবং তার যে তার সঙ্গে অর্জুন চক্রবর্তীর যে কেমিস্ট্রি, এবং অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার হবু বউ বা প্রেমিকাও বলা চলে, তার যে কেমিস্ট্রি অর্থাৎ ঈশা সাহার, এই সমস্তটা মিলে কিন্তু একদম জমজমাট ছবি
0: চান। এবং আরেকটা জিনিসও দেখবে যে মানে এখানে কিন্তু একটা জটিল ধাঁধাই হয়ে উঠছে একটা জীবন্ত চরিত্র, মানে সারাক্ষণ ছড়ি ঘোরাচ্ছে ধাঁধা। সুতরাং এই ছবিটা দেখতে গেলে কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে, মানে একটু সিনেমাও দেখছো একটু অন্য কাজও করছো এরকম করলে কিন্তু হবে না, বরঞ্চ মানে একেবারে অন্যমনস্ক না হয়ে ধাঁধার সঙ্গে তাল মিলিয়ে পুরোপুরি ইনভলভমেন্ট কিন্তু দাবি করে এই ছবিটা। আর বাচ্চাদের নিয়ে দেখতে গেলে প্রত্যেকটা মুহূর্তে তাদের প্রচুর প্রশ্নের উত্তর দিতে হবে। আর দেখবে মানে এই সপ্তডিঙ্গার গুপ্তধন এই ছবিটায় কিন্তু সৌমিক হালদারের ক্যামেরার যে কাজ সেটা আমাদেরকে সত্যি সত্যি মুগ্ধ করে। আরও একটা ব্যাপার যে যত দিন যাচ্ছে মানে আবির চট্টোপাধ্যায়কে স্ক্রিনে দেখতে কিন্তু মানে একটা অসাধারণ, এটা
1: বুঝতেই পাচ্ছি। তবে এটা বলতে বলতে তোমার এত ব্লাশ করার,
0: না না মানে ব্লাশ করছি না বলছি আর কি।
1: যাই হোক, তবে ফোন লাইনে একজন বন্ধু চলে এসেছে, শুনি বন্ধুর এই ছবিটা দেখা হলো কিনা। কে রয়েছে ফোন লাইনে? হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বিশ্বনগর থেকে রাজ্য সিংহ রায় বলছি। আজকে আমার এই জীবনের অনুষ্ঠান খুব ভালো লাগছে, তো আমি সপ্তদিনের গুপ্তধন ছবিটা আমি দেখেছি।
1: দেখেছো, কেমন লেগেছে?
2: খুব ভালো লেগেছে।
1: আমরা যখন এই সোনাদা ফ্র্যাঞ্চাইজির কথা বলছি তখন সেখান থেকে একটা গান শুনবো না তাহলে? খুব বেশি দেরি নেই, চলো একটা গান শুনি। গান শুনে ফিরছি আবারও আজকের সিনেস্কোপের আড্ডায়।

0: বিক্রম ঘোষের কণ্ঠে একটা গান শুনিয়ে ফিরলাম আবার অনুষ্ঠানে। আজকে সিনেস্কোপের আড্ডায় কথা বলছি সেই সমস্ত ছবি নিয়ে যেখানে সমুদ্রই হয়ে উঠেছে মূল চরিত্র, আর সমুদ্রকে ঘিরে তৈরি হয়েছে সেই সিনেমাগুলো। আর সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সৈকত। এবার কোন সিনেমার কথা বলবে সৈকত?
1: এবার দেখো, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি অর্থাৎ সমুদ্র নিয়ে, একেবারে মাছ দরিয়ায় গিয়ে যেখানে আমরা কথা বলছি, তো সেই কথা বলতে গেলে একদম ওয়ার্ল্ড সিনেমার কথা যদি বলি, ওয়ার্ল্ড সিনেমায় একটা এমন সিরিজ রয়েছে সিনেমার, যে যে সিরিজটার কথা না বললেই নয়, তোমরা সবাই বুঝতে পারছো এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছো
0: সেটাই
1: বুঝতে পারছো। তো বিষয়টা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান নাইটসের কথা বলছি। সেখানে আমরা দেখছি, আমরা একদম ফার্স্ট, আমরা ফার্স্ট পার্ট পেয়েছি স্বাগতা 2003 সালে। তো প্রথম পার্টের নাম হচ্ছে দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল। এবারে বিষয়টা হচ্ছে এই সিরিজের যেটা সবচেয়ে কি বলবো সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটা আমার মতে জনি ডেপ, এবং মানে এই মানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে জনি ডেপ মানে যেভাবে আর কি নিজেকে উজাড় করে দিয়েছে,
0: একদম অসাধারণ এক কথা,
1: মানে সত্যি সেটা নিয়ে কথা না বললেই নয়। গল্পটা শুরু হচ্ছে ক্যারিবিয়ান সাগরের বুকে, উইল টার্নার নামের একজন একজন যুবক অদ্ভুতভাবে জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে একজোট হয়ে একটি বিশেষ উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাদের লক্ষ্য ছিল এলিজাবেথ সোয়ানকে উদ্ধার করা,
0: যিনি একজন গভর্নরের মেয়ে।
1: হ্যাঁ, এবার যাকে এই ব্ল্যাক পার্ল জাহাজের নিষ্ঠুর ক্যাপ্টেন হেক্টর বারবোসা অপহরণ করে রেখেছে। এবার এইখান থেকে শুরু হচ্ছে গল্প, তারপর সেইখান থেকে গল্প মোড় নিতে নিতে কিভাবে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়,
0: সফল হচ্ছে একদম,
1: এবং মানে এবং এখানে ভিলেনের চরিত্রে আমরা যে ক্যাপ্টেন বারবোসাকে দেখেছি, মানে মারাত্মক, বুঝতে পারবে না তুমি জ্যাক স্প্যারোকে দেখবে নাকি বারবোসাকে দেখবে,
0: একদম একদম, মানে সত্যি তাই। এবং উইল টার্নার চরিত্রে অরল্যান্ডো এবং সাহসী এলিজাবেথ চরিত্রে কিরা, মানে এদের যে রসায়ন সেটা কিন্তু মানে অনবদ্য, এটা তোমাকে বলতেই হবে।
1: আচ্ছা, এবারে ডিরেক্টরের কথা একটু না বললেই নয়, গোর ভার্বিনস্কির এই সিনেমার প্রতিটা দৃশ্য অত্যন্ত নিপুণভাবে তিনি পর্দায় তুলে ধরেছেন, মানে জলদস্যুদের জীবন কিভাবে হয়, তারপর তলোয়ার যুদ্ধ, সমস্ত কিছু, মানে এবং সমুদ্রের দৃশ্যগুলো তোমার দেখলে মনে হবে না যে এটা এটা এটা কি ভিএফএক্স, এটা
0: নাকি সত্যি, একদম একদম,
1: মানে নাকি এটা একদমই সত্যি। এবং তার সঙ্গে সঙ্গে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি, যদি শুধু মিউজিকের কথা বলি, মানে কি বলবো,
0: অনবদ্য অনবদ্য,
1: তুমি ধরে রাখতে পারবে না নিজেকে, তোমার যেই মুহূর্তে মিউজিকটা বাজতে শুরু করবে তুমি মনে হবে এই তো
0: একদম,
1: এই তো আবার জাহাজ নিয়ে সমুদ্র পাড়ি।
0: তবে এই ছবি কিন্তু ফার্স্ট পার্টই থেমে থাকে না, এই সেকেন্ড পার্ট আমরা পাই আরো বছর তিনেক পর 2006 সাল।
1: আর এবারের যে দ্বিতীয় পার্ট, সেই দ্বিতীয় পার্টের নাম হয় ডেড ম্যানস চেস্ট। এবার এইখানে গল্পটা বেশ একটু অন্যরকম, এই এই যে এই দ্বিতীয় পার্ট এটা কিন্তু বেশ মানে প্রথম পার্টের থেকে আরো বেশি জনপ্রিয়
0: একদম,
1: এবং গোর ভার্বিনস্কি পরিচালিত এই ছবি আগের পর্বে যতটা রোমাঞ্চ ছিল, যতটা রহস্য ছিল,
0: এখানে সেটা আরো বেশি,
1: এটা আরো অনেকটা বেশি,
0: এখানে কিছুটা ডার্ক,
1: হ্যাঁ একটু ডার্ক অবশ্যই। এবং এখানে আবার গল্পটা শুরু হচ্ছে সেই উইল টার্নার এবং এলিজাবেথ সোয়ানের বিয়ের দিন থেকে, যা একেবারে ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানির লর্ড কাটলার বেকেটকে অপমানে একেবারে পণ্ড হয়ে যায়, এবং সেখান থেকে জ্যাক স্প্যারোকে পালাতে সাহায্য করা,
0: সেই অপরাধে তাকে গ্রেফতারও করা হয়, এবং এই যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, এবং ওই যে যে সে জানতে পারছে, মানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো জানতে পারছে যে সমুদ্রের গভীরে ভয়ানক শাসক এবং অভিশপ্ত যে ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন ডেভি জেনসের কাছে তার রক্তের

0: রয়েছে, যাকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে যে ডেভিজেনিসের মৃত মানুষের সিন্দুক বা ডেড ম্যানস চেস্ট খুঁজে বের করা।
1: এবার এইখানে ডেভি জোনসের সঙ্গে তোমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর যে যে রাইভালরিটা দেখানো হয়েছে সেইখানে মানে কি বলবো, মানে আর তার পাশাপাশি এখানে আরেকটা ভয়ঙ্কর জিনিস দেখানো হয়েছে, এক ভয়ঙ্কর সামুদ্রিক দানব ক্র্যাকেন। ক্র্যাকেনের কথা বলা হয়, যদিও ক্র্যাকেনের গল্প নিয়ে অনেক অনেক কিছু রয়েছে, অনেক ফোকলোর রয়েছে, বেশ কিছু লোককথা রয়েছে, তবে সেই সমস্ত কিছুকে মিলিয়ে তার সঙ্গে মানে এই ডেড ম্যানস চেস্টের সঙ্গে অর্থাৎ ডেভি জোনসের সঙ্গে এদিকে আবার তোমার ক্র্যাকেনের পুরো বিষয়টাকে তুলে ধরে মানে মোটমাট বলা যেতে পারে এই পার্ট টু ও মানে বেশ
0: টানটান উত্তেজনায়
1: টানটান উত্তেজনা।
0: আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, দেখে নেব বন্ধু কি বলছে।
1: হ্যালো
0: হ্যালো
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মালদা থেকে শয়ন ঘোষ কথা বলছি।
1: বলো শয়ন।
2: আজকে খুব সুন্দর একটা দৃশ্য, আমার না একটা বাংলা ছবির কথা আমার জন্য,
1: বলো না,
2: অনেকদিন আগে প্রায় আট কি নয় ছয় ছুটির কথা বলছি।
1: আচ্ছা,
2: ছয় ছুটি বলে একটা ছবি হয়েছিল, সেখানে যে মোহনপুরম সি, সেখানে যে একদম সেলিব্রিটি তারা কে নেই সেখানে, লঙ্কা চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিবাজিৎ মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, একদম সেলিব্রিটি স্টার কোথাও বেড়াতে গেলে কি হতে পারে, সেটাই কিন্তু ছবিতে ফুটে উঠেছিল। এবং একটা বিশেষ দৃশ্য, দুটো দৃশ্য, একটা দৃশ্য লঙ্কা চট্টোপাধ্যায় গান গাইছে, মানে ওখানে সবাই কিন্তু নাম ভূমিকায়, সেখানে একটা সমুদ্রের ধাবে গানটা গাইছেন সখী আধারে একেলা রবীন্দ্রনাথের, তাছাড়াও সবাই মিলে গোল করে বসে রয়েছে সেখানে অঞ্জনা, অঞ্জনা গাইছেন একটা গান শুক্ল রাত চাঁদেরতা উনি দীনবন্ধু সঙ্গীতকে, এই যে একটা অপূর্ব দৃশ্য। তাছাড়াও যদি আমি বলি আর একটা ছবির কথা, সেটা হচ্ছে দৃষ্টিকোণ। দৃষ্টিকোণও কিন্তু একটা সমুদ্রে আমরা দেখতে পেয়েছিলাম পুরীর দৃশ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরমি গাঙ্গুলি, সমুদ্র সেখানে বেশ একটা ইম্পর্টেন্ট ভূমিকা ছিল।
0: এই বন্ধু কিন্তু অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছয় ছুটির কথা বলল, যেটা 2009 মুক্তি পেয়েছিল। ফলে এই আড্ডায় মানে এই মাঝ দরিয়ার আড্ডায় কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সামিল হয়েছে বন্ধুরাও, তাই তো?
1: বন্ধুরাও। তবে এবার আমরা আবার ফিরে আসি যে কথা বলছিলাম, কারণ আমরা ছিলাম হচ্ছে আপাতত ক্যারিবিয়ান নাইটসের সেকেন্ড
0: পার্ট।
1: এবার আমরা আসি থার্ড পার্টে। থার্ড পার্টের শুরুটা অদ্ভুত। থার্ড পার্টের শুরু হচ্ছে একদম সেই বরফের মধ্যে থেকে একটা তোমার এমন এত ঠান্ডা জায়গা যেখানে গিয়ে মানুষের হাত পা পর্যন্ত জমে যাচ্ছে, সেই রকম এক জায়গায় জ্যাক স্প্যারো আটকে রয়েছেন। এই পার্টের নাম হচ্ছে অ্যাট ওয়ার্ল্ডস এন্ড, এবং এখান থেকে শুরু হচ্ছে গল্প। তিনি নির্বাসনে ছিলেন, সেখান থেকে আবার নতুন করে তার ফিরে আসা, জলদস্যুদের যে মানে তার যে বন্ধুরা ছিল সেই বন্ধুদের সঙ্গে, গোটা টিমের সঙ্গে আবার ফিরে আসা, আবার সমুদ্রে পাড়ি দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু আবার আমরা এই তৃতীয়
0: পার্টে আমরা দেখতে পাই,
1: দেখতে পাচ্ছি
0: একদম।
1: কিন্তু এবার সমস্যা হলো যে এই জ্যাক স্প্যারো অর্থাৎ মানে জনি ডেপ দ্বিতীয় পর্বের শেষে ক্র্যাকেনের পেটে গিয়ে তিনি এই ডেভি জোনসের লকারে আটকা পড়ে গিয়েছিলেন,
0: তাকে উদ্ধার করতে আসে
1: উইল টার্নার, এলিজাবেথ সোয়ান এবং পুনরুত্থিত ক্যাপ্টেন বারবোসা, তিনি পৃথিবীর একদম শেষ প্রান্তে এক ভয়ঙ্কর যাত্রায় পাড়ি দেয়।
0: এবং তুমি দেখবে যে নানান বিশ্বাসঘাতকতা, কখনো কখনো রাজনৈতিক চাল জোট বদলের পরে শেষ পর্যন্ত একটা বিশাল সামুদ্রিক ঘূর্ণাবর্তের মধ্যে শুরু হয় কিন্তু একটা চূড়ান্ত যুদ্ধ। এবং ডেভি জোনসের লকারে একাকিত্বে জ্যাকের মানসিক ভারসাম্য হারানোর সেই যে দৃশ্যগুলো, হ্যাঁ, এবং যেখানে সে নিজেরই মানে অসংখ্য ক্লোনের সঙ্গে কথা বলছে, জনি ডেপের মানে অভিনয় চমৎকারভাবে কিন্তু,
1: মানে তুমি ওই সময় না তোমার একদম তোমার মুখ থেকে কোনো কথা বেরোবে না,
0: হ্যাঁ, কোথাও যেন একাত্ম হয়ে যাই আমরা ভীষণ রকম,
1: এতটা ভালোভাবে। এবং তুমি হাঁটা চলা থেকে বলো এবং কন্টিনিউয়াস যে একটা ওই রকম একটা চরিত্র ধরে রাখা, মানে একটা অদ্ভুত, ওটা না এক্সপ্লেন করবার মতো নয় যে এটা মানে কেমন একটা অঙ্গভঙ্গি যেমনটা তুলে ধরা, অদ্ভুত রকম এবং অদ্ভুত রকম ভালো লাগার বিষয়। এবার দেখো সেখান থেকে গল্প শুরু হচ্ছে এবং গল্পেও শেষ অবধি গিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, অনেক রকম প্লট টুইস্ট রয়েছে এর মধ্যে, সাব প্লট রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই আমরা শেষে গিয়ে কি কি দেখতে পাচ্ছি সেই সমস্তটা বলে দেব না, কিন্তু রেখে দেবো তোমার জন্য সেটা,
0: একদম, কারণ তোমাকে দেখে জানতে হবে, একদম না
1: স্পয়লার দেওয়া যাবে না। তাহলে এর পর আমরা চলে যাই ফোর্থ পার্টে। তবে এটুকু বলে দিতে পারি যে আমাদের এই এই জ্যাক স্প্যারো অর্থাৎ এই ক্যাপ্টেন মানে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান নাইটের যে তোমার ট্রিলজি, মেন ট্রিলজি, সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। এবং এই তিনটে পার্ট মানে লাস্ট পার্ট হিসেবে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। এর পরবর্তীতে আরও দুটো পার্ট বেরোয়, সেই দুটো পার্টের কথা এরপর আমরা বলবো। তবে তার আগে তোমার জন্য একটা গান তো রাখতেই পারি নাকি,
0: একদম,
1: একটা গান শুনে ফিরছি, তারপর বলবো না হয় বাকি কথা।

0: ফিরে এলাম গানের পর। আর এবার এই যে মাঝদরিয়ার আড্ডায় আমরা রয়েছি আজকে, আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে সৈকত। এবার একটু কিন্তু আমাদের অন্যদিকে তাকানোর পালা, কারণ ক্যালেন্ডার বলছে যে আজকে একটা বিশেষ দিন। আজকে কিন্তু
1: আজকে ওয়ার্ল্ড অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, এবং সেই সঙ্গে আমাদের যুববাণীর একজন বন্ধু শুভব্রত রয়েছে কিন্তু স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে। শুনে নি শুভব্রত কি বলছে আমাদের।
2: আচ্ছা একটা কথা বলো তো, কখনো খেয়াল করে দেখেছো আমাদের শরীরে যদি কখনো রোগ হয় তাহলে আমরা যতটা না কাবু হই তার থেকে অনেকটাই বেশি কাবু হয়ে পড়ি টেনশনে আর চিন্তায়, তাই না? রোগ আর চিন্তা এই দুটো যদি একই সঙ্গে হয় তাহলে কিন্তু সেটা একটু বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, যার এবছরের থিম প্রাউডলি ইন মাই স্কিন সেলিব্রেটিং অল স্কিন টোনস, অর্থাৎ আমার ত্বক যেমনই হোক আমি নিজেকে নিয়ে গর্বিত, সব রঙের সব রূপের উদযাপন। অ্যালবিনিজম এমনই একটা কন্ডিশন যেখানে লড়াইটা শুধু শরীরের চামড়ার সঙ্গে নয়, কখনো কখনো এই লড়াইটা একজন রোগীকে তার মনের সঙ্গেও লড়তে হয়। আর তাই আমি তোমার যুববাণী বন্ধু শুভব্রত চৌধুরী কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট ডাক্তারবাবুদের সঙ্গে। শুরুতেই শুনে নেওয়া যাক এই ব্যাপারে স্কিন স্পেশালিস্ট ডাক্তারবাবু আমাদের ঠিক কি পরামর্শ দিচ্ছেন। আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রী অমলেন্দু রায়ের সঙ্গে, শুনব তার কথা।
3: অ্যালবিনিজম হলো একটি জন্মগত জেনেটিক কন্ডিশন যেখানে শরীর পর্যাপ্ত পরিমাণে মেলানিন তৈরি করতে পারে না, আর মেলানিন আমাদের ত্বক চুল এবং চোখের রং নির্ধারণে হেল্প করে এবং সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেও কিছুটা সুরক্ষা প্রদান করে। আর অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের ত্বক চুল সাধারণত খুব হালকা রঙের হয় এবং ছোটবেলা থেকেই তাদের ফোটোফোবিয়া মানে সূর্যের আলো বা আলো সহ্য না করতে পারা, কম দৃষ্টিশক্তি, স্কুইন্ট এগুলো দেখা যেতে পারে। রোগ নির্ণয়ের জন্য ডার্মাটোলজিস্ট এবং অপথ্যালমোলজিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে। প্রাথমিক করণীয় হলো সূর্যরশ্মি থেকে সুরক্ষা নেওয়া, নিয়মিত চোখ পরীক্ষা করা এবং প্রয়োজন হলে জেনেটিক কাউন্সিলিং করা। গবেষণা অনুযায়ী অ্যালবিনিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হলো লাইফ লং সান প্রোটেকশন এবং ভিশন কেয়ার। অ্যালবিনিজমে মেলানিনের ঘাটতির কারণে ত্বক সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, তার জন্য খুব সহজেই সানবার্ন, ত্বক লাল হয়ে যাওয়া, অনেকদিন ধরে সান এক্সপোজার অতিরিক্ত পরিমাণে হতে থাকলে প্রিম্যাচুর স্কিন এজিং, ফোসকা পড়া এসব হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নন মেলানোমা স্কিন ক্যান্সার হওয়ার চান্স সাধারণ পপুলেশনের তুলনায় অনেকটাই বেশি, বিশেষ করে যেসব দেশে সূর্যের আলোর তীব্রতা অতিরিক্ত বেশি, যেমন আমাদের ভারত, তো সেখানে এই ঝুঁকি আরো বেড়ে যায়। তাই ব্রড স্পেকট্রাম যে সানস্ক্রিন, ফুল স্লিভ পোশাক, হোয়াইট ব্রিম হ্যাট, ইউভি প্রোটেক্টিভ সানগ্লাসেস অতি অবশ্যই ইউজ করা উচিত এইসব পেশেন্টের ক্ষেত্রে। নিয়মিত ত্বক পরীক্ষা করলে অনেক ক্ষেত্রেই ত্বকের অনেক সমস্যা অনেক আগেই শনাক্ত করা পসিবল এবং এভাবে ট্রিটমেন্টে আউটকাম অনেক বেটার হতে পারে। অ্যালবিনিজম কোনোভাবেই ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়, এটি কোনো ব্যাকটেরিয়া, জীবাণু বা কোনো ভাইরাস দিয়ে এটা হয় না। এটা একটি জেনেটিক বা বংশগত কন্ডিশন যা জন্মের সময় থেকেই উপস্থিত থাকে। অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তির সাথে কাজ করলে, হাত মেলালে, একসঙ্গে খাওয়া দাওয়া করলে, স্কুলে পড়াশোনা করলে বা একই ঘরে বসবাস করলে কারোর মধ্যে ছড়িয়ে যায় না, তো এটা নিয়ে অযথা দুশ্চিন্তা করার কোনো প্রশ্ন নেই। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে অ্যালবিনিজম নিয়ে সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি, তাই আমাদের উচিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সচেতনতা বৃদ্ধি করা এবং অ্যালবিনিজমে আক্রান্ত মানুষদের সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা। বর্তমানে অ্যালবিনিজমের কোনো পার্মানেন্ট কিওর পসিবল নয় কারণ এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, তবে জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কমপ্লিকেশনসগুলোর কথা বললাম সেগুলোকে প্রতিরোধ করার অনেক ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গের বড় বড় সরকারি মেডিকেল কলেজগুলোতে এবং সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে ডার্মাটোলজি বিভাগ এবং অপথ্যালমোলজি বিভাগে এই রোগীদের প্রপার ইভ্যালুয়েশন করা হয়। ভারতে উন্নত চক্ষু চিকিৎসা, লো ভিশন এইডস অ্যান্ড স্কিন ক্যান্সার স্ক্রিনিং এর যে সুবিধাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। খরচ মূলত সানস্ক্রিন, ইউভি প্রোটেক্টিভ আইওয়ার্স মানে সানগ্লাসেস এবং নিয়মিত ফলো আপের উপরেই নির্ভর করে। সরকারি হাসপাতালে খরচা তুলনামূলকভাবে কম, আর বেসরকারি ক্ষেত্রে ব্যয় কিছুটা বেশি হতে পারে। অ্যালবিনিজমে আক্রান্ত যে শিশুদের চিকিৎসা মানে স্কিন কেয়ার সেটা সানকেয়ার দিয়েই শুরু হয়, তো প্রতিদিন সানস্ক্রিন ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন মানে 30+ to 50+ SPF এর যে সানস্ক্রিনগুলো রয়েছে সেটা ভালো করে ব্যবহার করতে হবে সান এক্সপোজ এরিয়াসগুলোতে, এবং প্রত্যেক 3-4 ঘন্টা পর পর রিঅ্যাপ্লিকেশন করা অত্যন্ত জরুরি যদি আউটডোর অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে। সঙ্গে ফুল স্লিভ পোশাক, টুপি এবং ইউভি প্রোটেক্টিভ যে সানগ্লাসগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই ব্যবহার করা উচিত। সকাল 10টা থেকে যে দুপুর 2টো পর্যন্ত যে চড়া রোদ সেটা যতটা এড়িয়ে চলা যায় তত ভালো। আর ত্বকে যদি কোনো নতুন ক্ষত, কালচে দাগ, দীর্ঘদিন ধরে শুকোচ্ছে না এরকম কোনো ঘা বা কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় তবে অতি দ্রুত কোনো ডার্মাটোলজিস্টকে দেখানো উচিত। আর গবেষণায় দেখা গেছে যে ছোটবেলা থেকে যারা নিয়মিত সান প্রোটেকশন মেনে চলে তাদের ক্ষেত্রে স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়।
2: অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা কথা বলে নিলাম বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রী অমলেন্দু রায়ের সঙ্গে। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন যে অ্যালবিনিজম কি, কেন হয় আর এই বিষয়ে আমাদের ঠিক কি কি সতর্কতা মেনে চলা উচিত। তবে শুরুতেই যেমনটা বলেছিলাম, অ্যালবিনিজম কিন্তু শুধু একটা ত্বকের রোগ নয়, এটা এমনই একটা ব্যাধি যা কখনো কখনো মানুষের শরীরের চামড়ার রং ছাড়িয়ে গিয়ে আঘাত করে তার মনেও। আমাদের সমাজ এবং কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এই মানুষগুলোকে এক অদ্ভুত মানসিক চাপের মুখে দাঁড় করিয়ে দেয়, যার ফলে ত্বকের চিকিৎসার পাশাপাশি মনের খেয়াল রাখাটাও ভীষণ জরুরি হয়ে ওঠে। আর ঠিক সেই কারণে আমরা কথা বলে নিয়েছিলাম মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ আচার্যর সঙ্গে। এই ধরনের পরিস্থিতিতে একজন মানুষ বা তার পরিবার মানসিকভাবে কিভাবে শক্ত থাকবে, সমাজের ট্যাবুগুলোকে কিভাবে ফেস করবে, সেই সবকিছু নিয়ে শুনব তিনি আমাদের কি বলছেন।
4: অ্যালবিনিজম মূলত একটি জেনেটিক অবস্থা যেখানে শরীরে মেলানিনের পরিমাণ কম থাকে, এর ফলে চেহারা ও দৃষ্টিশক্তিতে কিছু পার্থক্য দেখা যায়। মানসিক ও সামাজিক ক্ষেত্রে এক্ষেত্রে কয়েকটি বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রথমত ভিন্ন হিসাবে চিহ্নিত হওয়া, অনেকেই ছোটবেলা থেকে কৌতূহলী দৃষ্টি, অপ্রাসঙ্গিক প্রশ্ন বা মন্তব্যের মুখোমুখি হন। দ্বিতীয়ত বুলি এবং কটুক্তির শিকার হওয়া। তৃতীয়ত আত্মসম্মান বোধে প্রভাব পড়তে পারে, বারবার নেতিবাচক অভিজ্ঞতা একজন মানুষের নিজের সম্পর্কে ধারণাকে দুর্বল করতে পারে। চতুর্থত একটা একাকিত্বের অনুভূতি হতে পারে, আমি অন্যদের মতো নই, এই অনুভূতি সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। এবং ভুল ধারণা ও কুসংস্কার, কিছু সমাজে অ্যালবিনিজম নিয়ে নানা মিথ বা ভুল বিশ্বাস এখনো বিদ্যমান যা বৈষম্য বাড়াতে পারে। এই ধরনের অভিজ্ঞতা দীর্ঘমেয়াদে মনে প্রভাব ফেলতে পারে, কারণ শৈশব ও কৈশোরে আমরা নিজেদের পরিচয় গড়ে তুলি। প্রথমত নিজেদের অনুভূতিগুলোকে, নিজেদের ফিলিংসগুলোকে গুরুত্ব দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে এই কষ্টগুলো, এই কমেন্টগুলো আমাকে কষ্ট দিয়েছে। দ্বিতীয়ত নিজের পরিচয়কে, আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সের থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমার পরিচয় মানে আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স নয়, আমার স্কিল, আমার রিলেশনশিপস, আমার অ্যাচিভমেন্টস, এগুলোই আমার পরিচয়। তৃতীয়ত যারা হেল্প করতে পারেন, অর্থাৎ কিনা পরিবার, পরিজন, বন্ধু বা প্রয়োজনে প্রফেশনাল কাউন্সিলর, তাদের সাথে আলোচনা করা যেতে পারে। চতুর্থত হচ্ছে একটা সাপোর্ট গ্রুপ বা কমিউনিটিতে নিজেকে যুক্ত করা, যারা একাধিক মানুষ যারা অ্যালবিনিজমে ভুগছেন তাদের একটা গ্রুপ তৈরি করে, কমিউনিটি তৈরি করে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। এবং 4 নম্বর হচ্ছে নেগেটিভ কমেন্টকে গুরুত্ব না দেওয়া। পরিবার এবং বন্ধুদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। পরিবার ও বন্ধু কিভাবে হেল্প করতে পারেন, যেমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে মানুষটি জাস্ট হওয়ার ভয় ছাড়াই নিজের কথা বলতে পারেন, এক্সপ্রেশন করতে পারেন, নিজের কষ্ট শেয়ার করতে পারেন। কেউ যদি কোনো কটুক্তি করে, কোনো নেগেটিভ কমেন্ট করে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বন্ধু এবং পরিজন সেটা করতে পারেন। বন্ধু পরিবার তারা মানুষটির চেহারাকে নয়, তার পার্সোনালিটি, তার ক্যাপেবিলিটিকে গুরুত্ব দিলে সেই মানুষটি কিন্তু অনেক বেশি কনফিডেন্ট অ্যান্ড হ্যাপি হতে পারেন। এবং বাস্তবকে সমর্থন দিতে হবে, অর্থাৎ কিনা যদি মানুষটি কোনো জায়গায় বুলিং বা র্যাগিং এর মুখোমুখি হন, সে স্কুলে বা কর্মক্ষেত্রে, তখন তাকে হেল্প করতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট, সেই মানুষটির সাথে যার অ্যালবিনিজম আছে তার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে, যেন তিনি না মনে করেন যে আমি করুণার পাত্র বা আমাকে দাক্ষিণ্য করা হচ্ছে। আমরা নিজেদের আচরণে কিছু পরিবর্তন অবশ্যই আনতে পারি। প্রথমত হচ্ছে চেহারা অর্থাৎ বডি ইমেজের উপর ডিপেন্ড করে কোনো কমেন্ট করার অভ্যাস আমাদের কমাতে হবে। তুমি এরকম কেন, তুমি, আমরা খুব কমলে করে থাকি, তুমি মোটা কেন, তুমি রোগা কেন, এই ধরনের প্রশ্ন সেরকম অ্যালবিনিজম যাদের আছে তাদের এরকম প্রশ্ন করা তার পক্ষে অস্বস্তিকর হতে পারে। বৈচিত্র্যকে আমরা স্বাভাবিকভাবে যেন দেখতে পারি, আমাদের কৌতূহল থাকতেই পারে সেই মানুষটার সম্বন্ধে, কিন্তু সেই কৌতূহলটা যেন সেই মানুষটির অসম্মানের কারণ না হয়ে দাঁড়ানো। কৌতূহল ও সম্মানের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। এবং আমরা অভিভাবক হিসাবে স্কুল এবং ফ্যামিলিতে ইনক্লুসিভ এডুকেশন আমরা যেন দিতে পারি, আমরা যেন বাচ্চাদের বলতে পারি যে সবাইকে এক করে নিতে, সবাইকে একভাবে দেখতে, তারাও

0: তোমার বন্ধু, তারাও তোমার মতনই একজন। এইগুলো যদি আমরা করে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা এদেরকে হেল্প করতে পারবো।
1: যুবাণীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা কথা বলে নিলাম বিশিষ্ট চিকিৎসক সাইক্রিয়াটিস্ট ডক্টর শ্রী রুদ্র প্রসাদ আচার্যর সঙ্গে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। এবারে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়ে।
2: আন্তর্জাতিক অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে সম্পর্কে একটা বিশেষ প্রতিবেদন, সেই জন্য শুভব্রতকে অনেক ধন্যবাদ। ফিরে এলাম আবার আজকের অনুষ্ঠানে। আজকে শুনছ মাঝ দরিয়ায় সিনেস্কোপের আড্ডায়, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর আমার সঙ্গে রয়েছে সৈকত। তো আমরা আজকে ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের পরের পার্টের কথা বলবো, অন স্ট্রেঞ্জার্স টাইডস। তো সেখানে আমরা দেখেছি যে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই কিংবদন্তি ফাউন্টেন অফ ইউথ বা যৌবনের ঝর্নার সন্ধান। সেখানে কিন্তু ওই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে দেখা হয় তার অতীতের এক চরিত্রের এক নারী অ্যাঞ্জেলিকা। কিন্তু অ্যাঞ্জেলিকা তাকে ঠকায়, তাকে কিন্তু বন্দি করে একটা জাহাজে। আর সেখানে ওই ব্ল্যাক বিয়ার্ড নামের জলদস্যু রয়েছে, যার নিজের লক্ষ্য হলো তার মৃত্যু ঠেকাতে ওই ফাউন্টেন অফ ইউথের জল কিন্তু পান করা। এবং এইটা নিয়ে পুরোপুরি রহস্যটা জমে ওঠে। এবং এর পরেরও একটা পার্ট রয়েছে, সেটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব সেটা হচ্ছে ডেড ম্যান টেন নোটেলস। এবং এই গল্পে শুরু হয় উইল টার্নারের ছেলে হেনরি টার্নারকে দিয়ে। সে তার বাবাকে ফ্লাইং ডাচম্যান জাহাজের অভিশাপ থেকে মুক্ত করতে একেবারে বদ্ধপরিকর, এবং এর জন্য তার প্রয়োজন সমুদ্রের সমস্ত অভিশাপ ভাঙার ক্ষমতা। আর এই পর্বে কিন্তু জ্যাককে আগের থেকে অনেক বেশি বিপর্যস্ত এবং অনেক বেশি অসহায় দেখা যায়। এবং এখানেও প্রত্যেকে নিজেদের নিজেদের চরিত্রে কিন্তু সেই কিংবদন্তি অভিনয় করেছেন এবং আমাদেরকে বরাবরের মতোই মাতিয়ে রেখেছেন।
3: একদম তাই। আর এইখানেই আমাদের অর্থাৎ এই পাঁচটা পার্টে শেষ হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের আমাদের টোটাল সিরিজটা। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। তবে দেখো, এর পাশাপাশি আরও কিছু সিনেমা কিন্তু রয়েছে, এবং তার মধ্যে থেকে আরও যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে লাইফ অফ পাই। এবার লাইফ অফ পাই এমন একটা ছবি যে ছবিটা মানে না দেখলে মানে ভারতীয় বা ইন্ডিয়ান অরিজিনের যে ওয়ার্ল্ড সিনেমায় কি কি লেভেলের অ্যাক্টিং, কি ধরনের অভিনয় তাদের, সেটা কিন্তু মিস করে যাবে।
2: সিনেমাটা কখনোই পুরনো হয় না, মানে তুমি যতবার দেখবে ততবার সে একই স্বাদ পাবে।
3: একদম তাই। গল্পটি শুরু হচ্ছে পন্ডিচেরি থেকে, যেখানে পাই প্যাটেলের পরিবারের একটি নিজস্ব চিড়িয়াখানা রয়েছে, এবং আর্থিক কারণে তার পরিবার চিড়িয়াখানার পশুদের সঙ্গে নিয়ে একটি জাপানি মালবাহী জাহাজে করে কানাডায় পাড়ি দেয়। এবার এই পাড়ি দেওয়ার পথেই প্রশান্ত মহাসাগরে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে জাহাজটি ডুবে যায় এবং সারভাইভ করে যায় শুধুমাত্র দুজন, পাই এবং তার সঙ্গে তাদের সেই চিড়িয়াখানার
2: ক্ষুধার্ত একটি বাঘ
3: যার নাম হচ্ছে রিচার্ড পার্কার। এবারে গল্পটা সেখান থেকেই পুরো মানে পুরোটা চলছে আর কি। একজন ক্ষুধার্ত বাঘ, তার সঙ্গে একটি ছেলে, একটি মাঝবয়সী ছেলে, মাঝবয়সীও নয়
2: একচুয়ালি, মানে কিশোর বলা যেতে পারে,
3: কিশোর ছেলে, এবং সেই সেই কিশোরের সঙ্গে বাঘের বন্ধুত্ব।
2: হ্যাঁ, এবং তাদের লড়াই, বেঁচে থাকার লড়াই, টানা 227 দিনের একটা ভীষণ রকম অনিশ্চিত একটা যাত্রা, রোমাঞ্চকর একই সঙ্গে। এবং সত্যি এখানেও প্রত্যেকটা দৃশ্য সেটা কিন্তু মানে আমরা দেখতে দেখতে রোমাঞ্চিত হই।
3: মানে তুমি VFX এর কথা, VFX এর প্রশংসা করে তুমি মানে পাগল হয়ে যাবে, তুমি প্রশংসা করতে পারবে না, এত সুন্দর কাজ। অবশ্যই মাস্ট ওয়াচ। এবং দেখো, এছাড়াও আরও বেশ কিছু সিনেমা রয়েছে আমাদের আমাদের বাংলায়, বাংলা সিনেমায় হাওয়া রয়েছে যেটা বাংলাদেশি অরিজিনের একটি সিনেমা, এবং সেটাও যখন কলকাতায় মুক্তি পায় অত্যন্ত জনপ্রিয় হয়।
2: তার গানগুলো ভীষণ জনপ্রিয় হয়েছিল, আমাদের প্রত্যেকের তখন মুখে মুখে সেই গানগুলো ছিল।
3: আর চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে সেখানে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। আর এর পাশাপাশি যদি হিন্দি ছবির কথা বলি, হিন্দি ছবিতে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমুদ্রের রেফারেন্স পেয়েছি। একটা ছবিতে বেশ মানে গোটা ছবি জুড়েই প্রায় পেয়েছি সমুদ্র, সেটা হচ্ছে দ্য গাজি অ্যাটাক। এবার সেই ছবিটিও রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। এবং এই মোটামুটি আরও অনেক ছবি রয়েছে,
2: ছবি রয়েছে
3: যা সময় আমাদের হাতে, তাতে সেই সব ছবি তো শেষ করা সম্ভব নয়, সেই সব ছবির কথা বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, যেটা বলা সম্ভব বা যেটা করা সম্ভব সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু চালু হয়ে গিয়েছে, চলছে অলরেডি, গতকালের কিছু খেলা হয়ে গিয়েছে। এবং সেই নিয়ে ঋত্বিক কিন্তু রয়েছে আমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ 2026 নিয়ে। শুনি ঋত্বিক কি বলছে।
4: ফিফা ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে। আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের দ্বিতীয় এপিসোডে আমি ঋত্বিক চলে এসেছি তোমাদের সঙ্গে। 2026 ওয়ার্ল্ড কাপের প্রথম ড্র কিন্তু আমরা দেখে নিলাম। এই ড্রটি করলো কারা? ওয়ার্ল্ড কাপের অন্যতম মেইন আয়োজক দেশ কানাডা। আর সব থেকে বড় কথা কি জানো, ম্যাচটা ড্র হলেও কানাডা কিন্তু এই ম্যাচের হাত ধরে একটা মস্ত বড় ইতিহাস তৈরি করে ফেললো। এর আগের দুটো ওয়ার্ল্ড কাপে কানাডা যতগুলো ম্যাচ খেলেছিল সবকটাতেই তারা হেরেছিল। গতকাল ইউরোপের লড়াকু টিম বসনিয়ার সঙ্গে এই এক এক ড্রর মাধ্যমেই কানাডা তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির একদম প্রথম পয়েন্ট জিতে নিল। যদি আমরা টিম পারফরম্যান্সের দিকে তাকাই, তবে ফার্স্ট হাফে বল পজিশন আর অ্যাটাকিং এর দিকটা কিন্তু কানাডাই হোল্ড করেছিল, তবে ম্যাচের ঠিক 21 মিনিটে পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে দেয় বসনিয়া। একটা দুর্দান্ত কর্নার কিক থেকে উড়ে আসা বল হেরের মাধ্যমে বসনিয়াকে 1-0 এগিয়ে দেন তাদের ফরওয়ার্ড জোভোলোকিচ। ফার্স্ট হাফে কানাডার ফরওয়ার্ড জোনাথন ডেভিড আর ট্যানি ওয়ালাসেই সহজ কিছু সুযোগ মিস করায় শুরুতে কানাডাকে একটু ব্যাকফুটে থাকতে হয়। তবে ম্যাচের আসল নাটক কিন্তু বাকি ছিল হচ্ছে সেকেন্ড হাফেই। এক গোলে পিছিয়ে থেকে সেকেন্ড হাফে মরিয়াও হয়ে ওঠে কানাডা। আর তাদের মেইন প্লেয়ার ক্যাপ্টেন আলফান্সো ডেভিস কিন্তু ইনজুরির কারণে বেঞ্চে চলে যায়, আর সেই কারণে আক্রমণের ধার কিন্তু অনেকটা কমে আসে। তবে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট আসে হচ্ছে 76 মিনিটে, যখন কোচ বুদ্ধি করে মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার কাইল লারিনকে। মাঠে নামার ঠিক 1 মিনিটের মাথায় অর্থাৎ 77 মিনিটে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দেন লারিন। রিচি লারিয়ার বাড়িয়ে দেওয়া চমৎকার পাস থেকে বল কিন্তু গোল পোস্ট পার করে দেয়। তারপরেই ম্যাচ 1-1 সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ম্যাচটা ড্রতেই শেষ হয়। আমরা যদি তাদের হেড টু হেড হিস্ট্রি দেখি, এটাই কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ফুটবলের ইতিহাসে প্রথম ম্যাচ ছিল। গতকালকে ড্র তো আমরা দেখে নিলাম, কিন্তু আজ রাতে হতে চলেছে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য মোস্ট হাই ভোল্টেজ ম্যাচ। এইবার আমাদের চোখ থাকবে সেই ম্যাচের দিকে। মুখোমুখি হচ্ছে হেক্সা জয়ের মিশনে নামা ফুটবলের দ্য জায়ান্টস ব্রাজিল আর আফ্রিকার সেই জায়ান্ট কিলার টিম মরক্কো। শুরুতেই আসি ব্রাজিলের কথায়। এবার ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ডাগআউটে বসেছে মাস্টার ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তি। আর আনচেলত্তি আসার পর থেকে এই টিমটার খেলার ধরন কিন্তু অনেকটাই বদলে গেছে। এই টিমটাকে এখন তিনি যেইভাবে সাজিয়েছেন পারফেক্ট ব্যালেন্সের সঙ্গে, তিনি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিক আর রাফিনার মতো তরুণ তারকাদের এমন ভাবে ব্যবহার করছেন অ্যাটাকে, যে কোনো ডিফেন্ডারের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আর এই তরুণ তারকাদের সঙ্গে টিমের মেইন ব্যাকবোন কিন্তু আমাদের সবার চেনা দ্য গোট, দ্য অনলি নেইমার দস সান্তোস জুনিয়র রয়েছেন। ইঞ্জুরি বা নানা কারণে নেইমার হয়তো সব ম্যাচ নিয়মিত খেলেন না, কিন্তু যখনই তিনি মাঠে নামেন জাস্ট এক্স ফ্যাক্টর হয়ে ওঠেন। নেইমার হলেন সেই কি প্লেয়ার যিনি একার ক্ষমতা বলে যে কোনো কঠিন মুহূর্তে সুযোগ তৈরি করে নিতে পারেন। আর মাঠে যদি নেইমার প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু ব্রাজিলের জেতার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এইবার হচ্ছে দ্য জায়ান্ট কিলার মরক্কোর কথায় আসতে হয়। 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপের কথা কি তোমার মনে পড়ছে, যেখানে ফুটবল ওয়ার্ল্ডকে পুরো চমকে দিয়ে মরক্কো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকিয়ে দিয়েছিল। তবে শুধু পর্তুগাল নয়, স্পেনকেও কিন্তু তারা বিদায় দিয়েছিল, আর আফ্রিকার প্রথম দেশ হিসেবে পৌঁছে গিয়েছিল ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত। মরক্কো টিমটার মেইন ইউএসপি হচ্ছে তাদের রক সলিড ডিফেন্স আর ডেডলি কাউন্টার অ্যাটাক। আশরাফ হাকিমি আর হাকিম জিএস এর মতো এক ঝাঁক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নিয়ে তৈরি এই টিমটা যে কোনো বড় টিমকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজ রাতে ব্রাজিল আর মরক্কোর ম্যাচটা যে একটা ব্লকবাস্টার লড়াই হতে চলেছে, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজ এতটাই ছিল ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি ঋত্বিক। আজকে কি ফলাফল হতে পারে সেটা কিন্তু তোমরা আমাদের জানাতে ভুলো না। টিল দেন, কিপ লাভিং ফুটবল।
5: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: যেরকমটা শুনলাম, তবে তার বিষয়টা হচ্ছে যে আজকের কিন্তু ম্যাচ এখানেই শেষ হয়নি যতটা ঋত্বিক বলল। তারপরেও আরও একটি ম্যাচ হয়েছে, যেই ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়িয়েছে। ম্যাচটি ছিল হচ্ছে ইউএস এবং প্যারাগুয়ের মধ্যে। ফল

0: ছিলাম মোটামুটি, সমুদ্রে পাড়ি দিয়েছিলাম, সেই সব সিনেমাগুলোর কথা বলেছি, যে সিনেমাগুলো কিন্তু আমাদেরকে একেবারে সেই উইকেন্ডের ভাইবটাও দেবে, আর সেই সঙ্গে সঙ্গে কোথাও যেন একটু বেরিয়ে পড়েছি, একটু সমুদ্রের জলো হাওয়া যেন গায়ে লাগছে সেই ভাইবটাও দেবে, তাই তো? আজকে সিনেস্কোপের আড্ডায় তোমার সঙ্গে ছিলাম, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে ছিল সৈকত,
1: এবং আমরা যে ছবিগুলোর কথা বললাম সেই ছবিগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে ফেলো, এবং দেখে ফেলে আমাদের কিন্তু জানাতে ভুলো না, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা সেই ছবিগুলো দেখলে কিনা, আর সেই দেখে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর অনুষ্ঠান যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু জানাতে পারো আমাদের মেল আইডিতে, আমাদের মেল আইডি yuvavnikvlkt@gmail.com। তাহলে
0: আজকের মতো
1: আমরা টাটা বলি, কারণ ঘড়ির কাঁটা বলছি এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, পালাতে হবে। তো চলো তাহলে গানে গানেই বলি টাটা, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু তোমার মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো, আর অবশ্যই
0: শুনতে থেকো যুববাণী।
1: যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম রূপম ইসলাম ও সিঁদুর কণ্ঠে এই গানটা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি স্টুডিও ঘড়িতে দুপুর ১২টা বেজে ৫ সেকেন্ড। শুরু হচ্ছে বাংলার মুখ।

চিনতে চাই অচেনাকে, জানতে চাই অজানাকে। তাই গরমের দিনে বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি জয়নগর গ্রামে, হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত

0: গ্রামটি বেশ বর্ধিষ্ণু, ছবির মতো সুন্দর, নানান রকমের গাছপালা, যেদিকে তাকাই সবুজ আর সবুজ। চোখে পড়ল চাষের জমি, পুকুর, মন্দির। ঘুরতে ঘুরতে মনে হলো দামোদর তীরবর্তী জয়নগর গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাদের জানালাম মনের কথা। খুশি তারা, বসা হলো মন্দির সংলগ্ন একটা জায়গায়, শুরু হলো কথাবার্তা। জয়নগর গ্রামের ঐতিহ্য সম্পর্কে বললেন শম্ভুনাথ পাঁজা।
1: আমাদের গ্রামের পুরানো শিব মন্দির আছে, কালী মন্দির, একটা হরিসভা অর্চালা করে, তারপরে এখন আমাদের আশ্রম তৈরি হয়েছে।
2: এই গ্রামে কত পরিবার আছেন?
1: 1200 মতো পরিবার বাস করি আমরা, লোক সংখ্যা হবে 3500।
2: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
1: আশেপাশে আছে দলপতি চক, জাগলদ, গৌরাঙ্গচর, পালিয়াড়া, নরনারায়ণ চক, মনসুকা, পাশ দিয়ে দামোদর নদ বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে। এখন এই নদীতে জোয়ার ভাটা চলে, ব্রিজ আছে আমাদের, বন্যা হলে আমাদের সেটা এখন প্রোটেকশান দিয়েছে, থাকতে একটা পশ্চিম পাড়টা উঁচু করে বাঁধা হয়েছে, আর কুয়োপাড়টা তো বরাবরই উঁচু থাকি, সেই হিসেবে এখন বন্যাটা কিছু প্রতিরোধ করা গেছে।
0: জানতে চাইলাম গ্রামের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। অভিজিৎ কাঁড়ার বললেন,
3: আমাদের গ্রাম জয়নগর স্বাধীনতার বহু বছর আগেই এখানে শিক্ষার আলো সম্প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে এলাকার গ্রামবাসীরা একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন, এবং সেটি পরবর্তীকালে বিভিন্ন সমাজসেবী সংগঠনের মধ্য দিয়ে আজকে অনেক উন্নত হয়েছে। গ্রামের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো, এখানে প্রায় 100% লোক শিক্ষিত। কৃষিকার্যের উপর নির্ভরশীল হলেও শিক্ষাটা কিন্তু তারা খুব ভালো করে চেনে, জানে এবং শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, গ্রামের MBBS ডাক্তার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বহু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষা জয়নগর গ্রামের মানুষের সঙ্গতভাবেই অধিকার, এবং সেটা তারা অর্জন করে চলেছে এবং ভবিষ্যতে অর্জন করবে। আমাদের জয়নগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে আছে, এবং পার্শ্ববর্তী এলাকাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আপার প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। আমাদের জয়নগর গ্রামে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। কলেজ বলতে আমাদের গ্রামে নেই বটে, কিন্তু আমাদেরই পার্শ্ববর্তী উদয়নানপুর গ্রামে আছে মাধবীলতা মহাবিদ্যালয়, এবং নদীর পূর্ব দিকে পুরাসকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয় আছে। নারী শিক্ষা বলতে যেটা বোঝায়, নারীদের শিক্ষা, এখানে আমরা পুরুষ আর নারীর মধ্যে শিক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখতে পাই না। যেমন পুরুষও যায় শিক্ষা নিতে, নারীরাও যায় শিক্ষা নিতে। আমি জোর গলায় বলতে পারি এখানে পুরুষ এবং নারী সমভাবে শিক্ষিত হয়ে চলেছে।
0: কিরকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা? উৎসব, পুজো পার্বণী বা কি কি হয়, সেসব জানালেন স্বপন কুমার পাঁজা।
4: আমাদের এই জয়নগর গ্রাম হাওড়া জেলায় উদয়নারায়ণপুর থানায় অন্তর্গত, কিন্তু আমাদের গ্রামের সাংস্কৃতিক বিভাগ, অন্যান্য পুজো পার্বণ এবং শিক্ষার হার যথেষ্ট থাকা সত্ত্বেও গ্রামের মধ্যে স্বাস্থ্য পরিষেবাটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে খুবই কম। আমাদের গ্রামের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পরিচালনার জন্যে একটা সরকারি পোষিত হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র ছিল, কিন্তু সেখানে এখন নিয়মিতভাবে ওষুধ এবং ডাক্তার সেইভাবে আর বসে না, সেই জায়গাটায় খুবই অসুবিধা। আমাদের এখানে আমরা নির্ভরশীল স্বাস্থ্যর ব্যাপারে, শহর থেকে কোনো ডাক্তার এসে এইখানে তাদের চেম্বার করে সাপ্তাহিক বা সপ্তাহে 2 দিন সেইভাবে তারা স্বাস্থ্য পরিষেবা দেন, এবং কিছু যারা কোয়াক ডাক্তার, যেগুলো গ্রামীণ ডাক্তার, সেই রকম গ্রামীণ ডাক্তারের উপর নির্ভর করি আমাদের গ্রামের সমস্ত মানুষজন এখন এইখানে আমরা বসবাস করি। আমাদের গ্রামে থেকে এইখান থেকে আমাদের হসপিটাল প্রায় 5-7-8 কিলোমিটার দূরে উদয়নারায়ণপুরে, কোনো রুগীকে নিয়ে যেতে হয় সেইখানে আমাদের পরিষেবা পাওয়া যায়। আমরা গ্রামীণ এ থেকে আমাদের চিন্তা ভাবনা, যেহেতু আমাদের এটা বন্যাপ্রবণ এলাকা, বন্যার সময়তে বহু মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে, সেই জায়গাতে আমাদের স্বাস্থ্য পরিষেবার হার আমাদের গ্রামের সব থেকে আমরা খুব খারাপ জায়গার মধ্যে আছি। আমাদের এখানে সাপের উপদ্রব খুবই, ততটা বর্ষায় যখন বন্যা হয় তখনই মাত্র সাপের উপদ্রব এখানে বেশি দেখা যায়। তাছাড়া এমনি যে এখানে খুব সাপের উপদ্রব আছে গ্রামের মধ্যে সেরকমটা আমাদের নেই, কিন্তু বর্ষাকালে যখন বন্যার জল উঠে যায় এবং বন্যা হয়, বাড়ি অদ্দর ভেঙে যায়, সেই সময় সাপের উপদ্রব হয়, এবং সেই সাপের উপদ্রবে যে সমস্ত রুগীকে সাপে কামড়ালে বা অসুস্থ হয়ে পড়লে সেই রুগীকে এইখান থেকে আমাদের অন্তত কলকাতা কেন্দ্রিক জায়গাতে নিয়ে যেতে হয়, কারণ উদয়নারায়ণপুর যে হসপিটাল আমাদের রয়েছে সেইখানে এই যে সাপে কামড়ানোর পরিষেবাটা সেইভাবে সেইখানে দেওয়া হয় না। এই জন্যেই আমাদেরকে সমস্ত কিছু শহরকেন্দ্রিকভাবেই আমাদের চিন্তাভাবনা এগিয়ে যেতে হয়। সব অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যেক মানুষ গ্রামের, সমস্ত গ্রামের যারা প্রতিবেশী প্রত্যেকে এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমাদের প্রথম অনুষ্ঠান গ্রামের সর্ব বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের হরিনাম। এই হরিনাম আমাদের চার দিন যাবৎ এখানে এই গ্রামে উৎসব পালন হয়। এখানে অন্তত 5-7 হাজার মানুষ এই হরিনামে এসে সবাই উপস্থিত হয়ে এই হরিনামকে সাফল্যমণ্ডিত করে। এছাড়া আমাদের আছে শিবের মন্দির, সেখানে গাজনের উৎসব হয়। এই গাজন উৎসবকে দুদিনব্যাপী আমাদের অনুষ্ঠান হয়, এবং সেই অনুষ্ঠানের রাত্রে প্রায় গোটা গ্রামের 2-2,500 মানুষ রাত্রে প্রসাদ নেয়, প্রসাদ নিয়ে সেই অনুষ্ঠানকে আমাদের পালন করে। এছাড়া আমাদের গ্রামে আছে প্রতিষ্ঠা কালী মন্দির। এই কালী মন্দিরে গ্রামে 2 বার পুজো হয়, একবার কালী পুজোর দিনকে পুজো হয়, আর একবার এই ঠাকুর আমাদের পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্যে 20 ফাল্গুন আমাদের আর একবার পুজো হয়। এই দুটো দিনে কালী পুজোতে আমাদের গোটা গ্রামের এবং আশপাশের আরও 15-20টা গ্রাম নিয়ে প্রায় 2,500 মানুষ সেইখানে এসে রাত্রিরে এখানে উপস্থিত হয়ে পুজোয় অংশগ্রহণ করে এবং প্রসাদ নিয়ে রাত্রিরে এখান থেকে বাড়ি যায়। এছাড়া গ্রামের উৎসব আমাদের আছে দুর্গাপুজো উৎসব। দুর্গাপুজোতে গোটা গ্রামের মানুষ সবাই উৎসাহ করে আমাদের এই গ্রামের পুজো এ করে, এবং আমাদের গ্রামের বর্তমান এতে প্রচলিতভাবে একটা থিমের পুজো চলে। এই থিমের পুজো দেখার জন্যে আমাদের গোটা এখানে বহু মানুষ প্রায় 8-10 হাজার মানুষ প্রত্যেক দিন এখানে আমাদের মণ্ডপে এসে উপস্থিত হয় এবং এই পুজোকে সাফল্যমণ্ডিত করে। এছাড়া আমাদের গ্রামে আমাদের আছে সেবাশ্রম। এই আশ্রমে বাৎসরিক অন্তত 5-6টি অনুষ্ঠান হয়। কল্পতরু উৎসব, মায়ের আবির্ভাব তিথি, ঠাকুরের আবির্ভাব তিথি, 12ই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের যুব দিবস পালন। এই যুব দিবসে আমাদের গোটা গ্রামের লোক 500-600 বিভিন্ন বয়সের ছেলে মেয়ে নিয়ে পদযাত্রা এখানে অনুষ্ঠিত হয়। এই ছাড়া সারা বছরই যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নানাভাবে উপহার দেয়া হয়, কখনো কাপড় পুজোর আগে। এছাড়া শিক্ষার মান উন্নয়ন করার জন্যে এখানে ছেলেদের পাঠ্য সরঞ্জাম সমস্ত কিছু মায়ের আবির্ভাব তিথিতে সেই দিনকে দেওয়া হয়। এছাড়া আমরা এখানে শীতের কম্বল বিতরণের অনুষ্ঠান এখানে করা হয়। এই ছাড়াও সমস্ত কিছু ঠাকুরের যত কিছু অনুষ্ঠান সারা বছর চলে সেই অনুষ্ঠানে এখানে সমস্ত মানুষ অংশগ্রহণ করে। প্রতিদিন আমাদের গ্রামে এই মন্দিরে বেশকে আরতির সময় গোটা গ্রামের মানুষ এখানে আসেন এবং মায়ের অনুষ্ঠানে ঠাকুরের এই আরতিতে অংশগ্রহণ করেন, করে প্রত্যেক মানুষই এই উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। এটাই গ্রামের আমাদের কৃষ্টি এবং আমাদের পরিচয়।
0: কিভাবে আসা যায় এই গ্রামে? সুদীপ হাজরা জানালেন,
5: হাওড়া জেলার মধ্যে জয়নগরটা পড়ে, কিন্তু হাওড়া জেলা জয়নগর শেষ প্রান্তে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই একটু খারাপ, তার কারণ হচ্ছে হাওড়া থেকে জয়নগর আসতে 45 কিলোমিটার রাস্তা, আমাদের 3 ঘন্টা লাগে, এইটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে আমাদের জয়নগর থেকে যে ট্রেনে করে যাব সেটা হচ্ছে 13 কিলোমিটার যেতে হয়, ট্রেনের সমস্যা একটু আছে আমাদের, আর এইখানে যোগাযোগ ব্যবস্থা বলতে ছোটো গাড়ি খুবই আছে, আর কোনো যদি আমাদের এখানে পেশেন্ট যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট যদি দূরের কোথাও রাস্তায় যায় সেইটারও খুবই প্রবলেম হয়, কারণ অনেকটা যেতে হয় আমাদের। আর এইখানে যোগাযোগ ব্যবস্থা বলছে সরকারি বাস একটা দুটো চলে, পরিবহন ব্যবস্থা একটু উন্নতি হলে ভালো হয়। আর আমাদের রুটের বাস চলে হাওড়া টু রামপুর, হাওড়া তারকেশ্বর, হাওড়া উদানপুর, হাওড়া পাঁচারুল, ছোটো গাড়ি বলতে বোরগেস্ট টু রাজাপুর, পাতিহাল টু রাজাপুর। সরকারি বাস চলে আমাদের উদানপুর থেকে ধর্মতলা সেকেন্ড ব্রিজ হয়ে, হ্যাঁ সীমিত দুটো বাস চলে, ওটা দুটো বাস চলে সারাদিনে দুবার চলে, এবার যায় একবার আসে। আর কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বলতে আমি জয়নগর থেকে 13 কিলোমিটার দূরে আছে একটা আমতা আছে, একটা পাতিহাল আছে।
0: কথা হলো কৃষিজীবী সনত হাজরার সঙ্গে।
6: আমি চাষ সম্বন্ধে একটু বলবো, কারণ আমাদের হাওড়া জেলায় খুব একটা জমি জায়গা নেই, সীমিত জমি, যতটুকু চাষের যোগ্য জমি সেটাতেই চাষ করা হয়। তার মধ্যে আমাদের প্রথম চাষ হচ্ছে আলু, ধান, পাট, তিল, কচু, বিভিন্ন রকম মানে সবজিরও চাষ হয়, তবে আলু চাষটাই হচ্ছে আমাদের মেন। তবে আলু চাষে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবছর, ফলন প্রচুর ভালো হয়েছে, হলে কি হবে, দাম একদম তলানিতে 150-100 টাকা করে পার প্যাকেট আলু বিক্রি হয়েছে, চাষি প্রায় শেষের পথে। আর এই ধানটারও খুব একটা দাম নেই, এই 1000 টাকা বস্তা, 900 টাকা বস্তা, এই আর কি চাষ। তারপরে বাদাম চাষও ভালো হয় আমার এখানে, এখানে প্রায় বিঘেতে 4-5 কুইন্টাল বাদাম হয়, কিন্তু আলু প্রচুর হয়, 4-5 প্যাকেট করে কাটায়। আর কচু হয়, পটলও হয়, সবজি কিছু হয়। আর দামোদর নদী আমাদের পাশেই আছে, জয়নগর গ্রামের পাশেই দামোদর নদী বয়ে গেছে, ওইটায় আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় চাষের, ধান নষ্ট হয়ে যায়, অনেক রকম ধান হয়, মানে হৈমন্তীর মধ্যে অনেক ধান বলছি, এই ধরন মাসুরি হয়, যমুনা, প্রতীক্ষা, তারপর আরও অন্যান্য ধান হয়, বোরো ধানও হয় কিছু, যেগুলো নিচু এলাকায়, তারপরে পারিজাত হয়, বিভিন্ন বিভিন্ন যেসব জমির ধান চাষ যোগ্য সেই সেই জমিতেই ধান চাষ করা হয়। চাষের সমস্যা হচ্ছে জল, আমাদের কিছু কিছু RLI সেন্টার সরকারি আছে, সেগুলো সব জায়গায় নেই, এবার সেই জায়গায় আমরা পার ঘন্টা কিনে নিতে হয়, দামোদর নদী থেকে জল মেশিনে করে কিনে নিয়ে যেতে হয়, পার ঘন্টা 120-130-150 টাকা পার ঘন্টা। সারের দাম তো প্রচুর, সেই হিসাবেই আমাদের চাষবাসে প্রচুর ক্ষতি হয়ে গেছে, এদিকে দাম নেই আলুতে, আর সারের দাম একবার 2000-2500-2200 টাকা করে সার কিনে আমরা আমাদের চাষিরা এবছর শেষ হয়ে গেছি। হাওড়া জেলার চাষি কেন, সব জেলার চাষি শেষ হয়ে গেছে। হিমঘর আছে অনেক, 5-6 কিলোমিটার, 8-10 কিলোমিটার অন্তর অন্তর হিমঘর আছে, যেমন উদয়নপুর আছে দুটো, হুগলিতে আছে সামনেই আমাদের হুগলি সুকান্ত পার্ক বলে, ওখানেও 4টে স্টোর আছে পাশাপাশি, তারপরে আমাদের এইখানে কানুপাট এর মধ্যে একটা আছে, স্টোরের কোনো অসুবিধা নেই, আছে যা অনেক আছে, উদয়নপুর অনেকগুলি আছে, 4-5টা আছে। শাক সবজির মধ্যে চাষ হয় সিজন অনুযায়ী আর কি, মূলো, পালং, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বিট, গাজর, তারপর যেখানে যেখানে যেমন সিজন, এখন পটল উঠছে, পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, আমাদের সামনেই বাজার আছে খিলা, নদীর ওপারে যেতে হয় বীজ পেরিয়ে, এই 2-3 কিলোমিটার গেলে আমরা বাজার পাই।
0: জানতে চাইলাম এই অঞ্চলের সংস্কৃতি চর্চা সম্পর্কে। বুদ্ধদেব মণ্ডল বললেন,
7: আমি এলাকার বাসিন্দা, আমি ছেলেবেলা থেকেই সংস্কৃতি চর্চা দেখে আসছি প্রায় 5টি দশক ধরে। আমাদের গ্রামের পাশ দিয়ে নদ বয়ে গেছে, দামোদর নদ, তখন মাছ ধরার একটা প্রবণতা ছিল, দুই পারের লোক মাছ ধরত, সেই সমস্ত যারা মাছ ধরত তাদের মুখ থেকে তখন ভাওয়াইয়া ভাইয়ার কিছু কিছু শ্লোক কানে আসতো, তরজা গানের শ্লোক কানে আসতো, আর এই এলাকা হচ্ছে তরজার পীঠস্থান, এই এলাকায় রতিকান্ত মণ্ডল জন্মেছিলেন তরজা শিল্পী, ওনার বহু শিষ্য এলাকায় এখনও রয়েছেন। আমি ছেলেবেলা থেকে দেখছি আমাদের এই এলাকায় বহু সংস্কৃতি চর্চা হতো, আগে আমাদের বাড়িতে একটি স্কুল ছিল, গান শিখতে আসতো এলাকার বহু যারা তখন চর্চার সঙ্গে যুক্ত ছিল। অষ্টমশাই শিবনাথ সিংহ তিনি এলাকায় আসতেন, তাঁরই মাধ্যম দিয়ে সংস্কৃতি চর্চা এদিকে প্রসার হয়েছে। তখন থিয়েটার হতো গ্রামে গ্রামে, কালো পর্দা সরে যেত, সেসব দিন কোথায় চলে গেছে। যাত্রা একসময় প্রচুর চল ছিল, বসার জায়গা দেওয়া যেত না, এত লোকজন আসতো, তরজাগানকে ঘিরেও বহু লোকজন আসতো। এখন সেসব সংস্কৃতি আর চোখে পড়ছে না, এখন অন্যদিকে চলে গেছে সংস্কৃতি। তার পরিবর্তে অর্কেস্ট্রা চলে আসছে, অর্কেস্ট্রাই এখন আসরগুলো দখল নিয়েছে। তবে সুখের কথা, এখনও পারিবারিকভাবে বহু ছেলে মেয়ে নাচ শিখছে, গানও কিছু কিছু ছেলে মেয়ে শিখছে, তাদের নাচ গান আমরা বিভিন্ন আসরে দেখতে পাই, শুনতে পাই, এটাই একটা সুখের কথা আর কি।
0: গ্রামের খেলাধুলা চর্চা সম্পর্কে বললেন রতিকান্ত পল্লে।
8: আমাদের মাঠ একটা আছে, ওখানে আমাদের মানে প্রতিদিনের প্যাথালাইজের খেলা হয় বা শেখানো হয়। ওখান থেকে প্রচুর ছেলে মেয়ে আমাদের ওখান থেকে চাকরি পেয়েছে। মাঠটার কিছু সমস্যা আছে, যে মাঠটা বর্ষাকালে বন্যা এলে ডুবে যায়, ওখানে কিছু যদি মাটি টাটি ফেলে উঁচু করা যায়। ওখানে খেলা ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, পাওয়ার বল খেলা হয়, এসব খেলা হয়, বা স্কুল থেকে মাঠে খেলা দেয়া হয়, মানে স্কুল মাঠে খেলতে আসে, মানে ব্লকের খেলা হয়, 50-100 জন ছেলে ওখানে খেলাধুলা করে।
0: গ্রামবাসী সঞ্জীব মান্না জানালেন মানুষের জীবন জীবিকা সম্পর্কে।
9: কারণ মানুষ কাজ হচ্ছে যে চাষে কাজ করতে গেল, কাজ করে ওই আলু চাষ হচ্ছে, বাদাম চাষ হচ্ছে, চাষিরা কাজ করছে, এতে পয়সা, লেবারদের পয়সা একটু কম। চাকরি বাকরি সবাই করে না, শতকরা হয়তো 8-10 লোক চাকরি বাকরি করে, বাদবাকি বেশিরভাগ সব খেটে খাওয়া মানুষ, চাষের মাসের উপরেই বেশিরভাগ নির্ভর করে। ছোটোখাটো ব্যবসা, দোকান, ওই সবজি নিয়ে যারা যায় মাঠে ইয়াতে হাটে বসে বিক্রি করে, যে সব ছোটোখাটো ব্যবসা হয়।
0: কথা হলো তরুণ পল্লের সঙ্গে, গ্রামের পরিবেশ সম্পর্কে তিনি বললেন।
10: নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠা, সম্পূর্ণভাবে এখানে সবজি সবুজ হয়ে ওঠে সিজন ওয়াইজ। এখানে এখন ধান রোপণের সময় চলছে, কিছুদিন পরে গোটা মাঠ সবুজ হয়ে উঠবে। মানুষ পরিশ্রম করে তাদের ফসল ফলায় এবং রাস্তাঘাট পিচ্ছিল থাকে, তবুও মানুষ তার লড়াই করে জীবন জীবিকা নির্ভর করে। আর নদীর এই বন্যার একটা রূপ, ভয়ঙ্কর রূপ দেখা যায় যখন মাঠঘাট পথঘাট অতিবর্ষণের ফলে নষ্ট হয়ে যায়। মানুষ অনেক সময় ফসল নষ্ট হয়ে যাওয়ার পর দিনগত কোনো রকমে তারা জীবিকা নির্ভর করেও সংসার চালায়। মানুষকে অনেক সচেতনতামূলক প্রোগ্রামগুলো দিয়ে আমরা জায়গায় নিয়ে যেতে পারছি। গ্রামের মানুষ অনেক পিছিয়ে পড়া ছিল, এখন বর্তমান পরিস্থিতিতে মানুষ অনেকটা এগিয়ে এসেছে।

আমার দিন কি এমনি যাগে বইয়া, আমার দিন কি এমনি যাগে বইয়া, আমার দিন কি এমনি যাগে বইয়া। মানুষ মানুষের জন্যে

ঘুরে দেখলাম হাওড়া জেলার জয়নগর গ্রাম। আহা, মন প্রাণ জুড়িয়ে গেল। বাংলার মুখ আজ এ পর্যন্ত। আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শ্রীতমা মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: শুনলেন বাংলার মুখ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। উত্তরবঙ্গের গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো এবং পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলাশাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ সড়ক নির্মাণ, পানীয় জলসহ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের জন্য ইতোমধ্যেই 1,700 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। কলকাতার আলিপুরের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে পুলিশ। এদিকে ফরেন্সিক দলের সদস্যরা গতকাল ঘটনাস্থলে যায়, বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। ওই বহুতলে রাখা 1,000 ইভিএম পুড়ে গেছে। এর প্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীও গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। অন্যদিকে চোরা শিকারি সম্পর্কিত ডেটাবেস নষ্ট করতেই আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও এই রিপোর্ট পাঠানো হচ্ছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে কোনো রকম যানবাহন চলবে না। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই সময় সেতুর উপর দিয়ে যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লকের উকমা গ্রামে অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড বন্ধক রেখে বছরের পর বছর সরকারি রেশন আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রামের তফসিলি জাতিভুক্ত কালিন্দী পরিবার অভাবের তারণায় কয়েক বছর আগে গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকার ধার নেয়। তখন তারা ওই পরিবারগুলির রেশন কার্ড নিজেদের কাছে রেখে দেয়। উপভোক্তাদের দাবি, তাদের নামে বরাদ্দ রেশন সামগ্রী ডিলারের কাছ থেকে তুলে অভিযুক্তরা আত্মসাত করে। প্রকৃত উপভোক্তাদের কাছে তা পৌঁছয়নি। রাজ্যে সরকারি ও সরকারি পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে 30 জুন পর্যন্ত সকালে ক্লাস হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে একথা জানানো হয়েছে। গরমের জন্য সকালে স্কুল হওয়ায় পড়ুয়াদের উপস্থিতির হার বেড়েছে, সেই কারণেই সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের সামগ্রিক পরিসংখ্যানে পূর্ব বর্ধমান রয়েছে শীর্ষস্থানে। জেলায় ইতিমধ্যেই 9,387 জন উপভোক্তাকে টিকা দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি এলাকায়। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জায়গার দু একটি অঞ্চলে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটির শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। গানটি কথা লিখেছেন তড়িৎ কুমার ঘোষ, সুরারোপ করেছেন অনুপম খটক।

শুনছেন আধুনিক গান, ধনঞ্জয় ভট্টাচার্যের পর শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন অনুপম ঘটক।

শুনছেন আধুনিক গান। পরের গানটির কথা লিখেছেন অজয় ভট্টাচার্য, শিল্পী অনুপম ঘটক, সুরারোপ তাঁরই।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান। পরের গানটির কথা লিখেছেন হীরেন বসু, সুরারোপ করেছেন অনুপম ঘটক, শিল্পী নিথা সেন।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা লিখেছেন শৈলেন রায়, সুরারূপে অনুপম ঘটক।

আধুনিক গানের আসর আপাতত এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর একটা। শুরু হচ্ছে রম্য গীতির আসর।

আসরের প্রথম গানটির কথা লিখেছেন অরুণেন্দু, সুরারোপ করেছেন মানস মুখোপাধ্যায়, শিল্পী অনিতা মজুমদার।

ব্রহ্মগীতির আসরের পরের গানটির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার নিতাই বিশ্বাস, সুরকার শিল্পী স্বয়ং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: মানুষ ছিল।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। পরের গানটির শিল্পী ললিতা ঘোষ, গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছেন জ্ঞান প্রকাশ ঘোষ।

রমাগীতির আসরের শেষ গানটি শুনব দ্বৈতকণ্ঠে দেবকুমার লাহিড়ি এবং জয়শ্রী গুপ্ত। গানটির কথা লিখেছেন বরুণ বিশ্বাস, সুরারোপ করেছেন রতু মুখোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকালই দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সে দেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেদিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর ৮টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। ১৮ জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক ২০২৬ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমি কন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের যুবরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতন সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে ৫০০রও বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
1: As you pass out of this institution as proud officers of the great Indian Army, you should carry within your heart the motto of academy, Birta or Vivek, failure and wisdom, remain humble in success and resilient in adversity. I am confident that you will rise to every challenge and continue to enhance the prestige of the Indian Army and our great nation. I once again extend my heartfelt congratulations to all the passing out officer cadets on their commissioning.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাজুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের গুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। আধিকারিকদের রাজনাথ সিং উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে তাদের সর্বদা অবহিত থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে ডিআরডিও এ মাসের 10 ও 11 তারিখে এই পরীক্ষা চালান। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
2: डीआरडीओ द्वारा विकसित सिस्टम जैसे आकाश और ब्रह्मोस ने ऑपरेशन सिंदूर के दौरान रियल टाइम सिचुएशन में अपनी उत्कृष्ट क्षमता का प्रदर्शन किया है। इन सिस्टम्स की सफलता ने यह सिद्ध कर दिया है कि भारत आज ग्लोबल डिफेंस टेक्नोलॉजी इकोसिस्टम में कम्पीट करने की क्षमता भी रखता है। डीआरडीओ ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है।
0: असम जोरहाट विमानबंदर आज भारतीय वायुसेनार एक AN-32 विमान भेंगे पड़े। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ ইনকোয়ারি তৈরি করা হয়েছে। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌমির বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরেই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রপ্তানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাহায্যপূর্ণ ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলির মধ্যে প্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়, ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টার বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। ফিফা এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। 17 থেকে 19 জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত SCO গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানের দুশানবেতে SCO আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। প্রশাসনের তত্ত্বাবধানে নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর পরিচালনার প্রশিক্ষণ শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ এই ব্যবস্থা করা হয়েছে। সব মন্ত্রীকে সকাল 10টার মধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশিক্ষণের সময় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার 40 জন সদস্যের মধ্যে অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, ফলে প্রশাসনের অভিজ্ঞতা তাদের নেই। আবার অনেকে একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হয়েছেন এই প্রথম, তাই দফতর পরিচালনার ক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া এই হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার জন্য বাকি বেসরকারি হাসপাতালগুলির কাছেও কিছু বেডের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের বাকি জেলাগুলির বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আজ ও আগামী 15 জুন বেসরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে শ্রীমতী সরকারের। WBCS প্রিলিমিনারি এক্সিবিশনের জন্য যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল রবিবার 14 জুন বাতিল থাকা সমস্ত EMU ও MEMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেল রাঁচি হাওড়ার মধ্যে এক্সামিনেশন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি আজ রাত 9:30 রাঁচি থেকে ছাড়বে এবং মুড়ি, খলিদা, বোকারো, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও খড়গপুর স্টেশনে থামবে। এদিকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামী রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। ওইদিন ব্লু লাইনে মোট 152টি পরিষেবার পরিবর্তে 78টি আপ ও 78টি ডাউন সহ মোট 156টি এবং গ্রিন লাইনে 108টির পরিবর্তে 56টি আপ ও 56টি ডাউন সহ 112টি পরিষেবা দেওয়া হবে। ওই দুই শাখায় সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টর ED কলকাতা ও সংলগ্ন অঞ্চলের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন

0: শ্রী মদন মিত্রের অফিস সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশি নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যের বেশিরভাগ জায়গাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও তা শক্তিশালী না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরবর্তী খবর ৫:১০।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: এই দাঁড়া, আসল নোট কি খেলছিস কেন?
3: ব্রো, এটা তো ছেঁড়া।
2: শোন, ভাটা ছেঁড়া বা পুরনো নোট গুলো
4: ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
3: ওয়াও, নতুন নোট পেয়ে যাবো।
2: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
4: আরবিআই এর কথা বলে স্মার্ট হোন কুমার ঠাকুর।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে স্বাগত বন্ধু। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে যেহেতু আপনাদের চিঠি পড়ার দিন, তো অন্যরকম অনুভূতি জানি। চিঠি লিখেছেন আপনারা এক কলমে দুই নারীর। এ মাসের চিঠির বিষয় সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাসের সোনা ও টিয়ার চরিত্র নিয়ে আপনারা লিখে পাঠিয়েছেন। পড়ে শোনাবো এবার।

প্রথম চিঠি মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ি, রাড়িগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, বাপি বলেছে কালিয়াবনে বাঘ ভাগ নেই, খালি এই বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে। শিশু সাহিত্যের প্রখ্যাত লেখিকা শ্রীমতী লীলা মজুমদার তার মাকু নামক গল্পের প্রথমাংশের এই কটি পঙ্ক্তিতেই শিশু মনস্তত্ত্বের দৃশ্য রূপকথাময় জগৎ অপূর্ব সুন্দর রূপকে তুলে ধরেছেন। হ্যাঁ, তার বুনে নকশা কাটার কাজে যেমন মাকু যন্ত্রটি অপরিহার্য,

তেমনি রোমাঞ্চ গল্পে শব্দজাল বনে কল্পলোক সন্ধানে যন্ত্রবত মাকু চরিত্রটিও অপরিহার্য। তদ্ভিন্ন যে দুটি কচি কচি সহদরা খেলনার অভিমানে নিরুদ্দেশ হয়েছে, যাদেরকে সঙ্গী করে আজ আমাদের খেলাধুলো, তারা হল সোনা আর টিয়া। বড় বোন সোনা খানিক বিচক্ষণ দায়িত্বশীলা, কিন্তু ছোট বোন টিয়াকে চঞ্চলা ও জেদি বলে মনে হয়। সোনা যেখানে স্নেহময়ী, টিয়া সেখানে ছিঁচকাতুনে। সোনা আমাদের চিন্তাশীল ও সাবধানী, কিন্তু টিয়া সাহসী ও স্পষ্টভাষী। সোনা আমাদের সময় পরিস্থিতি বিচার করে, আর আমাদের ছোট্ট টিয়া খোঁজে তাৎক্ষণিক আনন্দ। তবু লেখিকার কলমে এই দুই বোনই নির্ভীক, কৌতূহলী ও আবেগপ্রবণ। মায়ের রূপোর সিঁদুর কাঠে টিকের চাবিকাঠি করে তারা ফিরিয়ে দিতে চায় যান্ত্রিক মানুষের অনুভূতি ও ভালোবাসা। তাই তো চরিত্রের হাজার বৈপরীত্য সত্ত্বেও দুই বোন একে অপরের পরিপূরক। শিশু চরিত্র চিন্তনে লিখেছেন মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ী, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান থেকে।

বন্ধু, এবারে পরের চিঠি। শর্মিষ্ঠা মোদক, গ্রাম ডাকঘর খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, প্রখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদারের এক বিখ্যাত কিশোর উপন্যাস মাকু। এই জুন মাসে তোমার নির্বাচিত দুই বালিকা চরিত্র সোনা ও টিয়া। সোনা ও টিয়ার বাড়িতে তাদের পিসি পিসে মশায় ও তাদের ছেলের আগমনের জন্য যে সমারোহ, যেমন মিষ্টি তৈরি হচ্ছে, খোকার জন্য পুতুল আসছে, সে কারণে সোনা ও টিয়া কারোরই মনে কিন্তু কোনো আনন্দ নেই। বাড়ির অনেকে অনেক ভয়ঙ্কর ঘটনার উল্লেখ করে তাদের ভয় দেখাবার চেষ্টা করলেও তারা রাগে দুঃখে অভিমানে ভয়ঙ্কর কালিয়ার বনে পালিয়ে যায়। বাড়ির লোকেদের উল্লিখিত ঘটনাকে

সোনার বয়স 6 বছর ও টিয়ার বয়স 5। তারা বাড়ির গলি পেরিয়ে বড় রাস্তা গির্জা গোরস্থান অতিক্রম করে কালিয়ার বনে যাবার রাস্তায় ঘড়িওয়ালার সঙ্গে পরিচয় হলে জানতে পারে ঘড়ির কল কবজা দিয়ে বানানো যন্ত্র মানব মাকুর কথা। মাকু প্রায় সবই কাজই করতে পারে, সে কথা বলে, নাচে, গান করে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরিক ঠোকে, ইস্ত্রি চালায়, রাস্তা করে, কাপড় কাছে সেলাই কল চালায়। শুধুমাত্র সে হাসতে আর কাঁদতে পারে না। সোনা টিয়া ঘড়িওয়ালার কাছে মাকুর বিবরণ শুনে কালিয়ার বনে মাকুকে চিনতে পারে এবং তারপর সোনা টিয়া কিছুতেই মাকুকে হাতছাড়া করতে চায় না, কারণ চাবি ফুরিয়ে গেলেই দুষ্ট লোকেরা মাকুর কল কবজা খুলে নিতে পারে। খিদে পেলে সোনা টিয়াও মাকু বাসন মাজবে, কাপড় কাচবে, ঝাড় দেবে, খাবার জায়গা করবে। এই শর্তে বটতলার সরাইখানায় রুটি আর সরুয়া খেতে রাজি হয়, কেননা তাদের কাছে তো পয়সা নেই। মাকুর চাবি ফুরিয়ে গেলে টিয়া বুদ্ধি করে তার মামুনের উপর সিঁদুর কাটে ঘুরিয়ে মাকুকে বাঁচিয়ে তোলে। সোনা তাদের সঙ্গে আনা জ্যামের কৌটো মাকুর মুন্ডুর মধ্যে বসিয়ে মাকুকে হাসতে ও কাঁদতে সক্ষম করে। আসলে তো দুজনই ছোট, টিয়া মাঝে মাঝে কেঁদে ফেলে, সোনা তাকে চুপ করায়। তারা দুজনেই নাচ গান করতে পারে, এইটুকু বয়সেই তাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, মানবিকতার প্রভাব খুব স্পষ্ট। হার্দিক শুভেচ্ছা নিও, শর্মিষ্ঠা মোদক, গ্রাম ও ডাকঘর খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান, সূচক 7131424 থেকে লিখেছেন।

বন্ধু, এবারে চিঠি রানী ভবানী মিশ্র বোড়াল কলকাতা থেকে। প্রিয় মহিলা মহল, শিশু সাহিত্যিক লীলা মজুমদার তার মাকো উপন্যাসে সোনা ও টিয়ার শিশু মনস্তত্ব তুলে ধরেছেন। সোনা ও টিয়া দুই বোন, তাদের পিসির ছেলে আসবে বলে তার জন্য প্যাঁ প্যাঁ পুতুল কেনা হয়েছে, অথচ তারা সেই পুতুল নিয়ে খেলা করতে আম্মু বাধা দেওয়ায় ওরা রাগ করে কালিয়ার জঙ্গলে ওই পুতুল কেনার জন্য যায়। এখান থেকেই শুরু হয় ওদের রোমাঞ্চ করার সময়, আর তাতেই বোঝা যায় দুই বোনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন সোনা খুব সাহসী মেয়ে এবং মেধাবী, জঙ্গলে তাই ঘড়িওয়ালাকে দেখে সে ক্ষুধার্ত বলে তাকে খেতে দিল, পরক্ষণেই তাকে ভয় দেখিয়েছে সে ছেলে ধরা হলে তার বাবা তাকে গুলি করে দেবে। পরে ঘড়িওয়ালা তাদের মাকুকে জঙ্গলে খুঁজতে বললে সোনা মাকু কি জানতে চায়। মাকু হলো কলের পুতুল, 17 বছর ধরে অনেক কল কব্জা দিয়ে ঘড়িওয়ালা তাকে তৈরি করেছে, সে সব কাজতে করতে পারে, কেবল হাসতে কাঁদতে পারে না, তাই তার রাজকন্যার সঙ্গে বিয়ে হচ্ছে না। সোনা কথা দেয় সে মাকুকে খুঁজে তার গায়ে কাঁদার কল বসিয়ে দেবে। অপরদিকে টিয়া সোনার ছোট বোন, সে কথায় কথায় কান্নাকাটি করে, সোনা তাকে আদর করে চুমু খেয়ে ভোলায়। খুব কোমল মতে মেয়ে হলো টিয়া, আম্মা ডিমে গোলমরিচ দেয়নি বলে সে কান্নাকাটি জুড়ে দেয়, আবার সার্কাস পার্টির সঙ্গের লটারির টিকিট হারালে সে খুঁজে দেবে বলেও কথা দেয়। এইভাবে দুই বোনের চিত্র এই মাকো উপন্যাসে লীলা মজুমদার তুলে ধরেছেন। নিবেদনে রানী ভবানী মিশ্র বোড়াল কলকাতা থেকে লিখেছেন।

গাছেরা হিংসে ভুলিয়ে দেয়। পাঁচ বছরে সোনার কত দায়িত্ব, কত টুকিটাকি জিনিস ব্যাগে ভরা, বোনের মধ্যে বোনকে নিয়ে পথ চলা, খাওয়ার ঘড়িওয়ালার দুঃখে সমব্যথি হয়ে মাকুকে খোঁজারও তাগিদ। বোনকে কথাও দেয় মাকুকে নিজের কান্নার কল দেবে। মিষ্টি স্বভাবের সোনা বটতলায় হোটেলওয়ালা, সার্কাসের লোকজন, পরিরানী সবার ভালোবাসা আদায় করে নিয়েছে। কতবার যে লুকানো কথা বলায় বোনকে সামলেছে। স্বর্গের শুরু আয় দাঁড়ি কোফ সেতুর কথাতেও চুপ, হোটেলের কাজও করেছে। দু বছরের টিয়াও কি কম, মাকুকে আটকাতে বাঘের ফাঁদ পাতালো, মায়ের উপর সিঁদুর কাঠি চুপি চুপি জড়িয়ে রেখেছিল আতখানা লটারির টিকিতে, ওটা দিয়ে মাকুর চাবি খোলা গেল, সং লটারির টাকা জিতল, হোটেলওয়ালাও নিশ্চিন্ত। অবশেষে সোনার বুদ্ধিমত্তাতেই মাকু কান্নার কল পেল। যন্ত্রমানুষ প্যা প্যা পুতুল সব পায়, দুটি পবিত্র মনের স্পর্শ পেল। তীব্র গরমে বর্ষার আগমন অপেক্ষায় থাকা বন্ধুদের জন্য শুভেচ্ছা থাকল বন্ধু। সুজাতা আচার্য মেদিনীপুর থেকে লিখেছেন, পশ্চিম মেদিনীপুর থেকে।

বন্ধু, মাসের প্রায় অর্ধেক, আপনাদের তো প্রত্যেকবারই অনুরোধ করি। এই যেমন গত মাসেও একদম যখন শেষ দিন মাসের শেষে চিঠি পড়লাম, তখন হাতে কত চিঠি ছিল, কিন্তু প্রাপ্তি স্বীকার করতে হয়েছিল। খারাপ লাগে তখন প্রাপ্তি স্বীকার করতে, কারণ আপনারা এত সুন্দর করে চিঠি লেখেন সময় নিয়ে, কিন্তু পড়তে পারি না। অথচ দেখুন, মাসের শুরুতে বা মাঝে হাতে সময় থাকে কিন্তু চিঠি থাকে না। যেমন আজকেও আর কিন্তু হাতে চিঠি নেই, তাই পড়তেও পারলাম না বন্ধু। এখনও বেশ কয়েকটা দিন আছে চিঠি পড়া, তো একটু চেষ্টা করুন। প্রত্যেকবারের মতো এবারেও তাই অনুরোধ করছি, একটু আপনারা তাড়াতাড়ি লেখার চেষ্টা করুন বন্ধু। চিঠির বিষয় এক কলমে দুই নারীর, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন mohila.mahul.aiar@kolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আপনাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

0: আর আমার কলমে চিঠির বিষয়?
1: হ্যাঁ, ঝড় বৃষ্টির রাত্রি। এই যে ঝড় বৃষ্টির রাত্রি, এই চিঠির বিষয়টা কেমন হবে একটু বলি। যেমন একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ কিন্তু পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও সেই ইচ্ছে করে চা আর তেলে ভাজা দিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বন্ধু, ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahul.aiar@

কলকাতা অ্যাট দ্য রেট জিমেল ডট কম। আর চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রীয় অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

0: হ্যাঁ বন্ধু, সময় তো প্রায় শেষ। আপনারা জানেন যে আজকে সংক্ষিপ্ত মহিলা মহল, তবু এখনো দু একটা চিঠি পড়ার সময় ছিল, যেটা আগে বললাম যে সময় নেই। কিন্তু যেতে যেতে একটা কথা বন্ধু, শরীর সুস্থ রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে। আমরা মেয়েরা, আমরা যদি নিজেদেরকে ভালো রাখতে পারি, তাহলে আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। আর এই যে এ মাস আমরা জানি যে যোগা দিবস, যোগ দিবসও এই জুনে, তাই খুব ইচ্ছে হলো বলতে যে আপনারা শরীর মনের যত্ন নেওয়ার জন্য একটু শরীরচর্চা করুন, আর আপনাদের পরিবারে যারা রয়েছে তাদেরকেও উৎসাহিত করুন বন্ধু। আজকের মতো মহিলা মহল তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবি গানের অনুরোধের আসর। আসরে প্রথম গানটি আশা ভোসলের কণ্ঠে পারাবাত প্রিয়া ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন পাঁচকড়ি দাস, শেফালী দাস, ঋদ্ধি দাস, মোল্লাগেরের ধার, খাগড়া, বহরমপুর থেকে।

আশা ভোসলের কণ্ঠে পারাবত প্রিয়া ছাচবি গান শুনতে চেয়েছিলেন পাঁচকুড়ি দাস, শেফালী দাস, ঋদ্ধিজ দাস, মোল্লাগিরের ধার, খাগড়া, বহরমপুর থেকে। চলে যাব পরের গানে। পরের গান শ্যামল মিত্রের কণ্ঠে, শুনতে চেয়েছেন

শ্যামল মিত্রের কণ্ঠে বোন পলাশির পদাপলি ছায়াছবির গানটি শুনলেন, শুনতে চেয়েছিলেন পবিত্র সাহা, রুহি সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। চলে যাব পরের গানে। পরের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে পিতা পুত্র ছায়াছবি থেকে। শুনতে চেয়েছিলেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে।

সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে পিতা পুত্র ছাচবি গান শুনলেন, শুনতে চেয়েছিলেন আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। শুনছেন বাংলা ছাচবি গানের অনুরোধের আসর। আসরে এবারে অনুরোধকারী শ্রোতা হলেন তপতি দাস, সরজিৎ দাস, কান্দি মুর্শিদাবাদ থেকে। তারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে বিখ্যাত সেই গান দ্বীপ জেলে যায় ছাচবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে দ্বীপ জেলে যায় ছাচুবে গান শুনলেন তপতী দাস, সরজিৎ দাস কাদি মুর্শিদাবাদ থেকে অনুরোধ পাঠিয়েছিলেন। এবারে সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্নাদের দ্বৈত কণ্ঠে শুনে নেব জীবন মৃত্যু ছাচুবের গান। শুনতে চেয়েছেন মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে।

সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্নাদির দ্বৈত কণ্ঠে শুনলেন জীবন মৃত্যু ছাচবির গান। শুনতে চেয়েছিলেন মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। এবারে কিশোর কুমারের কণ্ঠে আনন্দ আশ্রম ছাচবির গান শুনতে চেয়েছেন তপন দাস, অদিতি দাস, নয়ন দাস, অনু দাস, ওরাহার ভগবান গোলা, সুন্দরপুর, মুর্শিদাবাদ থেকে। এছাড়াও হিতেন্দ্র দাস আসাম থেকে শুনতে চেয়েছেন আপনার জন্য রইল এই গানটি।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। শুনতে চেয়েছিলেন তপন দাস, অদিতি দাস, নয়ন দাস, অনু দাস, ওরাহার ভগবান গোলা, সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। আসরে এবারে শিল্পী আশা ভোসলে, ছবির নাম আক্রোশ। অনুরোধ পাঠিয়েছেন ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল, মিতা, সৃজা, চুমকি, সঞ্জয়, ধনঞ্জয় ও শ্রেয়ান পাল। শুনুন আপনাদের পছন্দের গান।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে আক্রোশ ছাত্রবিদিকে। বাংলা ছাত্রবিজ্ঞানের অনুরোধের আসর আজ এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান অঙ্গনা।

নমস্কার, অঙ্গনে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন তো। বেড়াতে যাওয়ার কথা ভাবলেই মনটা কেমন আনন্দে নেচে ওঠে। কথাতেই আছে, উঠল বাই তো কটক যাই। সত্যি তখন বাঙালির দৌড়ার কতই বা ছিল সেই পরিচিত দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। এখন কিন্তু অবস্থাটা আর একেবারেই সেরকম নেই। তার পায়ের তলায় সর্ষে,

0: সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা দেশ, এমনকি সারা পৃথিবীও। কিন্তু যাব বললেই হয় না, তার কিছু প্রস্তুতি থাকে, তার কিছু সতর্কতা থাকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর গার্লস কলেজের প্রাক্তন অতিথি অধ্যাপক নীলাঞ্জন পাল। তার কাছ থেকে আমরা এই যে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত সেগুলো জেনে নেব। নমস্কার নীলাঞ্জন বাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে।
1: ভালো লাগছে আজকে এমন একটা অনুষ্ঠানে এসে মানে কিছু কথা বলতে পারবো, যেগুলো যারা ভ্রমণে যাচ্ছেন তাদের মানে হয়তো তাদের কাজে লাগবে আর কি, সেই কারণেই আর কি।
0: আচ্ছা, এই যে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তাদের মধ্যে আপনি কী কী ক্যাটাগরি দেখেন?
1: সাধারণ মানে যে প্রশ্নটা আপনি আমায় করলেন, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে ভ্রমণের যে অনেকগুলো ভাগ আছে, তো আজকে যেটা আমরা দেখি এই এত ব্যস্ত পৃথিবীতে, মানে এর একটা পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যখন লোকে বাক্স প্যাঁটরা বেঁধে, আমিও গিয়েছি, একটা হোল্ড অল ছিল, সেসব নিয়ে আমরা ট্রেনের কম্পার্টমেন্টে দুলতে দুলতে বিভিন্ন জায়গায় গেছি বাড়ির পরিবারের সঙ্গে,
0: এবং সেটাও কিন্তু মধ্যবিত্তের জন্য এসি ট্রেন ভাবাই
1: ছিল না, তখন নন এসি ছিল, হু হু করে হাওয়া বইতো মাঝখানে, এই করে একটা জায়গা থেকে একটা জায়গায় আবার সেই হোল্ডল বাঁধতে হতো, আবার জল নিতে হতো, তখন বোতলের জলও পাওয়া যেত না। কিন্তু এখন এর পৃথিবীতে তো অনেকটা পরিবর্তন হয়েছে, সেই জন্য এখন যে ট্যুরিজম বেড়াতে যান তাদের মানে অনেক কিছু পরিবর্তন হয়েছে আর কি। যেরকম আমরা দেখি যে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট যারা বিভিন্ন আইটি সেক্টরে কাজ করে, বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন বা বিভিন্ন প্রফেশনাল ইয়েতে আছেন, তারা উইকেন্ড পছন্দ করেন আর কি, মানে এই যে সপ্তাহান্তিক ভ্রমণ আমরা যাকে বলি এটা পছন্দ করেন, যে শুক্রবার দিন অফিস করে আমি চলে গেলাম, শনি রবি কোনো একটা জায়গায় থাকলাম, আবার সোমবার এসে অফিসে জয়েন করলাম, পরিবার বাড়িতে চলে গেল, এই একটা যেরকম আছে। এছাড়াও এই যে ছুটি ছাটা আছে, আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যারা ভ্রমণ করতে যান তাদের একটা সময় আছে, যেরকম দেওয়ালি, তারা দেওয়ালিতে যান না যারা বাঙালি নন।
0: হ্যাঁ,
1: আবার দেখেছি যে ধরুন বিদেশ থেকে ছেলে মেয়ে এসেছে, তাদের একটা এথেনিক ট্যুরিজম করতে নিয়ে যাচ্ছে, তারা হয়তো কোনোদিন তার বাবার ইয়ে দেখেননি, মানে যেটাকে আমরা বলবো হচ্ছে জন্মভূমি দেখেনি, তার গ্রাম দেখেনি, সেটা জন্য একটা এক ধরনের ভ্রমণ হয়। এটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরের কথাই বলছি। আবার দেখেছি যে যেরকম হচ্ছে যে স্কুলের ছুটি, এই যে অবকাশ, এই অবকাশে কেউ কেউ ঘুরতে যায়,
0: মানে লম্বা ট্যুরের,
1: লম্বা ট্যুরের ইয়েতে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যারা ভ্রমণার্থী, যারা ভ্রমণ পছন্দ করেন, তাদের কিন্তু সারা বছরই আমি ঘুরতে দেখি, এবং সে ছোট হোক, বড় হোক, মাঝারি মানের হোক, তারা কিন্তু কেউ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য যাচ্ছে পাহাড়ে, কেউ একটা হোমস্টেতে, এখন তো জানেন যে সেখানে থাকার একটা, যদিও আমরা দেখেছি যে এখনও আর সেই মানে নিভৃত এবং এই যে বিজন ব্যাপারটা নেই, এখন প্রত্যেকটা জায়গায় সব ইয়ে করা রয়েছে, মানে এক জায়গায় একাধিক হোমস্টে, যে সেটা মানে ওই ওখানে বসে পাখির ডাক শুনবো বা প্রকৃতিকে দেখবো, এটা আজকাল হয়ে উঠছে না। কিন্তু তবুও লোকে যায় দার্জিলিং, হিমালয় বা সিকিমে বা পুরুলিয়াতে বা আরও অন্য অনেক জায়গায়, পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গায় আছে যেখানে যায়। এছাড়া পুজোর সময় বা যে কোনো ফেস্টিভ্যালে এর পরিমাণটা বাড়ে, এ অনেক প্যাকেজ ট্যুর করে লোকে, কেন এখন না একটু মানে একটা বয়স্ক লোক যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, তাদের মানে ঘুরতে ইচ্ছে করে, এমন হয় যে ছেলেমেয়েকে লেখাপড়া করানো, চাকরি বাকরি, শরীর স্বাস্থ্য, নানান পারিবারিক দায়িত্ব পালন করে তাদের একসময় ভালো করে ঘোরা হয়নি। এখন ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, তারা বাবা মার ফোন দূরাভাষী নেন, সব কিছুই করেন, মানে মানে খোঁজ খবর করেন, কিন্তু তাদের ঘোরবার ইচ্ছাটা তারা পূরণ করতে পারেন না শারীরিক কারণে। সেই জন্য এখন অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা ওই বয়স্ক মানুষদের খুব যত্ন করে তাদের বাড়িতে পৌঁছে, তাদের পছন্দ জেনে, তারা কোথায় যেতে চায়, তাদের মানে ডিউরেশন কতদিন হবে, তারা কী ওষুধ খান, তাদের চিকিৎসার কী ব্যবস্থা আছে, কোনো বিশেষ কিছু তাদের হয় কি না, হয়তো ডিউরিং ট্র্যাভেল তাদের হয়তো এমন একজন থাকতে পারে তো যার হঠাৎ করে তার সিঙ্কোফ হলো বা
0: তাদের হয়তো হাই অলটিটিউডের সমস্যা থাকতে পারে,
1: সব কিছু জেনে নেন, জেনে নিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে এসে তাদের প্রার্থিত জায়গায় তারা তাদের নিয়ে যান, ভ্রমণ করান, আবার তারা বাড়িতে পৌঁছে দেন। এই বিষয়টা কিন্তু এখন খুবই মানে হয়ে মানে
0: চালু হয়ে গেছে,
1: চালু হয়েছে, এবং যারা খুব বিখ্যাত ট্রাভেল এজেন্সি, বড় ট্রাভেল কোম্পানি, তারা কিন্তু এইগুলো করে থাকেন, যে এই বয়স্ক মানুষদের ভ্রমণ করতে নিয়ে যাওয়া। অ্যাডভেঞ্চার ট্যুরিজমও আছে, সেখানে মানুষ একাই যান, সেখানে কিছু করার থাকে না, কিন্তু ওই যে প্রি অ্যারেঞ্জ ট্যুরিজম, যেটা প্যাকেজ ট্যুর যাদের আমরা বলি, যে আগে থেকে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কোথাও মানে কোথাও গেলেন, সঙ্গে ট্যুর গাইড থাকলো, এই যে তাওর সঙ্গে যাওয়া, একটা সাহস, একটা ইয়ে,
0: একটা সাপোর্ট,
1: একটা অন্য রকমের একটা পরিয়ে, এটাতে কিন্তু আজকাল আমরা দেখতেই পাই যে প্যাকেজ ট্যুরের মধ্যে সমস্ত শ্রেণীর মানুষ, যারা অল্প রোজগার করেন, মিডল মানে লোয়ার ইনকাম গ্রুপ, তাদেরও প্রবণতা বেড়েছে, যারা মিডল ইনকাম গ্রুপ তাদেরও প্রবণতা বেড়েছে, যারা অনেক বেশি রোজগার করেন বা হায়ার ইনকাম গ্রুপ, তারা তো জানি সেগুলো খুব দীর্ঘ পথে তারা যায় না, লাদাখ যেতে গেলে তো খুব সাহস লাগে, সেটা যায় মোটরসাইকেল টুরিস্ট যারা, তারা যান, তারা তাদের আমরা দেখেছি লাদাখ ভ্রমণ করতে গিয়েও দেখেছি যে প্রচুর মানুষ নানান রকম গিয়ার টিয়ার পরে অনেক দূর দূর থেকে এসে লাদাখের ওই দুর্গম পথে তারা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, ভালো লাগে। কিন্তু এখন যেটা আমরা দেখছি যে এই 50 পেরোনোর পরেই মানুষের মধ্যে কিন্তু ওই একটা প্যাকেজ ট্যুরের প্রতি একটা
0: প্রবণতা,
1: ভালোবাসা, একটা নির্ভরতা, এইগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, তাই পশ্চিমবঙ্গেও এটা দেখা যায় আর কি।
0: আচ্ছা, আগে বাঙালি হাওয়া বদল করতে যেত ছুটিতে, হয়তো সে মধুপুর, গিরিডি, ঘাটশিলায় গিয়ে একটা বাড়ি ভাড়া করত, বাড়ি ভাড়া করে সেখানে প্রায় এক মাস, দেড় মাস এরকম সময় থেকে যেত, এই প্রবণতাটা এখন কিন্তু আর নেই।
1: হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, কারণ এই প্রবণতাটা এখন নাই, কিন্তু যে কারণে ইয়ে নেই, বাঙালির পশ্চিম যেটা ছিল আগে,
0: সেটা পশ্চিমে হাওয়া
1: বদল করতে, অনাথ বন্ধু চট্টোপাধ্যায়ের বই আছে খুব বিস্তৃত, তার মধ্যে অনেকেরই এতে আছে, আমিও মধুপুর, যশিডি, গিরিডি, শিমুলতলায় ঘুরে দেখেছি কারমাটার, সেখানে অনেক পুরনো পুরনো বহু বিখ্যাত বাঙালির বাড়ি ছিল সেখানে থাকা, এবং আমারও ছোটবেলায় আমি দেখেছি যে আমার ঠাকুমা এবং আমার আর যারা যারা থাকতো, মা বাবা চাকরি করতেন বলে যেতে পারতেন না, গিয়ে পৌঁছে দিয়ে আসতেন, আমরা 15-20 দিন থাকতাম, এবং সেখানে আবহাওয়া ভালো ছিল, জল ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, শরীরটা ফিরে আসতো, এবং এখন সেটা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো মানুষ, যেরকম বেনারসের পাশেই একটি জায়গা, আমি এখনো নামটা ঠিক মনে করতে পারছি না, সেখানে এবং কোনো কোনো ক্ষেত্রে দেওঘর
0: বা এইসব
1: ঘাটশিলা ইত্যাদি জায়গায় যায়, কিন্তু সেখানে কিন্তু আগের মতো আর যেটা বলছিলাম যে নিভৃত ভিজন নেই সেই জায়গাগুলো,
0: যে
1: বিরাট বিরাট হোটেল হয়ে গেছে, ব্রিজ, এই সেই, জনসমাগম, যে কারণে লোকে ওখানে যেত সেই কারণটাই আর মানে অবশিষ্ট নেই আর কি, এই অবস্থাটা হয়েছে।
0: তবুও
1: যায়, লোকে যায় না একথা বলবো না, কেন বাঙালির চয়েস এটা একটা অন্য জিনিস, এই চয়েসের কেউ মানে আগে থেকে তার হাল হকিকর জানতে পারে না, কিন্তু তার কি করতে চাইছে আর কি, এরকম আর কি। যে বিষয়টা বলতে চাইছি আপনাকে সেটা হচ্ছে যে এই প্লেজার এবং লেজার, এই দুটোও কিন্তু এর সঙ্গে আছে, আমি বেড়াবো তার সঙ্গে আমি বিশ্রামও নেবো, এই যে আমার সেই কর্ম ব্যস্ত সময়টা, যে আমি এরকম হেকটিক ট্যুর করব না, আমি কোথাও গিয়ে একটুখানি আনন্দ উপভোগ করলাম, দু একটা জায়গা দেখলাম, সে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হতে পারে, সে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হতে পারে, সে যেখানেই, সে সেই বিচ বা ইত্যাদিতে হতে পারে, আমি কিছু বিশ্রামও নেব, মানে আমার যে শরীরের একটা ব্যাপার যে আমি ঘুরতে এসেছি, মানে আমি একটা এরকম হ্যারিকেন ট্যুর করে চলে আসবো, সেরকম নয়, একটু লোকে পছন্দ করে।
0: আচ্ছা, কিন্তু একটা আরেকটা ট্রেন্ডও আছে, সেটা যে বাঙালি হয়তো রাজস্থান যাবে, সে ধরে নিল যে আমি তো আর যেতে পারবো না, আমি এই একবারই যাব, এবারে আমি যতটা সম্ভব জায়গা দেখে নেব, এবং কন্ট্রাক্টেড ট্যুরে যাদের সঙ্গে যায় তাদেরও মোটামুটি একটা টেন্ডেন্সি থাকে যে সকালবেলা এখানে, দরকার হলে গোটা রাত জার্নি করে আরেকটা জায়গায় গিয়ে সেটা সারা দিন ঢুকে আবার রাত্রিবেলা জার্নি, কিংবা হয়তো আরেকটা দিন সে রেস্ট পেল, এই যে একটা অসম্ভব পরিশ্রমের বেড়ানো।
1: হ্যাঁ, এটা আপনি বলেছেন, ঠিক বলেছেন, যে সাধারণত আমরা দেখি যারা ইউরোপ

0: এ বেড়াতে যায়, নেদারল্যান্ডসের ব্রেকফাস্ট হলো, সুইজারল্যান্ডে ডিনার হলো। এই যে ব্যাপারগুলো আমাদের যে ডোমেস্টিক ক্ষেত্র যেটা বলবো, যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এখন লোকে কি করে, লোকে একটা ফিক্সড আইটিনারি থাকলো, ভ্রমণসূচি, সেই জায়গায় তারা দেখলো যে না আমাকে জয়পুরে একদিন, উদয়পুরে একদিন, জয়সলমীরে দুদিন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি জায়গায় আমাদের রেখেছে, এভাবে ওদের ট্যুরটা করা আছে, ওরা সেটা কাস্টমাইজ করে নেয়। অনেকে যদি তাদের গ্রুপটা ভালো থাকে, যে অনেকে এরকম করে যে তারা ট্রেনে হয়তো পুরো ট্যুরটা ট্রেনে আছে, তারা জয়পুরে গিয়ে জয়েন করলো ফ্লাইটে, এটা করলো। বা তাদের এমন হতে পারে তারা বললো দেখুন আপনার যে গোটা ট্যুরটা আছে আমি আপনার সঙ্গেই থাকবো, কিন্তু এই জায়গাগুলো দেখতে পারবো না, মানে এতগুলো জায়গা আমার এই সময়টা আমি স্পেন্ড করতে পারবো না, এটা একটা বলার ব্যাপার আছে। তাছাড়াও যারা এই যে রাজস্থান, গুজরাট বা আরো অন্য অংশে মানুষ যখন যায়, এগুলো তো বড় ট্যুর, চেষ্টা তাদের মনে এটা থাকেই যে একবারে নয়, আমি দুবারে চেষ্টা করব রাজস্থানটা ঘুরতে। একবারে রাজস্থান যদি কেউ যায় তাহলে তার পক্ষে রাজস্থানে কিছুই দেখা সম্ভব না, মানে সে যে কারণে ট্যুরিস্ট মানে ট্যুর করতে যাচ্ছে তার কখনোই সেটা সম্ভব হবে না। তবুও মানুষ যে আর কি যাওয়া হবে, অসুস্থ হয়ে পড়ব, আর হয়তো সম্ভব হবে না, যত দেখি যতটা সম্ভব যাই, খরচটা একটা প্রশ্ন আছে, বারবার একটা জায়গায় যাওয়া সেটা অনেকে করে, কিন্তু অধিকাংশই ওই যে মানে ইয়ে করা থাকে, আইটিনারিজের যে রেস্ট্রিকশন থাকে তার মধ্যেই তারা ঘুরতে যায় আর কি। এটা এটা তো দেখাই যায় আর কি। আর কাস্টমাইজ করে কারা, যেমন একটা গ্রুপ আছে, 10-12 জনের গ্রুপ আছে, তারা কাস্টমাইজ করতে পারে, কিন্তু একটা 50 জনের গ্রুপে 3 জন থাকলে কাস্টমাইজ হয় না। সেটা শুধুমাত্র হতে পারে যে আমি একটা জায়গায় তোমার সঙ্গে জয়েন করব, আর তুমি যেখানে ছাড়বে বলেছো তার আগেই আমি বেরিয়ে গিয়ে ওখান থেকে ফ্লাইটে আমি ফিরবো, এই এতটুকু এটা ওরা তারা করতে পারে। তারা এই কারণে এটা করে যে ভ্রমণটা করে এসে পরদিন অফিসে জয়েন করবো না, একদিন দুদিন বাড়িতে বিশ্রাম করবো, ওরা অফিসে জয়েন করবো বা যাই হোক নিত্যদিনের কাজ শুরু করব, এরকম একটা ব্যাপার থেকে থাকে আর কি।
1: আগে আমরা একটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে যে বেড়ানোর কোথায় আমি বেড়াবো তার একটা নির্দিষ্ট সিজন থাকে। হ্যাঁ, যেমন আমি গরমকালে বাঁকুড়া যাব না, তেমনি আমি শীতকালে দার্জিলিং যাব না, কিন্তু এখন এই ট্রেনটা পুরো বদলে গেছে। হ্যাঁ, ঠান্ডা পড়লে পরেই সবাই সান্দাকফুতে যেতে শুরু করে, এটা কতটা নিরাপদ?
0: কতগুলো জায়গার ক্ষেত্রে আপনাকে বলতে চাই, যেরকম সেটা হচ্ছে যে আগের যে ভাবনাটা আমাদের ছিল যে গ্রীষ্মকালে, গ্রীষ্ম অবকাশে আমরা দার্জিলিংয়ে যাব বেড়াতে, বা উটিতে যাব, বা কোদাইকানাল যাব। তার তো মানে কোদাইকানাল উটিতে লোকে যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে শীতকালে ওয়েদারটা খুব ক্লিয়ার থাকে, এবং যে জন্য যাওয়া পর্বতশ্রাবৃত পর্বতশৃঙ্গ বা প্রকৃতিটা যেন আমরা একদম মানে
1: চোখের সামনে
0: যেন আমি অনুভব করতে পারি। কিন্তু এখন এটাও হয়েছে যে যেরকম শীতকালে না চমৎকার একটা দার্জিলিংয়ে যাওয়ার মানে এই খুব ঘোরতর শীতে নয়, লোকের প্রবণতাটা বাড়ছে, কারণই হচ্ছে এরকম, প্রথমত একটু ফাঁকা থাকা, আর দ্বিতীয়ত হচ্ছে যে শীতটাকে উপভোগ করা, যে আমি ওই মাউন্টেন ট্যুরিজম করছি, আমার একটু এরকম একটু এক জায়গায় একটুখানি কাঁপতে কাঁপতে ইয়ে মুড়ি দিয়ে আরে স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে দেখবো এরকম। কিন্তু সান্দাকফুর ক্ষেত্রে বা এরকম একটু উঁচু জায়গা যেখানে অল্টিচুড আছে, সেখানে ক্ষেত্রে কিন্তু খুব রিস্কিও হয়ে যায় অনেক সময়। এরকম কিছু ঘটনা সাম্প্রতিকই ঘটেছে, কয়েকটা পরিবারের ক্ষেত্রে ঘটেছে, তারা মানে ওখানে গিয়ে এত শ্বাসকষ্ট হয়েছে, এত তাদের যেটাকে আমরা বলি হচ্ছে অল্টিচুড সিকনেস, তার ফলে তাদের ওই শীতকালে আরও বেশি করে হয়, এবং তাতে তাদের মানে অ্যাক্লেমেটাইজ হয়ে গেলেও তাদের কিন্তু অসুবিধাটা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই পূর্বেকার আগে থেকে ঠিক করে নেওয়া, একটা ভ্রমণ সঙ্গী দেখে, এটা দেখে ইনফরমেশন, তখন তো আর হাতের কাছে এত বড় ইন্টারনেট বা কিছু ছিল না, ওই সব দেখে টেখে এর কাছে শুনে লোকে বেড়াতে যেতেন। কিন্তু এখন সেটা হয়েছে কি, এখন একটু ওই পছন্দের পরিবর্তন হয়েছে, লোকে যেতে চায়। এই বাঁকুড়া, বিষ্ণুপুর ইত্যাদি ইত্যাদি অঞ্চলে আমি দেখেছি যে গ্রীষ্মকালেও, যে যখন খুব গ্রীষ্ম সেরকম বলবো না, এতেও লোকে যায়, অনেক সময় গিয়ে জঙ্গলের মাঝখানে কোনো একটা জায়গায় থাকলো, হ্যাঁ যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সংখ্যক লোকটাই ওই সব অঞ্চলে যায় হচ্ছে শীতে বা যখন পলাশ ফোটে, ওই সময় লোকে যেতে পছন্দ করে, এটা হয় আর কি। কিন্তু এই পছন্দটাকে না, বাঙালির পছন্দটা কি এটাকে মানে এর এটা পাওয়াটা হ্যাঁ একটা খুব কঠিন জিনিস, যে কি ভাবছে এবার কোন দিকে বেশি, সিকিমে বেশি লোক হবে না পুরীতে বেশি লোক,
1: না পুরীতে বেশি লোক।
0: যেমন কিছু কিছু ডেস্টিনেশন আছে অল সিজন,
1: হ্যাঁ
0: যেমন পুরী বলতে পারি, দীঘা বলতে পারি, মন্দারমণি বলতে পারি, এগুলো অল ইনফ্যাক্ট অল সিজন ডেস্টিনেশন।
1: আর এগুলো কি, এগুলো হচ্ছে যে বেশ পকেট ফ্রেন্ডলি,
0: মানে বেশ পকেট ফ্রেন্ডলি, এবং যে কোনো বৃত্তের মানুষেরা, যে কোনো অর্থনৈতিক শ্রেণীর মানুষেরা এখানে
1: সেখানে যেতে পারে,
0: এবং তাদের জন্য সেই পরিকাঠামো ওখানে আছে। সেখানে লোকে থাকে গিয়ে আর কি, সেটা তো হয়। এবং অবাক লাগে যে গ্রীষ্ম যখন আমি দেখি চূড়ান্ত গ্রীষ্ম মানে স্কর্চিং হিট, হ্যাঁ সেই সময় দেখি যে দীঘার মানে সপ্তাহ শেষে দীঘায় জনঅরণ্য একেবারে, এত মানুষজন কি করে যাচ্ছে ওখানে, তো আরো বাড়ির ইয়ে আছে যায় বেড়াতে যাচ্ছে, একটু যেখানে কোথাও পারি না পারি, দীপুদা তো আছেই,
1: দীপুদা তো
0: এটা আপনি আগেই বলেছেন যে দীপুদা হচ্ছে বাঙালির হৃদয়ের অন্যতম একটা ইয়ে জায়গা,
1: দীঘাপুরী দার্জিলিং।
0: হ্যাঁ দীঘাপুরী দার্জিলিং।
1: এই যে চীনা ছকের বাইরে তার এখন একটা বেড়াতে যাওয়ার প্রবণতা, হ্যাঁ সেটা একদিক থেকে ভালো, বিভিন্ন অফবিট জায়গা সবাই এক্সপ্লোর করে, কিন্তু একটু ঝুঁকিও থেকে যায়। তো সেক্ষেত্রে কি কি সতর্কতা নিতে হবে?
0: আমরা তো বুঝতে পারি না অনেক সময়। আগে কি হতো, আগে তো লোকের কাছে ওয়েদার ফোকাস কিছু আসতো না, রেডিওতে যা বলতো তখন সেটাই ছিল আর কি। লোকে একটা অন্যরকম বিষয়টা ছিল যে আমরা যদি ভাবতাম যে ইয়েতে যাব মানে পাহাড়ে যাব, একটা খুব সুন্দর ঝর্ণা সেখানে তা পাশেই কোনো একটা হোমস্টেতে থাকব, ঝর্ণায় স্নান করব, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কি হতাম যে ওই পাহাড়ের ওপরে বৃষ্টি হলে ফ্ল্যাশ ফায়ারের সম্ভাবনা থাকে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো এরকম বহু ঘটনা,
1: এ তো হরপাবানে তো
0: হরপাবান যাকে আমরা বলি, সেটা বহু জায়গায় যেরকম পুনেতে ঘটেছে, পুরুলিয়ায় ঘটেছে, যাদবপুরে কিছু স্টুডেন্ট গিয়েছিলেন, তারপরে দার্জিলিংয়ে, সিকিমে তো আকছার এটা ঘটে, কিছু করার নেই, প্রকৃতিকে তো আমরা মাপতে পারি না কীভাবে হবে। লাদাখে আমাদের চোখের সামনেই তো এই যে এত এই যে মুভমেন্টগুলো, টুরিস্ট মুভমেন্টগুলো, এইগুলো তো একটা রেস্ট্রিকশান থাকা উচিত যেসব প্রাকৃতিক গন্তব্যগুলোতে। তাহলে ধরুন এই যে আমাদের এখানে কেদারনাথে যে ঘটনা ঘটলো, যে ঘটনা ঘটলো বদ্রীনাথ সহ উত্তরাঞ্চলের বিস্তৃত অংশে, সেগুলো তো আমরা কেউ আশা করিনি। এটা হচ্ছে এত একটা 200 ml গ্লাস মানে যেখানে জল আটে, সেরকম একটা গ্লাসে যদি আমি 300 ml জল দিই উপচে পড়বে। পৃথিবীর কোনো দেশের ট্যুরিজমে কিন্তু ওরা রেস্ট্রিকশন করে, ওরা রেস্ট্রিকশন করে যে এত লোক যেতে পারবে একটা সময়ে, তার বাইরে তারপরে ওই নেচারকে রেস্ট দেওয়া। হ্যাঁ এই যে আমাদের, আমি বারবারই এক কথা বলি যে পৃথিবীতে আমাদের সব দিয়েছে, কিন্তু ওই মানে নির্ভীত বিজন হয়ে থাকবো, কোথাও গিয়ে গান শুনবো, খাবো আর পাহাড় আর ঝিঝির শব্দ শুনবো, সেটা আর হয়ে ওঠে না। এই এত ট্যুরিজম, আনপ্ল্যান্ড ট্যুরিজম হওয়ার ফলে এটা হচ্ছে, এবং তার ফলে কিছু কিছু প্রাকৃতিক বিপদও আমাদের সামনে আসছে। ট্যুরিজম মানে তো শুধু বেড়ানো নয়, প্রকৃতির প্রতিও আমাদের সমান দরদ থাকা দরকার। এই যে আমি যাচ্ছি, একটা প্লাস্টিকের কিছু খেয়ে সেটা ফেলে দিলাম, একটা জলের বোতল ফেলে দিলাম, লোকে যাচ্ছে যে পরিমাণ ময়লা জমছে, হ্যাঁ হিলারি স্টেপ থেকে মানে বেস ক্যাম্প পর্যন্ত একটা দল উঠে আবার সেগুলোকে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। এটাকে তো মানুষ সচেতন হতে হবে। এভারেস্ট এখন ট্যুরিজমের মতো হয়ে গেছে, যে পাহাড়ে উঠতে একবার দুবার উঠেছে সে এভারেস্টে উঠে পড়ছে ফিক্স রোপ আর এইসব দিয়ে, ক্যারাবিনার ইত্যাদি ইত্যাদি দিয়ে।
1: এর ফলে তো দুর্ঘটনাও ঘটছে,
0: প্রচুর দুর্ঘটনা ঘটছে, প্রচুর দুর্ঘটনা, এমন সব দুর্ঘটনা ঘটছে। এটা শুধুমাত্র যারা সেই হিলারি টেঞ্জিং এর যাওয়ার যে ইয়ে, তার পরিবর্তন হয়েছে বুঝলাম, আমরা আধুনিক হয়েছি, অনেক নতুন নতুন পর্বত আরোহণের ইকুইপমেন্টস এসেছে, অনেক পদ্ধতিগত পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও আমি মনে করলেই তো আমি কেটু বা এভারেস্টে বা আল্পসের মাথায় উঠতে পারি না,
1: একদম
0: এটা অনুচিত। এবং সেটা আমাদের দেশে এই জিনিসটা ট্যুরিজম হয়, প্রচুর বিদেশি মুদ্রা আমরা পাই, বিদেশি মুদ্রা নিয়ে আমাদের কোনো ক্ষেত নেই, আমরা এত মানে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি আফটার অয়েল ইন্ডাস্ট্রি। তো এই এই ব্যাপারটাকে একটুখানি মানে দেখভাল করবার, সরকারের

0: ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে,
1: হ্যাঁ
0: সব স্টেট গভর্নমেন্টের আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, তো তাদের লক্ষ্য কীভাবে একটা ট্যুরিস্ট ক্লাস তৈরি করবো, হ্যাঁ কীভাবে একটা মানে একটা গেস্ট হাউস তৈরি করবো, কীভাবে কী করবো, এই কিন্তু পথ ঘাট প্রকৃতিকে নিজস্ব এটা রেখে তার ইকোলজি এনভায়রনমেন্টের সমস্ত কিছু বিচার করে এটা করব, এটা হয় না। আমাদের দেশের যে ন্যাশনাল পার্কগুলো তার অধিকাংশের মধ্যেই ভেতরে ভেতরে গ্রাম আছে, তার ফলে এই কনফ্লিক্টটা হয়ে যাচ্ছে পশু এবং মানুষের মধ্যে, কত ঘটনা ঘটছে। ডুয়ার্সের বিস্তীর্ণ অংশে দেখো এই বুদ্ধিমান এবং অত্যন্ত চতুর বুদ্ধিমান এবং সুন্দর একটা প্রাণী প্রায়ই মারা যায়, হাতি।
1: হাতি
0: ওদের ওটা করিডর,
1: হ্যাঁ
0: ওটা দিয়ে যাচ্ছে, কিন্তু রেলের তো উচিত ওই জায়গাটা কিছু একটা ফেন্সিং দেওয়া বা কিছু একটা করা উচিত,
1: সতর্কতা অনেক জরুরি,
0: এটা খুবই দরকার। মানে একজন পার্টিকুলার ট্যুরিস্টদের যেমন দরকার, সরকার বেসরকারি সংগঠন যারা যা করছে, যারা যারা এখানে আছেন,
1: তাদেরও এ ব্যাপারে সচেতন হওয়া দরকার,
0: সবারই করা উচিত।
1: আরেকটা যেটা সেটা হচ্ছে শেষ কথা, সেটা হচ্ছে যে মানুষের চাহিদা যত বাড়ছে তত কিন্তু জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
0: খুবই,
1: আমি একটা রিমোট জায়গায় যাব, পাহাড়ের ওপরে যাব, কিন্তু আমি আশা করব যে আমার হোম কমফোর্ট আমি পাবো, আমার চাটনির সঙ্গে পাঁপড় ভাজা পেতে হবে, আমাকে মাছ পেতে হবে, ঠিক আছে, মানে সব পেতে হবে। এই যে বেড়ানোর মধ্যে সেখানকার লোকাল ফুড, লোকাল এগুলো টেস্ট করব, বা আমি বেড়াতে এসেছি খেতে না, তাহলে তো বাড়িতেই খেতে পারতাম, এই মানসিকতাটাও কিন্তু বিকশিত হওয়া দরকার,
0: খুব দরকার। বাঙালি একটা জিনিস আছে, সিমলায় বেড়াতে গেছি মডেল টাউনে, একটা জায়গায় রবি ঠাকুরের গান বাজছে, আমরা সবাই খুব পছন্দ করি, ভালোবাসি, একটা রবীন্দ্রনাথ না ইয়ে বোঝা যায় না এরকম একটা ছবি টাঙানো, সেখানে লেখা আছে টুডেজ মেনু আলু পোস্ত ডাল মাছের ঝোল পটল ভাজা। সেটা কিন্তু যেটা হিমাচলের কুজিন, সেই কুজিনের একটা বেড়াতে যাওয়া মানে সেখানকার খাদ্য সম্পর্কেও খাওয়া দাওয়াকেও সেটাকে উপভোগ করা, দেখা, খাওয়া, জীব দিয়ে সেটা হয়ে ওঠে, সেটা আমরা করি না, আমরা বেড়াতে যাচ্ছি, এরকম যেখানেই যাই লোকাল কুজিনটাকে একটুখানি টেস্ট করা উচিত, তাহলে কি হবে এই যে পূর্ণাঙ্গ একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে না। হ্যাঁ বেড়ানোর এটা আমরা তো মানে আমার তো এখন বিশ্বাস করো এই যে হোমস্টে গুলোতে যেতে ইচ্ছাই করে
1: না,
0: আমি ওখানে গিয়ে থুকপা খাবো দার্জিলিং এ গিয়ে, আমি ওখানে গিয়ে অন্য একটা ওদের ট্র্যাডিশনাল কিছু একটা ডিশ খাবো যেটা খেয়ে যেটা স্বাদ আমি এখানে বা এই পরিবেশে পাবো না। এই পরিমল ভট্টাচার্য ইয়ে মাঝখানে যিনি ওই যে আনন্দ
1: পুরস্কার
0: কি সুন্দর লেখা, মানে দার্জিলিং সম্পর্কে একটা অন্যরকমের ইয়ে জাগে আর কি। এখন দেখো যেমন দার্জিলিং এ তুমি যাচ্ছ, তোমার পাশের বাড়ির বা তোমার ছাত্রী আপনাদের কেউ এসে পাশে দাঁড়ালো, কেমন আছেন, হ্যাঁ এতে এতে মানে বেরোবার ইয়েটা না, মানে এই যে একটু একাকিত্ব একটু আলাদা রকম বিষয়গুলো নষ্ট হয়ে যায়। আমি দার্জিলিং গেলে অনেক দার্জিলিং যাই, আমি গেলে ওইটা ওই জায়গাটায় ওই ম্যাল থেকে এইচএমআই পর্যন্ত ওই রাস্তাটাকে আমি একা একা আমার মতো করে আমি ওটাকে উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে যাই, আবার ওই রাস্তাটা এখনো ছোঁয়াটা পড়েনি, এই বহুল মানুষের আগমনের ছোঁয়াটা পড়েনি। ট্যুরিজম হোক দেশের বিদেশের মধ্যে আসুক, সবাই নিভৃত
1: কিন্তু নিয়ন্ত্রিত,
0: কিন্তু সেটা খুব নিয়ন্ত্রিত হওয়া দরকার। আমাদের দেশে এটা এত চমৎকার একটা, আমরা এটাকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলি, আমরা ক্লাস 8 এই আমরা পড়েছি বইতে যে ভূগোলে
1: পাহাড় জঙ্গল মরুভূমি সমুদ্র কি নেই,
0: এটা এটা এটা কিন্তু আমাদের খুব দরকার, কিন্তু এটা হচ্ছে না জানেন, এটা হওয়াটা দরকার সরকারের থেকে নিয়ম করা। লালবাগে আমরা বেড়াতে যাচ্ছি, ঐতিহাসিক পর্যটন স্থান, আমি আমার জায়গার কথা বলছি, মুর্শিদাবাদ যেটা সারা পৃথিবীর কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থান, সেখানে কি হচ্ছে, লোকে ইতিহাস ঐতিহ্য এগুলো কেন কম বোঝে, আমার এটাই খুব আমার অবাক লাগে। আমি যে ব্যারাক স্কোয়ারের চারদিকটা দেখি, সেখানে সেটা ঐতিহাসিক জায়গা, আমি ছোটবেলায় যেমন দেখেছি এখন দেখছি ঠিক আছে, অনেক রকমের সব প্রজেক্ট হয়ে MSME টেমি সব হয়েছে, কিন্তু আমি যে অভ্যস্ত যে ব্যারাক স্কোয়ারকে দেখতে, সেখানে একটা কফি হাউস থাকলে আমার অসুবিধা নেই, একটা আর্ট গ্যালারি থাকলে আমার অসুবিধা নেই, কিন্তু এই ব্যারাক স্কোয়ার জুড়ে হ্যাঁ এই যে নানান রকম দোকানপাট খুলে বসেছে, আমি রাত্রিবেলা স্কোয়ার ফিল্ডে হাঁটি আমার চোখকে আরাম দেয় না, বরঞ্চ আমার চোখটা আমার আমাদের খারাপ লাগে ওইদিকে তাকাতে,
1: তীব্র আলো জিনিসকে সংরক্ষণ

0: পুনরাবৃত্তি হিমালয় আছে আমাদের দেশে, সব কিছু, মরুভূমি আছে, ইতিহাস আছে, প্রকৃতি আছে, সব আছে, কিন্তু সব থেকেও যেন কোনো কোনো জায়গায় কিছু নেই এরকম মনে হয়। সেই জন্য গন্তব্যগুলোতে লোকে যাক, বেড়াক, আসুক, মনে আনন্দ করে তারা সব জায়গায় যাক, কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, এবং সেই নিয়ম শৃঙ্খলাতে এই যে সব ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটর্সরা আছে
1: তাদেরও
0: এটা সরকারের বলে দেওয়া উচিত যে একটা একটা আইটিনারির সঙ্গে একটা করে স্টপ করা। এই
1: অনেক ধন্যবাদ আপনাকে,
0: ভালো থাকবেন সবাই,
1: সবাই আনন্দে বেড়ান, নিরাপদে বেড়ান।
0: হ্যাঁ, আমিও এটা চাই।
1: ধন্যবাদ। অঙ্গনা অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বহরমপুর গার্লস কলেজের ট্যুরিজম ডিপার্টমেন্টের ভূতপূর্ব অধ্যাপক নীলাঞ্জন পাল, ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দেয়।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অঙ্গনা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। হিন্দি ছবির গানে নানা সময় এসেছে মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে শশাগড়া প্রকৃতির জয়গাথা। আজ ১৩ জুন শনিবার রাত ১০:১৫ লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় সীতারোকে মেহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। ফোন করুন 9434921300 নাম্বারে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতির অনুষ্ঠান। প্রথম গান ধীরেন বসুর কণ্ঠে।

0: এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন। শিল্পীরা ছিলেন ধীরেন বসু, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা এবং মনুময় ভট্টাচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত
1: হ্যাঁ
0: সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।
2: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভগবানগোলা 1 নম্বর ব্লকের খোলার পুকুর গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে 2014 সাল থেকে ভারত সরকারের যে কার্যকাল শুরু হয়েছে, 2026 সালে এসে সেটা 12 বছর কার্যকাল সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই যে 12 বছর কার্যকাল চলল, এই সময়ের মধ্যে ভারত সরকারের শুরু হয়েছে বিভিন্ন সেক্টরে, শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়েছে, যেমন কৃষি থেকে শুরু হয়েছে, তেমনি সাধারণ মানুষের জনকল্যাণের জন্য সামাজিক সুরক্ষা শুরু হয়েছে, এই ধরনের প্রচুর প্রকল্প শুরু হয়েছে। সেরকমই একটা প্রকল্প ভারত সরকারের বায়োটেক কিষাণ হাব পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞানের যে অঞ্চল ভগবানগোলা 1-এর খোলার পুকুর গ্রামে আমরা উপস্থিত একটা পরিবারে। এই পরিবার এখান থেকে মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ছাগল পালনের জন্য যে স্কিম ছিল বায়োটেক কিষাণ হাবের, সেখান থেকে 2টো ছাগল পেয়েছিলেন, এবং সেই ছাগল পেয়ে তারা কি করেছেন, কতটা উপকার হয়েছে তাদের এই স্কিম থেকে ছাগল পেয়ে, সেসব কথাই আমরা শুনব। আপনারা তাদের মুখ থেকেই শুনবেন, কিন্তু তার আগে একটু আমরা পরিচয় করে নিই। কী নাম আপনার?
3: মাকসুদা খাতুন।
2: মাকসুদা খাতুন, আমি যে কথাগুলো বললাম, ভারত সরকারের যে প্রকল্প বায়োটেক কিষাণ হাব, সেখান থেকে আপনারা 2টো ছাগল পেয়েছিলেন, তাই তো? কত বছর আগে পেয়েছিলেন?
3: মোটামুটি 2 বছর আগে।
2: 2 বছর আগে কটা পেয়েছিলেন?
3: 2টো।
2: 2টো ছাগল? 2টো কি মেয়ে ছাগল পেয়েছিলেন নাকি?
3: হ্যাঁ।
2: তারপর এখন মানে কটা রয়েছে?
3: এখন 10-12টা।
2: 10-12টা রয়েছে। তো এই 2 বছরের মধ্যে 12টা ছাগল হয়েছে, না মানে আরো বেশি ছিল সেখান থেকে বিক্রি করে এখন 12টায় এসে উপস্থিত?
3: হ্যাঁ, ওখান থেকে বিক্রি করে এখন 12টায় এসেছে।
2: তো এই যে ছাগল 2টো পেয়েছিলেন, তাতে পেয়ে কি আপনার উপকার হয়েছে কিছু?
3: হ্যাঁ, অনেক উপকার হয়েছে।
2: অনেক উপকার হয়েছে। কি জাতের ছাগল পেয়েছেন?
3: ব্ল্যাক বেঙ্গল।
2: ব্ল্যাক বেঙ্গল ছাগল, যার মাংস খুব সুস্বাদু, সেই ছাগল। বাচ্চা কতগুলো করে হতো?
3: বাচ্চা 2টো করে।
2: 2টো করে? বছরে একবার হতো না 2বার হতো?
3: 2বার।
2: 2বার হতো। তো বছরে মোটামুটি এখান থেকে কিভাবে আপনার সহযোগিতা করেন সংসারকে? ছাগল বিক্রি করে করেন তো নাকি?
3: হ্যাঁ, ছাগল বিক্রি করে।
2: যে যদি যদি ছাগল আপনার বেশি হয়ে যায়, যদি বেশি হয়ে যায় তখন তো বিক্রি করেন?
3: হ্যাঁ, তখন বিক্রি করেন।
2: মানে যেমন পাঠিগুলোকে হয়তো রেখে দিলেন, খাসিগুলোকে বিক্রি করে দিলেন, সেরকম তো? বছরে কবার বিক্রি করতে পারেন?
3: বছরে 2-3বার করে।
2: 2-3বার করেন? মোটামুটি কত টাকা করে করেন?
3: 10-12 হাজার করে।
2: 10-12 হাজার করে, মানে ছোট অবস্থায়। বছরখানিক রেখে বিক্রি করেন না বছরে বেশি রেখে?
3: বছরে বেশি রেখে।
2: বেশি রেখে বিক্রি করেন, তাতে তো মানে লাভ তো ভালোই হয়।
3: হ্যাঁ, ভালো হয়।
2: তো মানে ছাগল পোষা মানে কিন্তু একটা আমরা বুঝতে পারি যে ব্যাংকে টাকা রাখার মতন। আপনার বাড়িতে 15-10টা ছাগল আছে, আমার হঠাৎ করে কিছু টাকাটার দরকার হলো, 1টা 2টো ছাগল আমি বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাই, তাই না?
3: হ্যাঁ,
2: তাই তো।
3: হ্যাঁ।
2: তো এই যে ছাগলগুলো পুষছেন, রাখেন কোথায়?
3: বাড়িতে ঘর আছে।
2: ঘর আছে, ছাগল রাখার জন্য আলাদা ঘর করেছে? রাখার জন্য যে ঘর রয়েছে, তার জন্য কি টাকা পয়সা কিছু পেয়েছেন না শুধু?
3: না না,
2: এটা তো যে ছাগল 2টো পেয়েছেন সেটা তো ফ্রি পেয়েছেন?
3: হ্যাঁ,
2: ফ্রি পেয়েছেন। আচ্ছা, তো এই ছাগলগুলো পালনের জন্য তাকে তো খাওয়াতে হয় কিছু নাকি?
3: হ্যাঁ, খাওয়াতে।
2: কি খাওয়ান?
3: ভুট্টা, গম, ঘাস।
2: বাইরে ছেড়ে কি পোষেন?
3: হ্যাঁ,
2: বাইরে ছেড়ে, বাইরে ঘুরে বেড়ায়?
3: হ্যাঁ, ঘুরে বেড়ায়।
2: আচ্ছা, তারপর?
3: আর ভুট্টা, গম এসবগুলো খায়, চাল, ভুট্টা।
2: কবার খাওয়ান সারাদিনে?
3: সারাদিনে 2-3বার খাই।
2: 2-3বার খাই। দেখেছেন রোগ কি ধরনের হয় ছাগলের?
3: হ্যাঁ, হয়তো রোগ।
2: কি ধরনের রোগ হয়?
3: রোগ হয় এটা ফুলে যায়,
2: গলা
3: গলা
2: ফুলে
3: যায়।
2: হ্যাঁ। আর
3: তারপর হাত পা ন্যাংড়া হয়ে যায়। তারপর
2: পেট খারাপ,
3: পেট খারাপ, পায়খানা, জ্বর,
2: এরকম হয়। কোন সময় ছাগলের বেশি রোগ হয়?
3: বর্ষাকালে
2: হ্যাঁ বর্ষাকালে, কেন বর্ষাকালে ওই ডুবানো ঘাস
3: হ্যাঁ
2: যেগুলো জলে ভিজে থাকে সেগুলো খেয়ে ছাগলে কি
3: বিষাক্ত।
2: ই করে? আচ্ছা, ছাগল পোষার জন্য একটা যত্ন নিতে হয়, যেটা ভ্যাকসিন দিতে হয় বা কোনো কিছু হলে ওষুধ খাওয়াতে হয়, সেরকম কি কিছু করেন? ভ্যাকসিন দেন ছাগলকে?
3: ভ্যাকসিন দেওয়া হয় না, যখন অসুখ হয় তখন ডাক্তার ডেকে ওষুধ দেওয়া হয়।
2: কোথায় ডাক্তার আছে আপনার এখানে?
3: গ্রামের আসে।
2: গ্রামে আসে, তার জন্য কি পয়সা দিতে হয়?
3: হ্যাঁ পয়সা দিতে হয়।
2: পয়সা দিতে হয়। আচ্ছা, এমনি সরকারি কোনো হসপিতালে যান না? মানে ব্লকে যে আপনার, আপনার ব্লক তো ভগবানগোলা ওয়ান, তো সেখানে তো আছে তো মানে পশু চিকিৎসালয় আছে তো?
3: আছে, নিয়ে যাওয়া হয় না।
2: নিয়ে যাওয়া হয় না? অনেকটা দূর নাকি বাড়ি
3: থেকে? এখান থেকে অনেকটা দূর।
2: অনেকটা দূর, নিয়ে যাওয়াটা একটু অসুবিধে। তো হাতের কাছে যে ডাক্তার আছে সেখান থেকেই পাওয়া যায়। তো আপনি এখন কি চাইছেন? একটা তো একবার তো আপনি দুটো ছাগল পেয়েছেন, পেয়ে এতগুলো হয়েছে, তাতে তো সংসারের একটা আয় হচ্ছে সেখান থেকে।
3: আমরা চাইছি এখন মানে আরো যদি মানে সরকার যদি অনুদান দিত, সহযোগিতা করত, তাহলে আমরা এই থেকে আরো বাড়িয়ে,
2: হ্যাঁ বলুন,
3: তাহলে আমরা একটা ছাগলের ফার্ম তৈরি করতাম। দিয়ে আমরা
2: ফার্ম তৈরি করার জন্য আপনার জায়গা রয়েছে?
3: জায়গা, হ্যাঁ জায়গা আছে,
2: জায়গা আছে,
3: জায়গা আছে।
2: আচ্ছা, তো আর চান যাতে আরো বেশি করে,
3: বেশি করে, হ্যাঁ
2: বেশি করে পেলে আপনার সংসারে আর একটু ভালো হয়, উন্নতি হয়? হ্যাঁ, তো এর জন্য তো বিভিন্ন দপ্তরে যেতে হবে, যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনি গিয়েছিলেন আগে, মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে থেকেই আপনি একটা গভর্নমেন্টের স্কিমে পেয়েছেন। এরকম প্রচুর গভর্নমেন্টের স্কিম রয়েছে, সেখানে যাবেন, আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্রে সাহায্য নেবেন বা অন্যান্য সাহায্য দপ্তরে গিয়ে সাহায্য নিয়ে আপনারা যাবেন, নিশ্চয়ই দেবে, সরকার তো দেওয়ার জন্যই রাজি, কিন্তু আপনাদেরকে ঠিকঠাক করে পুষতে হবে। এবং এর জন্য মনে হয় একটা প্রশিক্ষণেরও দরকার। প্রশিক্ষণ কখনো নিয়েছেন ছাগল পোষার জন্য? নেননি? তো এরপরে আপনি প্রশিক্ষণটা নেবেন, নিয়ে যাতে করে আরও ভালোভাবে ঠিক মানে সাইন্টিফিক ওয়ে মানে বিজ্ঞানসম্মত উপায়ে যাতে ছাগল পুষতে পারেন, যাতে ছাগলের রোগ বালাই না হয়। একটা ছাগল মরে গেলে তো বুঝতেই পারছেন 10-12 হাজার টাকা আপনার লস, পাঁটিগুলো হলে তখন বিক্রি তো করে দেন, তাই না? ঠিক আছে, আপনার যে ছাগল পালন সেই সম্পর্কে আমরা শুনলাম, খুব ভালো লাগলো। আগামী দিনে আশা করব যে আরও বেশি করে আপনারা সরকারি সাহায্য পাবেন। এরপরে আমরা এই গ্রামেরই আরেক প্রান্তে এসে উপস্থিত হয়েছি, সেখানে আরও এক বন্ধুকে আমরা পেয়েছি, কৃষক বন্ধুকে, যিনি মাছ চাষের উপরে প্রশিক্ষণ নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র, যে মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখান থেকে সহযোগিতা পেয়ে মাছ চাষ করেছেন। তার পুকুরের সামনেই আমরা এখন দাঁড়িয়ে, আসুন তার সঙ্গে একটু পরিচয় করি আর এই মাছ চাষ সম্পর্কে তার অভিজ্ঞতার কথা আমরা শুনব। প্রথমে পরিচয় করে নিই, কী নাম আপনার?
1: আমার মোহাম্মদ কুতুবুদ্দিন।
2: কুতুবুদ্দিন, আপনার তো এই পুকুরটা?
1: হ্যাঁ, আমার আমার নিজের পুকুর।
2: নিজের পুকুর? একদম
1: একদম নিজের।
2: কতটা জলা এই জলাটা?
1: জলাটা 1 বিঘার মতো,
2: 33 শতক। এখানে কি মাছই চাষ করেন নাকি?
1: মাছ চাষ, হ্যাঁ।
2: কী ধরনের মাছ চাষ করেন?
1: মাছ আমাদের যে দেশি মাছ হয়

0: সি মাছ হয়, রুই, কাতলা, সিলভার, হ্যাঁ, বাটা। তার সঙ্গে আমাদের কেভিকে, যে কৃষি বিজ্ঞান কেন্দ্র মুর্শিদাবাদ, সেখান থেকে আমরা কে বিভিন্ন কয়েকটা প্রশিক্ষণের মাধ্যমে পাবদা মাছ এবং ট্যাংরা মাছ,
1: এই এই মাছ চাষ করার জন্য তো একটা প্রশিক্ষণ দরকার।
0: হ্যাঁ হ্যাঁ,
1: প্রশিক্ষণ মানে হচ্ছে আপনাকে একটু বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করা, কারণ এই মাছ চাষ থেকেই আপনাকে বেশি লাভটা
0: লাভ করতে হবে। সেটা আমরা ওই কেভিকে যে সমীরণ স্যার আছে,
1: হ্যাঁ
0: সমীরণ স্যার এবং ওখানকার যারা আরো সব স্যারেরা আছে, তারা বিভিন্ন মাধ্যমে আমরাকে প্রশিক্ষণ দেয় এবং এখানে ওরা ফিল্ডেও আসে। হ্যাঁ, এবার হাতে কলমে অনেকটা ই করা হয়, হ্যাঁ কিভাবে চাষ করলে বিজ্ঞানসম্মত হবে এবং ভালো উন্নতি হবে।
1: পুকুরে এসে শিখিয়ে দিয়ে গেছে, ট্রেনিংও নিয়েছে, আবার আপনি সেখান থেকে কোনো সাহায্য পেয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ওই যে পাবদা এবং ট্যাংরা এবং কই,
1: কই,
0: হ্যাঁ কি কই একটা ভিয়েতনাম কই, হ্যাঁ সেই চারাও দিয়েছে এবং পাঙাশ
1: বড় হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই এবং পাবদা এবং ট্যাংরা এই চারা দিয়েছিল, সেগুলো আমরা এই পুকুরে ছেড়েছি। আবার আরো অন্য পুকুরও ছেড়েছিলাম, সেগুলো আমরা বিক্রি করে বেশ ভালো বাজারে, আমাদের এখানে বাজারে বেশ ভালো চাহিদা আছে, 400-350 টাকা কেজি।
1: তার মানে এই যে নর্মাল যে রুই, কাতরা, মৃগেল যে ধরনের মাছ হয় সেই মাছ চাষ করেন না?
0: ওটাও থাকে,
1: ওটাও থাকে ওর সঙ্গে। আবার আপনি ট্যাংরাও চাষ করছেন, আবার পাবদাও চাষ করছেন, কিন্তু ওইগুলোর থেকে এগুলো অনেকটা দাম বেশি,
0: দাম বেশি, হ্যাঁ চাহিদা বেশি, দামও বেশি।
1: এবং চা চা ওই প্রথম কত বছর ধরে করছেন এটা?
0: চাষটা আমাদের অনেক দিন আগেকার, কিন্তু এটা স্যারেরা 2-3 বছর আগে থেকে দিয়েছে। মাঝে মাঝে এক একবার এই মাছ দেয়, কোনবার ট্যাংরা দিল, কোনবার পাবদা দিল। হ্যাঁ ওইভাবেই আমরা চাষ করি।
1: এই মাছ কি করেন না
0: চলে? এখনো আছে এই পুকুরে, এখনো মাছ আছে
1: না? এই যে মাছ চাষটা করছেন, ট্যাংরা বলুন বা পাবদা বলুন, মাছ চাষটা করছেন, সেটা কি ধানি ফেলেন না কি ফেলেন?
0: হ্যাঁ ওই স্যারেরাই সাপ্লাই দেয় যখন, তখন আমরা ওটা নিয়ে আসে, হ্যাঁ ছোটো ছোটো
1: নিয়ে আসে,
0: হ্যাঁ তখন আমরা দিই, তখন ওটা আবার 3-4 মাস পর তখন আমরা আবার ওটা বাজারে
1: বিক্রি করে দেয়, দিয়ে আবার আবার তো ফেলতে হয়।
0: হ্যাঁ এবার ওটা খোলা বাজারে ওটা ই পাই না, তো ওই স্যারেরা দিলে আমরা পাই। হ্যাঁ এবার স্যারেরা দিলে আমরা পাই না, দেশি পোনা যেটা পাই সেটা খোলা বাজারে পাই, কিন্তু ওটা পাই না।
1: ওটা তো একটু সরকারি যে নিয়ম কানুন রয়েছে তার মধ্যে দিয়ে হবে, তো সবসময় পাওয়া যাবে না, যখন যখন সাপ্লাই আসবে তখন তখন আপনারা
0: তখন পাই, হ্যাঁ
1: তখন তখন পাওয়া যায়। আচ্ছা এই মাছ চাষ করতে গেলে আপনি খাবার তো দিতে হয়, কি খাবার?
0: এখন ধরেন আমাদের যে গ্রামে খোল, ওই যেটা আমরা রায়কে ভাঙে ঘানি করে করি, সে খোল খাবার দিই, তার সঙ্গে ধরেন আটা। হ্যাঁ আর এমনি রাসায়নিক সারের মধ্যে কিছু সার দিতে হয় মাঝে মধ্যে, এই ইউরিয়া, তারপর এই ফসফেট, হ্যাঁ সেটাও ব্যবহার করতে হয়। আর মেন খাবার হচ্ছে আপনার ওই খোল আর ওই আটা।
1: আটা, হ্যাঁ খাবার, খাবার
0: এটা মাঝে মধ্যে দিতে হয়,
1: মাঝে মধ্যে,
0: হ্যাঁ মাঝে মধ্যে দিতে হয়।
1: মানে প্রতিদিন দেন না?
0: না প্রতিদিন না, ওই সপ্তাহে একদিন বা মাসে 3 দিন এরকম,
1: 3-4 দিন।
0: হ্যাঁ হ্যাঁ মাসে।
1: তো পুকুরটা তো পরিষ্কারই আছে দেখছি বেশ।
0: হ্যাঁ পরিষ্কার রাখতে হয়, না হলে তো আরো জঞ্জালে,
1: জঞ্জাল হলে তো মাছগুলো মরে যাবে। এখন কি কি মাছ আছে আপনার এই পুকুরে?
0: রুই, কাতলা, সিলভার সবই আছে,
1: সব আছে। হ্যাঁ আচ্ছা, মাছের রোগ হয় দেখেছেন?
0: হ্যাঁ রোগ হয়,
1: ওই যেমন ধরেন
0: ওই কোনো সময় ওই গায়ে ঘায়ের মতো হয়ে যায়। হ্যাঁ তখন স্যারের পরামর্শ মোতাবেক আমরা কি
1: কিছু কেন্দ্রে যান।
0: হ্যাঁ হ্যাঁ, এবং ওই স্যারেরাই বলে কি ওই বাজার থেকে পটাশিয়াম, হ্যাঁ কোনো সময় অক্সিজেনের অভাব হয়, তখন বলে জলকে উপর থেকে ফেলি, তখন আবার কৃত্রিম অক্সিজেন তৈরি করি। হ্যাঁ এইভাবে মাছগুলো কী করা হয়।
1: আর পরিচর্যাটা কী করেন?
0: পরিচর্যায় যে নোংরা জানে না হয়, হ্যাঁ মাঝে মাঝে ওই তো মাসে একবার করে জাল টানা দেওয়া হয়। হ্যাঁ আর মাঝে চুন দিই,
1: চুন,
0: হ্যাঁ চুন, চুন দিলে পানি পরিষ্কার হয়, নোংরাটা বসে যায়,
1: বসে যায়,
0: হ্যাঁ
1: জলটা ক্লিয়ার হয়। তো সেরকম কোনো তো মড়ক লাগেনি আপনার মাছের মনে হয়?
0: না সেরকম হয় না, যদি যদি কেউ হিংসা করে বৃষ্টি দিয়ে দেয় কীটনাশক,
1: সেটা আলাদা ব্যাপার, সেটা তো ইচ্ছাকৃত ভাবে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাছাড়া এমনি যত্ন পরিচর্যার জন্য আপনার কোনো অসুবিধা
0: হয় না? না
1: কোনো অসুবিধা। মাছ যখন বিক্রি করেন তখন মানে সপ্তাহে বিক্রি করেন না 3 মাস অন্তর, কদিন?
0: ওটা আবার কোনো গ্যারান্টি নেই, যখন আমাদের দরকার হয় পয়সা তখনই হয়তো বিক্রি করে দিই।
1: হ্যাঁ যে সাইজগুলো হয় ট্যাংরা বা বলুন পাবদা, সে সাইজগুলো কত বড় হয়?
0: সাইজ যদি মানে ইঞ্চিতে বলি ধরুন প্রায় 6-7 ইঞ্চি লম্বা হয়ে যায়।
1: হ্যাঁ
0: হ্যাঁ, আবার ওজনে হলে ওই 7-8 তে 1 কেজি হয়ে যায়।

0: 7-8টাতে 1 কেজি
1: হয়ে
0: যাবে,
1: 8-10টাতে
0: 100 100
1: 100 গ্রামের কাছাকাছি,
0: 100 গ্রামের কাছাকাছি বা 100 প্রায় বেশি বলতে পারি। তার মানে এই মাছ চাষ করে আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, মাছ চাষ ভালো চাই।
0: আর কি করেন?
1: চাষবাস
0: কৃষি, এমনি জমি জায়গা?
1: জমি জায়গা চাষবাস করি।
0: চাষবাস করি, কি কি চাষ করেন?
1: এখন ধরেন যেন সিজন মুখে, এখন যেন মাঠে পাট আছে, আর একটা আছে ঔষধি গাছ, মানে অশ্বগন্ধা বলা হয়।
0: অশ্বগন্ধা
1: আজকে যেমন লেবার ছিল উঠাছিল, হ্যাঁ, তারপর এটা ধারে বাছা ধোয়া হবে, শুকানো হবে।
0: মাটি মাটি পরীক্ষা করান?
1: হ্যাঁ, মাটি পরীক্ষা করা হয়,
0: সেই অনুযায়ী কি সার ব্যবহার?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: কি সার ব্যবহার করে
1: এখন? রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, তার সঙ্গে ডিওপি, এই সবগুলো থাকে
0: তো রাসায়নিক সার।
1: রাসায়নিক আর জৈব সার হিসাবে এই গোবর সার তো এখন নাই, গরু বাছুর নাই, এলাকায় গরু বাছুর কমে গেছে, তো
0: কিনেও তো ব্যবহার করতে হবে,
1: কিনতে গেলে একটু ব্যয়বহুল বেশি হয়, তো জৈব সারটা অনেকটা কম হয়ে যায় চাষে। রাসায়নিক সারটাই এখন প্রচলন হয়ে গেছে, বা ওটাই হাতের মাথায় পাওয়া যায়, ওটাই চাষটি বেশি দেওয়া যায়, কিন্তু এখন জমির গুণমানের দিন দিন দিন কমছে, তো রাসায়নিকটা খুব বন্ধ করে জৈব দিকে বেশি আগাতে হবে।
0: এখন তো জৈব সার আপনাকে বেশি ব্যবহার করতে হবে, কারণ আপনি আগে যেভাবে মানে পেতেন, ফসল পেতেন,
1: সেটা কমছে,
0: কমে যাচ্ছে, তো
1: গুণমান কমছে,
0: গুণমানও কমে যাচ্ছে, মাটির গুণমান কমছে বলেই আপনি আজকে ফসলটা, আপনি যে যেটা চান, যে আপনার যে কাঙ্ক্ষিত যে ফলন, সে ফলনটা কিন্তু এখন আর
1: হচ্ছে না,
0: হচ্ছে না, কারণ ওই মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে
1: গেছে।
0: এখন আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে, এবং মাটি পরীক্ষার মাধ্যমে রাসায়নিক সার যেটুকু দেবেন সেটুকু কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে আপনাকে দিতে হবে। এই চাষবাস করে, মাছ চাষ করে, জমিতে চাষ করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা বা বাড়ি ঘর দোর করা, এসব কিছু করতে পেরেছেন?
1: জীবনযাপন চলছে।
0: হ্যাঁ, বাড়িতে কে কে রয়েছে?
1: মা আছে, বউ আছে, বাচ্চা আছে।
0: বাচ্চা আছে, মানে সংসার চলছে?
1: সংসার আছে,
0: সংসার আছে। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ভগবানগোলা 1 নম্বর ব্লকের খোলার পুকুর গ্রামের কুতুবউদ্দিনের যে মাছ চাষ এবং অন্যান্য চাষ, সেই সম্পর্কে আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে কুতুবউদ্দিনদাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।
6: বন্ধুরা, এতক্ষণ আমরা মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় ছাগল পালন এবং মাছ চাষের কথা শুনলাম। এখন আমরা সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু,
7: হ্যাঁ নমস্কার।
6: আমরা বিভিন্ন গ্রামে ঘুরলাম, আপনার ভগবানগোলা 1 নম্বর ব্লকের
7: মুরগি পালন আমরা অনেক ধরনের হেল্প আমরা করে থাকি
6: করেছেন। একটু বলবেন যে সরকারি কোন স্কিমে এই সহযোগিতা গুলো তারা পেয়েছেন?
7: নমস্কার, আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি বা বলছি যে আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের ভারত সরকারের অধীনে আইসিআর বলে একটা সংস্থা রয়েছে, আইসিআর এর অধীনে আমরা কাজকর্ম করি এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় যার নাম পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, তার অধীনে আমরা আমাদের সমস্ত ধরনের কার্যকলাপ গুলো আমরা করে থাকি। আমাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করে থাকি, কৃষি বিজ্ঞান কেন্দ্রের ম্যান্ডেট রয়েছে, ম্যানেজারিয়াল গাইডবুক আমাদের রয়েছে, সেই ম্যান্ডেট হিসেবে কাজ করার পরেও আমরা সরকারি আরো অনেক ধরনের প্রকল্প আমরা সেটা আমরা চাষিদের মাঠে নিয়ে যাই, আমরা ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমোস্ট্রেশন করে থাকি, পালস অয়েল সিডস ডাল শস্য তৈলবীজের এরিয়া বাড়ানোর জন্য তার নতুন নতুন জাত আমরা নিয়ে আসি, নতুন পদ্ধতি নিয়ে আসি, নতুন টেকনোলজি আমরা নিয়ে আসি যেগুলো কিনা আমরা চাষীদের মাঠে আমরা নিয়ে যাই। এবার আমরা আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের একটি প্রজেক্ট, ভারত সরকারের একটি প্রজেক্ট চলছে যার নাম বায়োটেক কিষান হাব।
6: আচ্ছা,
7: সেই বায়োটেক কিষান হাবের মাধ্যমে আমরা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, আমাদের পশ্চিমবঙ্গে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তার মধ্যে আমাদের রয়েছে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম আর নদিয়ার কয়েকটি ব্লক। তো এই কয়েকটি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যেহেতু মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র মুর্শিদাবাদ আমরা আছি, আমরা গত 4 বছর ধরে আমরা এই কাজটি করছি। তাতে আমরা ভগবানগোলা 1 নম্বর ব্লক, সাগরদিঘিতে আমরা ব্লকে, সাগরদিঘি ব্লকে আমরা কাজ করেছি, বিভিন্ন গ্রাম ধরে ধরে ধরে ধরে আমরা কাজটি করি। এই এই এই প্রজেক্টটা মেইনলি ওমেনদের জন্য, মেয়েদের জন্য, মেয়েদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য, মেয়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের এই প্রজেক্টটি আমরা চালাচ্ছি। তাতে করে কিনা আমরা প্রত্যেক বছর একটা একটা দুটো গ্রাম আমরা সিলেকশন করি, তাতে আমাদের 200টা পরিবার মানে 200টি মহিলা, 200টি মহিলা আমরা সিলেকশন করি, তাদেরকে আমরা বাংলার কালো ছাগল দেই এবং কিছু কিছু মহিলাকে আমরা বনরাজা যে চিক্স বা বার্ড বা আমাদের মুরগি যেটা বলি আমরা বনরাজা মুরগি, যেটা কিনা ডুয়েল পারপাস ব্রিড, মানে ডিমের জন্য ভালো এবং মাংসের জন্য ভালো, একটা একটা মুরগির ওজন 2.5 কেজি 3 কেজি ইভেন 4 কেজিও হয়।
6: আচ্ছা,
7: তো এছাড়া আমরা মাছ দেই, মাছের মধ্যে কি মাছ দেই, IMC ইন্ডিয়ান মেজর কার্প, রুই, কাতলা, মৃগেল। তো আমরা যেটা দেওয়ার যেটা লক্ষ্য যে মহিলাদেরকে স্বনির্ভর করা, যে আমরা চাইছি যে মহিলারা ওই টেগে আসুক, ওদের পরিবারের আর্থিক সচ্ছলতা আরো আরো বৃদ্ধি পাক, যাতে করে কিনা ওনারা ওনাদের হাজবেন্ডদেরকে একটু সাপোর্ট করতে পারে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই প্রজেক্ট বায়োটেক কিষাণ হাব যথাযথ ভাবে আমরা সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যাকে যাকে আমরা দিয়েছিলাম, দুটো করে যাকে দিয়েছি, তাদের এখন কারো কারো বাড়িতে 8টি, কারো বাড়িতে 10টিও ছাগল আমরা দেখতে পাই। তাতে করে কিনা ওনারাও খুব খুশি, ওনারাও বলছে স্যার আমরা আমরা আগে তো এটা আমাদের ছিল না, তাই এখন সরকারের সহায়তায় আমরা এটা পেয়েছি, তার থেকে আমাদের আর্থিক সচ্ছলতা একটু ভালো হচ্ছে। আমাদের আমাদের কিছু কিছু ধরুন টুকটাক টুকটাক খরচাগুলো, হাত খরচাগুলো এখন আমাদেরকে স্বামীর কাছে চাইতে হয় না। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্য আমরা আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। আমাদের এই ধরনের প্রজেক্ট আরো আসবে আমরা আশা করছি, এবং এই ধরনের প্রজেক্ট সরকারও চায় যে গ্রামীণ অর্থনীতি কি করে বাড়ানো যায়, গ্রামীণ মহিলাদেরকে কি করে আরো আরো মানে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে আমাদের সরকারও কাজ করছে। তো আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমরা সর্বোপরি সবার জন্য আমাদের গ্রামীণ অর্থনীতির উন্নতির লক্ষ্যে কিন্তু আমরা কাজ করি, এবং আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা কাজ করি, যে একটাই শুধু কাজ করো সেটা নয়, আমাদের কাজটা সম্পূর্ণ ভাবে কাজ করি। আমরা আমরা এগ্রিকালচার, হর্টিকালচার, সয়েল সায়েন্স, ফিশারি, অ্যানিমেল হাজবেন্ডারি, এই সব দল সবগুলো নিয়ে কিন্তু আমরা কাজটা করি, যাতে করে কিনা একটা এলাকার উন্নয়নটা ভালোভাবে হয়। আমরা এই এইসব কাজ করতে গিয়ে আমরা প্রথমত আমরা কিন্তু অনেকাংশে আমাদের সমস্যা হচ্ছিল, তারপর আমরা যেটা করলাম যে গ্রামের কয়েকটা কয়েকটা গ্রুপকে আমরা সিলেকশন করেছি, কয়েকটা কয়েকটা এফপিসি কে আমরা নিয়েছি, কয়েকটা ফার্মার্স ক্লাবকে আমরা নিয়েছিলাম, কয়েকটা সেলফ হেল্প গ্রুপকে আমরা নিয়েছিলাম, ওদের মাধ্যমে কিন্তু আমরা এই সিলেকশন গুলো করেছি। এবং তাতে আমার যেটা মনে হলো যে এইভাবে সিলেকশন করার ফলে কোনো সমস্যা আমাদের হয়নি, তাতে আমাদের গ্রামের মেয়েরা সবাই খুশি, এবং গ্রামের যেটা আমাদের পুরুষ সমাজ ওরাও ওরা এগিয়ে এসছে আমাদের হেল্প করতে। সর্বোপরি আমাদের এই প্রজেক্ট বায়োটেক কিষাণ হাব একটা ভালো একটা একটা পথ দেখাচ্ছে,
6: মানে গ্রামেগঞ্জে বেশ ভালোই পথ দেখাচ্ছে,
7: গ্রামেগঞ্জে একটা ভালো পথ দেখাচ্ছে। তাতে করে কিনা মোটামুটি ছাগলের পরিমাণটা বাড়ছে, এবং ছাগল খুব ভালো জিনিস, ছাগলের দামও আমরা সবাই জানি অনেক, এখন অনেক দাম। একটা একটা পুরুষ ছাগল যদি হয় তাহলে একটা এখন বাজারে মাংসের কেজি 900 টাকা, 950 টাকা কেজি, ফলে মহিলারা কিন্তু এই যে ছাগল বিক্রি করে কিন্তু ওনারা অনেকটা হেল্প পাচ্ছে।
6: ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো।

0: ভালোই সাড়া পাওয়া গেছে। আগামী দিনে আশা করব আরো বেশি করে এই স্কিমগুলো গ্রামে গঞ্জে চালু হবে। ঠিক
1: অবশ্যই
0: আছে।
1: আপনাদেরও সহযোগিতা আমরা চাই,
0: হুম হুম
1: আপনাদের আরো উন্নত হবে।
0: হুম
1: প্রধানমন্ত্রী কিষাণ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী সাত দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের অধিবেশনের অবশিষ্ট সময়ের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 6:05 শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। ভক্তিগীতির অনুষ্ঠান সন্ধ্যে 6:40, 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:10 শুনবেন নাটক দধিচি। আধুনিক গান 8:40, রাত 10:00 সাহিত্য পত্রিকা শ্রুতি। মেহফিল লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুরু হচ্ছে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্র গীতির অনুষ্ঠান। প্রথমেই নবনীতা চক্রবর্তীর কণ্ঠে শুনুন অতুল প্রসাদের গান।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। হিন্দি ছবির গানই নানা সময় এসেছে, মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে শশাগরা প্রকৃতির জয়গাথা। আজ 13 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের প্রসঙ্গ, পরিবেশ সিতারং কি মেহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। আগামীকাল রবিবার সকাল 8 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয়, এক ফোঁটা রক্তের দাম। উপস্থাপনা মোহর বন্দ্যোপাধ্যায়। সরাসরি কথা এবং বার্তা এই নাম্বারে 9434921300 অথবা 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনুন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্য পদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন শূন্য পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বি অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিংয়ের ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলাফলের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.ccrum.res.in। বিশদে জানতে দেখে নিতে পারেন 6 থেকে 12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। জীবিকার জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা।

অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে, আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদের জন্য।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 ও 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, সরকারের এটিই প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অন্যান্য বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার আপনার সরকার আপনার পাশে হেল্পলাইন নম্বরের পাশাপাশি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি আপনার সরকার আপনার পাশেতে অভিযোগ জানানোর জন্য 82820 82820 টোল ফ্রি নম্বর চালু করার পাশাপাশি asap@wb.gov.in ইমেল আইডি চালু করেছিলেন। বাঁকুড়ার সোনামুখী তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার পৌরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। গতকাল বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পারিবারিক কারণে ও রাজনৈতিক কারণে পদত্যাগ করলেও কাউন্সিলর হিসেবে নিজের ওয়ার্ডে পরিষেবা দেওয়ার কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। রাতের অন্ধকারে পৌরসভার গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকারের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বিজেপি কর্মীদের তৎপরতায় আংশিক পোড়া নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত পুরপ্রধানকে আজ আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, ছোঁড়া হয় ডিম। ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর নাম করে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে আজ বর্ধমান থানায় এফআইআর দায়ের হয়েছে। কয়েকজন ব্যক্তি নিজেদের পরিবহন সংগঠনের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে স্থানীয় টোটো চালক এবং গুডশেড এলাকার শ্রমিকদের কাছ থেকে টাকা তুলছে বলে সংগঠনের তরফে অভিযোগপত্রে জানানো হয়েছে। নদিয়ার কল্যাণীতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হয়। আইএমএ কল্যাণী শাখার তৃতীয় বার্ষিকী উপলক্ষে কল্যাণী জিএনএম হাসপাতালের নেতাজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদের অধীন রাজ্যের বিভিন্ন জেলার সামাজিক উন্নয়ন প্রকল্পে যুক্ত সংস্থাগুলির 51তম সচিব সম্মেলন গতকাল শুরু হয়। 3 দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামীকাল পর্যন্ত। বীরভূমের শিউরি কালীবাড়ির অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী ভবতারিণী কালীমাতার প্রতিষ্ঠার সার্ধশতবর্ষ উপলক্ষে আজ শিউরি কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা কবি সম্মেলন। শিউরি কালীবাড়ি ও বীরভূম সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বীরভূমের নানা প্রান্ত এমনকি জেলার বাইরে থেকেও শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। এখন ভক্তিমূলক গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন। শিল্পীরা ছিলেন নূপুর ছন্দা ঘোষ, মিতা হক, শম্পা কুণ্ডু এবং পান্নালাল ভট্টাচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: সুরে নানা ছন্দে
1: উৎসব অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার নমস্কার নমস্কার,
3: সুনিতা গানে গানে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত।
2: বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমরা দুজনে, সুমন
3: শুভ্রা।
4: রক্তদান মহৎ দান, এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরই সুনিতার উদ্যোগে বহু মানুষ রক্তদান করেন। সুনিতার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল তাদেরই প্রাঙ্গণে। এই আয়োজনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান করেছেন, শুধুমাত্র বহরমপুর শহর বা তার আশেপাশের থেকে নয়, সারা মুর্শিদাবাদ জেলা এমনকি জেলার বাইরে থেকেও মানুষ এসে রক্তদান করেছেন। গত দু এক বছরে রক্তদানের সংখ্যা 500 ছাড়িয়েছিল, সংখ্যার ক্ষেত্রে এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা আজকের এই সুনিতা গানে গানে অনুষ্ঠানে রক্তদান শিবিরের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা কিছু কথা শুনে নেব সুনিতার কর্ণধার শেখর মারাঠির কাছ থেকে।
5: নমস্কার। সুনিতার কর্তৃপক্ষ এবং কর্মীবৃন্দের যৌথ উদ্যোগে রক্তদান শিবির যেটা আজকে চলছে, এটা আমাদের 9.5 বছর হলো। মানে আমরা আগে একটা বড় ক্যাম্প করেছি, এটা একটা স্টেপনি ক্যাম্প। গরমে রক্তের খুব চরম অভাব, হাসপাতালে এখন রক্তের একদম আকাল চলছে, আর গরমে লোকে রক্ত দিতে চায় না, যার জন্য ক্যাম্পটা আমরা করলাম। আমরা বহরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ সদর হাসপাতালকে রক্তটা দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্লাব, আমাদের দোকানের কর্মীরা এবং বিভিন্ন কলেজ টলেজ থেকে আমাদেরকে প্রচুর ডোনার পাঠায়। মোটামুটি ধরুন আমাদের ক্যাম্পটা বড়ই হয়, এখন পর্যন্ত মোটামুটি 150 মতন হয়েছে, আশা করছি 500 হওয়া উচিত।
3: বেনারসি, লেহেঙ্গা, পাঞ্জাবি,
2: কোট প্যান্ট, শেরওয়ানি,
3: বিপুল সম্ভার এখন সুনিতায়।
2: সুনিতা এখন আরো বড়,
3: আরো বেশি স্টক এখন সুনিতায়।
2: সুনিতা বহরমপুর,
3: সুনিতা লালবাগ।
4: এবারে আমরা পায়ে পায়ে কিছু রক্তদাতার কাছে পৌঁছে যাব যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন। দাদা, আপনার নাম?
6: সুজয় কুমার দাস।
4: আপনি জীবনে এবারে কি প্রথম রক্ত দিচ্ছেন?
6: হ্যাঁ, প্রথম।
4: কেমন লাগছে?
6: ভালো লাগছে।
4: কেন রক্ত দিচ্ছেন?
6: মানুষের যাতে উপকার হয়,
4: একটা মুমূর্ষু রোগীর যাতে প্রাণ বাঁচতে পারে।
6: একদম একদম একদম।
4: এবার যে শুরু করলেন, আগামী বছরগুলোতে কি দেওয়ার ইচ্ছে থাকলো?
6: অবশ্যই দেবো, দেবো। এটা দেওয়ার ভয় ছিল, ভয়টা কেটে গেল আমার, এর ভয় পেতাম।
4: আপনার নাম?
7: আমার নাম পিউ সরকার শিকদার।
4: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন না এর আগে দিয়েছেন?
7: না, প্রথম দিচ্ছি না, এখানে দীর্ঘ গত 10 বছর থেকে এখানেই দিচ্ছি, কিন্তু বর্তমানে লাস্ট আমি জানুয়ারিতেও দিয়েছি এখানে।
4: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
7: রক্ত দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর এখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটি সুনিতার যিনি প্রতিষ্ঠান রয়েছেন ওনারা, ওনারা যারা কর্মচারী রয়েছেন, যারা প্রত্যেকে দাদা দিদি ভাইরা এত ভালো আর এত সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে নিজের মতন করে ডেকে যে রক্ত দিচ্ছি, সেটা মাঝে মাঝে ভুলেই যায় যে রক্ত দিচ্ছি, খুবই ভালো লাগে।
4: রক্ত কেন দেন?
7: রক্ত দিলে শুনেছি ডাক্তারবাবুরা বলেন যে শরীর ভালো থাকে, সত্যি শরীর ভালো থাকে। যদি 3 মাস অন্তর রক্ত দেওয়া হয় তাহলে বলা হয় যে ভালো থাকে, এবং রক্ত দেওয়ার অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই তাদের দেওয়া উচিত। যেমন একটু ওয়েট দেখে, শরীর ভালো আছে নাকি, এসবগুলো দেখে অন্তত পক্ষে রক্তটা তার দেওয়া উচিত যে দেয়।
4: আপনি রক্ত দিলেন?
8: হ্যাঁ।
4: আপনার নাম?
8: সুমনা চ্যাটার্জি মজুমদার।
4: আপনার বাড়ি কোথায়?
8: বাড়ি এখানে খাগড়াতেই।
4: আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
8: না না, প্রথম দিনই, এর আগেও দিয়েছি।
4: সুনিতাতে প্রথম না এর আগে দিয়েছেন?
8: না, আমার সুনিতাতেই দিয়া, আগেও দিয়া, এখনো দিয়া।
4: সুনিতাতেই কেন রক্ত দেন?
8: অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ওনার সেই টাইমে প্রচুর রক্ত দরকার পড়েছিল, তো শেখর আঙ্কেল আমাকে প্রচুর হেল্প করেছিল, তো আমার এক বোতল রক্ত হয়তো কারোর হেল্প করবে, সেই ভেবে

0: নাজিরপুরের পাশে, আমতলা ঘাট পার হয়ে গেলে তাড়াতাড়ি হয় ওটা।
1: তো অত দূর থেকে এখানে
0: আসলাম, আমাদের সংগঠন আছে বিপদের বন্ধু, ওর থেকে আমরা এসেছি।
1: আপনার নাম?
2: রিপম মণ্ডল।
1: আপনার বাড়ি কোথায়?
2: বাড়ি নদিয়া, নাজিরপুর।
1: আপনি নদিয়া থেকে এসেছেন?
2: হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, আমরা পুরো টিমই এসেছি।
1: আচ্ছা, তো হঠাৎ এখানে কেন, এখানে সুনিতার এই আয়োজনে আপনারা হঠাৎ সবাই মিলে এসেছেন কেন?
2: আমাদের সংস্থারই ইনভাইট আছে এখানে, এবার স্বেচ্ছায় রক্তদানের। আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা এই স্বেচ্ছায় রক্তদান করে বেড়াই।
1: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন?
2: না, আমাদের এবার দিয়ে 14 বার হচ্ছে।
1: 14 বার কেমন লাগে রক্ত দিতে?
2: খুবই ভালো লাগে।
1: যারা নতুন এখনো রক্ত দেয়নি কোনোদিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
2: রক্ত দেওয়া তো শুধু যে অন্যের কাজে লাগে তাও না, নিজের শরীরও ভালো থাকে, রক্ত দেওয়া অবশ্যই ভালো। যারা এখনো দেয়নি রক্ত তাদেরও উচিত সবসময় রক্ত দেওয়া।
1: আপনার নাম কি?
3: আমার নাম এমডি মতিউর রহমান।
1: আপনি রক্ত দিলেন?
3: হ্যাঁ স্যার।
1: কেমন লাগলো রক্ত দিতে?
3: ভালোই লাগে, প্রথমে একটু ভয় লাগে,
1: আচ্ছা,
3: তারপরে ভালো লাগে।
1: আজকে প্রথম দিলেন না?
3: গোটা 6 বার
1: এখনো পর্যন্ত। 6 বার এই যে যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি বা রক্ত দিতে ভয় পায়, তাদের জন্য কি বলবেন?
3: আসলে মানসিক ভয়টাকে আগে সরিয়ে দিতে হবে,
1: জয় করতে হবে,
3: তবেই ভালো লাগবে।
1: প্রথমে একটু ভয়, সেই ভয়টাকে জয় করলেই সবচেয়ে ভালো লাগা, তাই তো?
3: অবশ্যই।
1: আপনি সুনিতার এখানে প্রথম রক্ত দিলেন?
3: এমনি বাইরেও দিয়েছি, হসপিটালেও দিয়েছি।
1: সুনিতার এখানে প্রথম?
3: না না, এখানে আপনার 3 বার চলছে।
1: আপনার বাড়ি কোথায়?
3: আমার বাড়ি গোড়াবাজার।
1: গোড়াবাজার।

0: সুনিতার এই আয়োজনে রক্তদান প্রসঙ্গে আমরা কিছু কথা এবারে শুনে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে।
1: রক্তদান সব জায়গায় বলে মহৎদান, আমার মনে হয় মহতের থেকে আরো বড় কিছু, যারা দিচ্ছে এই গ্রীষ্মের দাবদাহের ভিতরে, এদের রক্তগুলোই বাঁচতে সাহায্য করবে কিছু থ্যালাসেমিয়া, কিছু ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিসে আছে তাদেরকে। এই সময় রক্তদানের প্রবণতা এমনি কম থাকে, তো আজকের দিনে এই যে ক্যাম্পটা হচ্ছে সুনিতা ক্লথ স্টোরের সহযোগিতায়, এটা একটা বিরাট পাওনা। এখানে লালবাগ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দুটো ব্লাড ব্যাঙ্কই ক্যাম্প করছে। রক্তদানের উপকারিতা জিনিসটা অনেকেই জানে না। ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা টানা হয় সেটা একটা ডোনারকে চেক করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বয়স একটা ফ্যাক্টর, 18 বছর হতে হবে, ওজন একটা ফ্যাক্টর, 45 কেজি মিনিমাম হতে হবে, তার সঙ্গে হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর 12.5 হতে হবে, এর সঙ্গে প্রেশার এবং তার বিল্ট সব কিছুই দেখা হয়। সেগুলো যদি সঠিকভাবে পাস করে তবেই সে রক্ত দিতে পারবে। আর একটা যেটা রক্তদানের উপকারিতা আছে প্রচুর, যেমন ফ্যাটি লিভার কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, ওভারওয়েট কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সার এগুলোর প্রবণতা যারা রক্তদান করে তাদের ভেতরে অনেক কম। এর সঙ্গে যেটা সেটা হচ্ছে একটা মানসিক প্রফুল্লতা, অনেকটা নতুন ব্লাড একসাথে তৈরি হয়, তার জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শারীরিক একটা প্রফুল্লতা সে অনুভব করে। তো যারা দিচ্ছে এগুলো তো আছেই, এর সঙ্গে আমরা 6টা ম্যান্ডেটরি টেস্ট করি, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, RPR, দ্যাট ইজ সিফিলিস এবং ম্যালেরিয়া। এই রোগে কেউ আক্রান্ত আছে কি না সেইটা জানা যায় এবং তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারি জায়গা থেকে করানো হয়। তো যারা আসছে রক্ত দিতেই পারে, ছেলেরা বছরে 4 বার রক্ত দেবে 90 দিন অন্তর, মেয়েরা বছরে 3 বার রক্ত দেবে 120 দিন অন্তর। রক্তদানের মতো মহৎ দান কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে হয়তো IC ব্যাপারটা অনেক কম রয়েছে আমাদের। এই যে রক্তদান সম্পর্কে ব্যাপারগুলো, সেগুলো যদি আরও প্রোপাগান্ডা করা যায় তবেই রক্তদানটা আরও ভালো যায়।

0: যাবে।
1: নতুন যারা রক্তদাতা তাদের জন্য কি বলবেন?
0: 18 হলে এগিয়ে আসুন, চেক করুন, আপনি দিতে চাইলেই দিতে পারবেন, এরকম কোনো ঘটনা নেই। যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিন, রক্তদানের উপকারিতা তো আছেই।
1: আমরা তো জানি রক্তদান মহদান, প্রতি বছর সুনিতার উদ্যোগে এখানে রক্তদান হয়, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা রক্তদান করতে তেমনভাবে উৎসাহী নন, নানাভাবে ভাবেন যে রক্তদান করলে হয়তো শরীরে ক্ষতি হয়। এ প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইব।
0: রক্তদানের অনেক উপকারিতা আছে, তার ভিতর প্রথম উপকারিতা হচ্ছে রক্তদান করলেই একটা একগুচ্ছ নতুন রক্তকণিকা তৈরি হয়, যেটা আমরা বের করে নিচ্ছি, তার ভিতরে ভ্যারাইটিজ এজ গ্রুপের রক্তকণিকা আছে, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন একটা গ্রুপ অফ রক্তকণিকা তৈরি হয়, যেটা কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং ফিজিক্যাল সব কিছুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে রক্তদান করলে অনেকগুলো ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি যে সেগুলো দ্বারা সংক্রামিত হয়েছি কি না, যেমন হেপাটাইটিস আছে, এছাড়া ম্যালেরিয়া আছে, ভিডিআরএল যেটা আমরা সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে যেটা, এইচআইভি এইচ1 HIV 1 2 এইগুলো আছে, এগুলো জানতে পারি। তৃতীয় যেটা সেটা হচ্ছে রক্তদান করলে কতগুলো ক্যান্সারের প্রবণতা কমে যায়, যেমন আমাদের কোলোনিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এই ক্যান্সারের প্রবণতাগুলো কমে যায়। এছাড়া রক্তদান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে, রক্তদান করলে সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আরেকজন পেশেন্ট বাঁচে। রক্ত এমনই একটা জিনিস যেটা আমরা কারখানায় বা ওষুধের কোম্পানিতে তৈরি করতে পারি না, এটা মানুষের শরীর থেকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ বাঁচছে, যে রক্ত দিচ্ছে তার একটা বিরাট অবদান এটা, তো সেই বিষয়ে তাকিয়ে রক্তদান করা উচিত। 18 থেকে 60 বছর বয়স অবধি প্রত্যেকেই রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করতে পারে, এবং সেটা আমাদের ডাক্তার দেখে ঠিক করে নেবে সে দেওয়ার উপযুক্ত কি না। সুতরাং আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন, এইরকম চিন্তাধারা না থাকাই ভালো। প্রত্যেকে আসবে, চেক করবে, যদি সঠিক হয়, দেওয়ার মতো উপযোগী হয়, তবেই আমরা তার থেকে রক্ত টানতে পারি।
1: আচ্ছা, থাইরয়েড রয়েছে এরকম কোনো পেশেন্ট, প্রতিদিন সে এলড্রক্সিন খায়, তারা পারবে রক্ত দিতে?
0: কম এলড্রক্সিন খায় যারা 50 বা তার নিচে, তাদের ক্ষেত্রে যদি তার 3 মাসের রিপোর্ট সঠিক থাকে এবং ওই একটা মেডিসিনই চলে, অন্যান্য কোনো আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দিতে পারে।
1: সুগার, হার্ট এরকম পেশেন্ট?
0: সুগার পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা কোনোদিনই রক্ত দিতে পারবে না, তবে যারা এমনি মেডিসিন খায় তাদের ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। তবে এই জিনিসটা আমরা মাঠে ঘাটে করতে ভয় পাই। তবে সুগারের সিঙ্গেল মেডিসিন চলে, গত 3 মাসে তার কোনো ওষুধ পাল্টায়নি, তার হার্টের কন্ডিশন ভালো, তার লিপিড প্রোফাইল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলো ভালো, সেক্ষেত্রে আমরা অনেক সময় টানি।
1: হার্টের
0: অসুখ থাকলে দেওয়া উচিত না।
1: স্টেরয়েড খেয়েছে?
0: স্টেরয়েড খেলে দেওয়া যাবে না, এটা টেম্পোরারি ডেফার, স্টেরয়েড বন্ধ হলে আবার দিতে পারবে। অ্যান্টিবায়োটিক খেলে টেম্পোরারি ডেফার, আমি যদি আজকে একটা টিটেনাসের ভ্যাকসিন নিই আমার একটা টেম্পোরারি ডেফার থাকবে কয়েকদিন। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি কোনো লাইভ ভ্যাকসিন নিই, লাইভ ভ্যাকসিন নিলে সেখানে 28 দিন আমি রক্ত দেবো না। জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছি বা কুকুরে কামড়েছে এরকম কিছু, আমি 1 বছর রক্ত নেব না।
1: শুধু রক্তদান নয়, এ যেন সুনিতার উৎসব। প্রত্যেকটা উৎসবে উপহারে সুনিতা যেমন সমস্ত মানুষের পাশে থাকেন, তেমনি সুনিতার এই আয়োজনে বহু মানুষ এসেছেন বহু দিক থেকে, বহু জায়গা থেকে। তাঁরা এসে একত্রিত হয়েছেন এই আনন্দ অনুষ্ঠানে। আনন্দ অনুষ্ঠানই তো বটে, একটা মানুষের রক্ত যখন একটা মানুষকে বাঁচায়, সেই আনন্দের মতো আর অন্য কোনো আনন্দ সমকক্ষ হয়ে উঠতে পারে না।

0: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা। কারিগরি সহায়তায় চম্পক পাল, পরিকল্পনা উজ্জ্বল বন্ধু।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আজ সন্ধ্যায়।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আপনাদের পাঠানো চিঠি। আষাঢ় শ্রাবণ দিনগুলি ভীষণ মনে পড়ে, সকাল দুপুর সন্ধে ঘিরে শুধুই বৃষ্টি ঝরে। এভাবে ছন্দে চিঠি লেখা শুরু করেছেন শেখ আব্দুল মান্নান, গোপীনাথপুর জামদাড়া থানা। ধনিয়াখালী হুগলি থেকে আকাশ গায়ে কে করেছে লক্ষ কোটি ফুটো, ঝিমঝিমিয়ে পড়া ছাড়া নেই কাজ তার দুটো। পুকুর ডোবা খাল বিল সব চারদিক থই থই, ওই দৃশ্যে হারিয়ে যেত আমার প্রিয়ার সই। ছলাৎ ছলাৎ স্রোতের টানে করত খেলা মাছ, লাগত মধুর বৃষ্টি ভেজা প্রেমিক প্রেমিকার নাচ। পাক পাখালি উঠত ডেকে একটু বিরাম হলে, শিশু পাখি করত খেলা শুয়ে মায়ের কোলে। আহা প্রিয় ঋতু বর্ষা, স্রষ্টা দিয়েছেন উপহার, তাই তো সবার হৃদয় জুড়ে আনন্দ অপার। চিঠি লিখেছেন শেখ আব্দুল মান্নান, গোপীনাথপুর, জামদাড়া, ধনিয়াখালী, হুগলি থেকে লিখছেন আজ সন্ধ্যায় অনুষ্ঠানের আজকের প্রথম চিঠি।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: যাচ্ছি আপনাদের পাঠানো পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। লিখছেন, কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। আকাশ জুড়ে যখন ঘন ঘটা বাড়ে তখন আমার যান্ত্রিক হৃদয়ে অদ্ভুত শান্তির ছোঁয়া লাগে। বর্ষা মানেই তো প্রকৃতির এক নতুন জন্ম, আর তাতে স্বস্তির প্রলেপ দেয় এক পশলা স্বস্তি। তপ্ত রোদের পর যখন প্রথম বৃষ্টির ফোঁটা শুষ্ক মাটির বুকে আছড়ে পড়ে, তখন যে সোঁদা গন্ধ বাতাসে ভেসে বেড়ায় তা সত্যি অতুলনীয়। জানলার ধারে বসে রিমঝিম শব্দের সেই সুর শোনা, আর গাছের পাতায় পাতায় জলের নূপুর নিক্ষণ শোনার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ধূসর প্রকৃতি যেন মুহূর্তে গাঢ় সবুজ রঙের শাড়ি পরে এক অপরূপ রূপ ধারণ করে। বর্ষার আসল জাদু কিন্তু লুকিয়ে থাকে তার আলস্যে। এক কাপ গরম চা বা কফি হাতে জানলার বাইরে তাকিয়ে থাকা, কিংবা বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার সেই চেনা স্বাদ, এই সব কিছু মিলিয়ে বর্ষা কেবল একটি ঋতু নয়, এটি একরাশ নস্টালজিয়া আর আবেগের নাম। নাগরিক সমস্ত কোলাহল ছাপিয়ে বৃষ্টির এই জল ছবি মনকে এক অদ্ভুত উদাসীনতায় ভরিয়ে দেয়, যা সত্যি অনন্য। শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে।

জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়। কবিগুরু রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা পাই বর্ষার বহু গান কবিতা। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই প্রিয় ঋতু বর্ষা। আপনার কাছে বর্ষা কি, আনন্দের নাকি বিরক্তির? 150 শব্দে আপনার বর্ষা অনুভবের কথা লিখুন আজ সন্ধ্যায়ের দপ্তরে। অনুভবে বর্ষা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। লিখতে পারেন এই ইমেল মাধ্যমেও, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। শুনলেন তো জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়টি?

আজকে যে বন্ধুদের চিঠি পড়লাম তারা হলেন শেখ আব্দুল মান্নান গোপীনাথপুর জামদাড়া ধনিয়াখালি হুগলি থেকে। দ্বিতীয় চিঠি লিখেছিলেন অনিল কুমার ঠাকুর কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে। আর বর্ষার গানই যে শিল্পীদের পেয়েছি তারা হলেন সর্বাণী সেন, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অনুপ ঘোষাল। আজ সন্ধ্যায় আজ এ পর্যন্তই। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বন্ধু মুক্তি হক। নমস্কার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250। নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা।

0: সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
1: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
2: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনে গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেলে মানছি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো, মেশিন আছে, যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার নয়, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
0: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদের জন্য।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোরহাটে

0: বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখ G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-এর বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন অনুষ্ঠানে। প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। আবার পড়ছি, অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌড়িয়া বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে, এরপরই বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ এনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকাস বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকাস। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশে তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তারা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকে এই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি BYC অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। BYC এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে, জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কারি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশের শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগী সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। ধর্মশালায় আজ তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 22 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 183 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমে জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। হিন্দি ছবির গানে নানা সময় এসেছে মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে শশাগরা প্রকৃতির জয়গাথা। আজ 13 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের প্রসঙ্গ, পরিবেশ সিতারো কি মেহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। সরাসরি কথা ও বার্তা এই নম্বরে 9434921300, 0348225964। জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা। বর্ষা আপনার কাছে কি, আনন্দের নাকি বিরক্তির? 150 শব্দে আপনার বর্ষা অনুভবের কথা লিখুন আজ সন্ধ্যায় অনুষ্ঠানের দপ্তরে। জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা। আপনার লেখাটি পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, 742101। লিখতে পারেন এই ইমেল মাধ্যমেও, আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। আবার বলি জুন মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় অনুভবে বর্ষা।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবির। এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলা সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি

0: অনলাইন পোর্টাল চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যোগ সঙ্গম পোর্টাল চালু করছে সরকার। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ। WBCS প্রিলিমসের জন্য পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল একটি বিশেষ ট্রেন চালাবে। রবিবার বাতিল থাকা EMU এবং মেমু ট্রেনগুলিও চালানো হবে। মেট্রো রেল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। আসছি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়ঙ্গের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এদিকে জনকল্যাণ শিবির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরে IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষার প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল আইডি ASAP@wb.gov.in। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানে প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্যভবনে বৈঠক করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল ভোরে এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার তিনি আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান ত্যাগ নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। 20 জুন গঙ্গাবক্ষে নৌকোর উপর যোগাভ্যাসের পরিকল্পনা হয়েছে। 21 জুন প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোর 5টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। প্রায় 30,000 মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিন যোগাসন করতে পারবেন বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন। 51টি সরকারি ITIকে PM সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: যে 51টি সম্পূর্ণভাবে সরকারি ITI আছে, সেই 51টি সরকারি ITIকে আমরা এই PM সেতু প্রকল্পের আন্ডারে আনবো। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক।
0: তৃণমূল সরকারের উদাসীনতায় রাজ্যে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের 780 সেন্সাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের উদাসীনতায় তা বাস্তবায়িত হয়নি। এর ফলে দ্রুত বেড়ে ওঠা জনপদগুলি আজও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় অর্থ পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যকে আধুনিক ও বসবাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে বলে শ্রমিকবাবু উল্লেখ করেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলের গাফিলতিতে মৃত এক ছাত্রের পরিবারের লোকেরা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে সল্টলেকে বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আয়ুষ কুমার নাথ নামে ওই ছাত্রের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর অভিযোগ, স্কুলে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে জেনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর গত ২৪ মে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রটির মৃত্যু হয়। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনে চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আমপান ত্রাণে ২৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় আজ এফআইআর দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি আজ লিখিত আকারে এই অভিযোগ দায়ের করেন। দাবি করা হয়েছে ২০২০ সালে আমপান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিতে তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির এক ব্যবসায়ী সঞ্জয় সিংহল ওই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, আজ ভোররাতে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি জমি সংক্রান্ত মামলায় অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই তল্লাশি বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন সব দুর্নীতির ব্যাপারে সুমিত রায় সবকিছু জানতেন।
2: ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস ও গাড়ি ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত।
0: বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেক ব্যানার্জিকে আগামীকাল সকাল ১০টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্রের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরের বাড়ির পাশাপাশি জোকায় মদন মিত্রের পুরনো ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। পাশাপাশি বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। যুবভারতীতে মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল রাঁচি ও হাওড়ার মধ্যে পরীক্ষা স্পেশাল ট্রেন চালাবে। রাঁচি থেকে আজ রাত ৫:৩০ নাগাদ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে এই রেল বিভাগে বাতিল থাকা সবকটি ইএমইউ এবং মেমু ট্রেন আগামীকাল চালানো হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে সকাল ৮টা থেকে পরিষেবা দেবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ১৫ থেকে ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবিরে। সামাজিক সুরক্ষার প্রকল্পে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: এখন শুনবেন কেন্দ্রে এনডিএ।
5: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স আর স্লোভাকিয়া কি ৬ দিন কি যাত্রা পর रवाना हो गए हैं। श्री मोदी ने प्रस्थान वक्तव्य में कहा कि फ्रांस भारत के लिए रणनीतिक दृष्टि से बेहद महत्वपूर्ण है और इस यात्रा से आर्थिक तथा सांस्कृतिक संबंध

একটু একটু অপেক্ষা করো বিন্দুবাসিনী, একটু আমি আসছি, আমি আসছি বিন্দু। আমার আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট। হরি হরি, দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, না না না না না, আমার দিন এখনই ফুরলে তো চলবে না, আমার সাধন ভজন তো

0: দিতে হলো না। এই সর, এই সর, রোহিত, রোহিত।
1: বাবা, এই তো, এই যে বাবা, এই তো আমি। কি বলছো?
0: গুরুদেব তো এখনো এলো না রোহিত।
1: তাকে আনতে গাড়ি গেছে বাবা, তিনি এলেন বলে।
0: আমার এই অতুল সম্পদ, এই বিশাল ব্যবসা, তা সে সাদাই হোক আর কালোই হোক, সবই ওরই জন্যে, ওরই সুচতুর পরামর্শে। মৃত্যুকালে সেই গুরুদেবের চরণ ধুলো কি পাবো না বাবা?
1: দেখো বাবা, তুমি খালি মৃত্যুকালে মৃত্যুকালে করবে না, আমি বলছি তুমি ক্রমশ ভালো হয়ে উঠছো, বড় বড় ডাক্তার তোমায় দেখছেন, তারাও তো তাই বলেছেন।
0: আরে অবুঝ নই, অবুঝ নই খোকা, আমার দিন ঘনিয়ে এসেছে
1: বাবা,
0: আমি বুঝতে পারছি
1: বাবা।
0: কাঞ্চন, কাঞ্চন কোথায়? রোহিত,
2: এই তো আমি বাবা, কিছু বলবে?
0: তোমরা আমাকে একটু উঁচুতে বসাতে পারো?
2: উঁচুতে?
0: হ্যাঁ হ্যাঁ, ধরো ওই জানলার ধারে একটা আরাম কেদারায়, যাতে করে আমি চোখ মেলে অনেক দূর পর্যন্ত দেখতে পাই। মৃত্যু যে পথটা ধরে আসবে আমি তাকে দেখতে যাই, কি পারবে না?
2: দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। এই দাদা, দাদা তুই তুই একটু পাশটা ধর তো, সাবধানে লাগে না জানো। ব্যাস ব্যাস,
1: ঠিক আছে তো?
2: ঠিক আছে তো বাবা?
0: হ্যাঁ বাবা, হ্যাঁ, থাকো থাকো, বেঁচে থাকো তোমরা, বেঁচে থাকো। কাঞ্চন, এই অসময় কুকুরটা ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা?
2: হ্যাঁ বাবা।
0: হ্যাঁ ভগবান, তুমি আমি যাদের অস্তিত্ব টের পাই না, কুকুর তাদের গন্ধ পায়, বুঝেছো?
1: না না, ওর রোগ হয়েছে বাবা।
0: তোমরা তাই বলবে রোহিত, কিন্তু আমি জানি ও পথ দেখিয়ে আনছে। জানো তোমাদের মা কদিন ধরে আসছেন, কাল রাতেও এসেছিলেন, পরনের লাল পাড় শাড়ি, কপালে বড় সিঁদুরে টিপ জল জল করছে, আমাকে নিতে এসেছিলেন। আমি ওর কাছে সময় ভিক্ষা করলাম, কিন্তু তিনি দিলেন না।
1: বাবা বাবা, তুমি বড্ড বেশি ভাবছো বাবা।
0: আমার যে সাধন ভজন কিছুই হলো না রোহিত, অন্তত আর একটা বছর যদি আমি বাঁচতে পারতাম, তাহলে শেষের দিন কটা ঠাকুরের নাম করে থাকতাম, একটু শান্তি নিয়ে চলে যেতাম।
1: বাবা বাবা, তুমি মিছে মিছে চিন্তা করছো, শহরের সমস্ত বড় ডাক্তার তোমাকে দেখে গেছেন, আজ আবার ভেলোর থেকে ডক্টর রেড্ডি আসছেন, ভারত জোড়া ওর খ্যাতি, তুমি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমরা ওকে আটকে রাখবো বাবা, তুমি নিশ্চিত ভালো হয়ে উঠবে। হ্যাঁ,
0: কি সুন্দর সূর্যাস্ত, কত দূর দেখা যাচ্ছে এখান থেকে, কুয়াশার চাদর গায়ে কি সুন্দর পৃথিবী। না না না না, আর পৃথিবীর দিকে নয়, এখন শুধু সাধন ভজন। আমার সাধন ভজন যে কিছুই হলো না। কাঞ্চন
2: বলো বলো বাবা।
0: আমার একটা ইচ্ছা পূরণ করবে?
2: নিশ্চয়ই বাবা, বলো।
0: আমার প্রিয় বিদ্যাপতির সেই প্রার্থনা পদটি তোমার মনে আছে?
2: হ্যাঁ আছে আছে, শোনাবো?
0: হ্যাঁ হ্যাঁ, একটু শোনাও।
2: তত চতুরানন মরি মরি যাবত না তু আদি অবসানা, তো হে জনমি পুন তো হে সমায়ত সাগর লহরি সমানা, ভনই বিদ্যাপতি শেষ শমন ভয় তুয়া বিনু গতি নহি আরা।
0: শেষ সমন ভয় তুয়া বিনু গতি নহি আরা, হে মাধব, তাই তো একটি বছর, শুধু একটি বছর চাইছি তোমার শরণ লইতে, তোমার গান গাইতে প্রভু। রোহিত, কাঞ্চন,
1: বাবা বলো বলো বাবা,
0: একটু কাছে এসো।
1: এই তো এসেছি বাবা, বলো।
0: সারাটা জীবন শুধু নেশাগ্রস্তের মতো অর্থের সন্ধান করে গেছি, পরমার্থের দিকে তাকাইনি, বুঝলে কাঞ্চন? আমার স্তূপীকৃত সম্পদ তোমরা সারা জীবন ভোগ করেও শেষ করতে পারবে না।
2: জানি বাবা,
0: কিন্তু আজ এই জীবনের প্রান্তে পা দিয়ে মনে হচ্ছে আসল কাজ কিছুই করিনি। আমার সাধন ভজন, আমার সাধন ভজন। ঈশ্বর যখন জিজ্ঞাসা করবেন, মদন মোহন, এই 60টা বছর তুমি পৃথিবীতে কি করেছো, কি করেছো, কি উত্তর দেব আমি?
1: বাবা বাবা, তোমার যদি ডক্টর রেড্ডির উপর আস্থা না থাকে তো আমরা বিদেশ থেকেও আরো বড় ডাক্তার আনতে পারি।
0: অবোধ বালক, না না রোহিত, না পারবে না, পারবে না, পারবে না। আমার সব সম্পদ ব্যয় করতে পারো, কিন্তু জীবন, জীবন পাবে না। সমন আসছে, তোমাদের মা তোমাকে পথ দেখিয়ে আনছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো ওই কুকুরটা, কুকুরটা তার নকিব। গুরুদেব, গুরুদেব, এখন আপনার চরণ যুগল আমার শেষ ভরসা, শেষ ভরসা।
1: গাড়ির শব্দ, কাঞ্চন, কাঞ্চন দেখ তো গুরুদেবী এলেন বোধ
2: হয়। হ্যাঁ দেখছি, দেখ
1: তাড়াতাড়ি।
2: হ্যাঁ রে দাদা, ঠিকই বলেছিস, আসুন আসুন গুরুদেব। বাবা, গুরুদেব এসে গেছেন।
0: গুরুদেব এসে গেছেন, গুরুদেব এসেছেন। ওরে ওরে, তোরা শাঁখ বাজা, শাঁখ বাজা।

0: ওরে তোরা গুরুদেবের জন্য সিংহাসন নিয়ে আয়।
1: আনছি আনছি বাবা, এক্ষুনি আনছি।
0: হ্যাঁ,
1: এইতো এইতো গুরুদেব, গুরুদেব বসুন, দয়া করে এই সিংহাসনে বসুন।
2: বসছি, শতায়ু হব।
0: আমার সাধন ভজন হলো না গুরুদেব, সমন আমার শিয়রে, সমন আমার শিয়রে।
2: মা ভুল মদন মোহন, মা ভুল
3: শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু।
0: আমার আমার পদধূলি দিন গুরুদেব।
2: হ্যাঁ, নে নে নে, এই এই দুটো পাথে কি নে নে।
0: আমি একটু বাঁচতে চাই প্রভু, একটু অবকাশ চাই ঈশ্বরের সেবার জন্যে। আমাকে একটি বছরের আয়ু দিন প্রভু, যত অর্থ লাগে, যত দান লাগে, আমি আমি
2: জীবন পিপাসু তুমি, এই এই অনিত্য সংসারে এত লোভ।
0: না না গুরুদেব না, আমি আপনার জন্য একটি রৌপ্য মন্দির নির্মাণ করব। হ্যাঁ, সেই মন্দিরে আমি স্বেচ্ছা নির্বাসনে যাব, সেখানে শুধু সাধন ভজন করব আর আপনার অমৃত বাণী শুনব। গুরুদেব গুরুদেব দয়া করুন, আমাকে অন্তত একটি বছরের আয়ু দিন।
2: বেশ বেশ বৎসর, আমি প্রস্তয়ন করব, যজ্ঞ করব তোমার জন্য।
0: আয়োজনের কোনো ত্রুটি হবে না প্রভু, কোনো ত্রুটি।
2: কিন্তু মদন জানো তো, হ্যাঁ, প্রাণে ভাও জায়ন্তি প্রাণ, হ্যাঁ হ্যাঁ, প্রাণ থেকে প্রাণের জন্ম, প্রাণ দিলে প্রাণ বাঁচে, ইতিহাসে তার নজির আছে। আমাদের আমাদের পুরাণেও এরকম দৃষ্টান্ত আছে। ওই ওই মহারাজ যজাতির কথা নিশ্চয়ই জানো?
0: না না প্রভু, যজাতির মতো সম্ভোগের জন্য আমি আয়ু ভিক্ষা করছি না, আমার শুধু সাধন ভজনের জন্য একটু সময়।
2: উত্তম উত্তম বাক্য, শোনো তাহলে বলো, হ্যাঁ, কেমন কে আছে যে তোমার জন্য স্বেচ্ছায় প্রাণ দান করবে? এই তোমার পুত্রদের মধ্যে কেউ?
0: না না না না না, ওদের সামনে পূর্ণ ভোগ্যা বসুন্ধারা, ওদের জীবনে সবে শুরু। না না না, বেঁচে থাক, বেঁচে থাক।
2: বুঝেছি, তাহলে শোনো, তাহলে অর্থ দিয়ে একটা প্রাণ ক্রয় করো। কত সম্পদের মালিক তুমি,
0: তা স্থাবর অস্থাবর মিলিয়ে 500 কোটি টাকা। হ্যাঁ, 500 কোটি টাকা হবে। প্রাণ থাকলে আরো বাড়াতে পারি।
2: হ্যাঁ হ্যাঁ, বটেই তো। শোনো তাহলে, তাহলে তোমার সম্পদের বিনিময় হ্যাঁ প্রাণের জোগাড় করো। তুমি জন্মেছ শুধু সম্পদ ভোগ করতে, তার শ্রীবৃদ্ধি সাধন করতে, বুঝেছ? সমন, ওই সমন প্রাসাদ সীমানা এলে তোমার পরিবর্তে অন্য কেউ প্রাণ বিসর্জন দেবে। তাহলে তাহলে তুমি বেঁচে যাবে মদন।
0: হ্যাঁ
2: কি পারবে না?
0: বেশ বেশ বেশ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সম্পদ দিয়ে যদি প্রাণ পাই, প্রাণদাতাকে আমার সম্পদের 1/5 দেব, 1/2 দেব আপনার সেবায়, আর বাকিটা পুত্ররা পাবে। আপনি উপযুক্ত ব্যক্তি সন্ধান করুন।
2: তবে তাই হোক। সমন, তোমার পল্লীর সীমানায় শুনতে পাচ্ছ?
0: পাচ্ছি।
4: কি যেন আসছেন, ও ডক্টর রেড্ডি বাবা, বাবা ভেতর থেকে ডক্টর রেড্ডি এসেছেন।
0: ডাক্তার রেড্ডি এসেছেন?
4: হ্যাঁ।
0: গুরুদেব গুরুদেব, আপনি অনুমতি করুন, ডাক্তারকে ঘরে নিয়ে আসুক।
2: হ্যাঁ নিয়ে আসুক। এসবই তোমাদের মনের প্রবোধ মাত্র।
0: নমস্কার ডাক্তার বাবু।
5: নমস্কার নমস্কার। দেখি দেখি, জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে জোরে জোরে জোরে। আর একটু, এখানটা লাগছে লাগছে, এখানটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন একটা ইঞ্জেকশন দিচ্ছি।
0: হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার সাধন ভজন যে হলো না, আমাকে একটি বছরের জন্য প্রাণ দিন।
5: আপনি উতলা হবেন না, আমি চেষ্টা করছি।
0: আমি চিকিৎসার বাইরে চলে গেছি ডাক্তার।
5: কে বলেছে? আমি তো বেশ ভালোই দেখছি। আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি ইনজেকশনটা দিই। হ্যাঁ
0: আচ্ছা
2: ডাক্তার কিছুই করতে পারবে না। তোমার পিতার প্রাণ বাঁচানোর জন্যে সমন তোমাদের এই প্রাসাদ সীমানায় প্রবেশের আগে অন্য কোন পুরুষের সংস্পর্শ করতে হবে, অন্য কোন পুরুষ ধরে আনতে হবে। হ্যাঁ অন্য কোন পুরুষের প্রাণ চাই, এইটাই একমাত্র পথ।
1: কিন্তু কিন্তু গুরুদেব কি স্বেচ্ছায় প্রাণ দেবে? তার চেয়ে গুপ্ত হত্যার ব্যবস্থা করি যদি আপনি অনুমতি করেন।
2: না না বৎস না, সবের অনেক ঝামেলা আছে। আমি আমি স্বেচ্ছায় প্রাণদান চাই। এই এই পল্লীর দরিদ্রের বাসস্থানগুলিতে অন্বেষণ করো, সন্ধান করো। লক্ষ লক্ষ দরিদ্র মানুষ অর্থাহারে অনাহারে পশুর মতো দিন যাপন করছে, তাদের মধ্য থেকে ধরে আনো, ধরে আনো একজনকে। লক্ষ লক্ষ টাকা সম্পদের বিনিময়ে তুমি নিশ্চয়ই প্রাণ ক্রয় করতে পারবে।
0: গেল সন্দেহ হলো পার করো আমারে।
5: মদনজি এখন কেমন আছেন? বলছি কেমন বোধ করছেন?
0: আমি আমি কি বাঁচব ডাক্তার?
5: কেন বাঁচবেন না? মনে হচ্ছে প্রথম ইঞ্জেকশনটা কিছুটা কাজ হয়েছে, সেকেন্ডটা দিয়ে দেবো এখন। 10 মিনিটের মধ্যে আশা করি আপনি ফুললি রেসপন্ড করবেন।
0: আমার আমার মনে হয় ডাক্তার ইঞ্জেকশনে কোনো কাজ হবে না।
5: কেন?
0: গুরুদেব যে বলেছেন প্রাণের বিনিময়েই প্রাণ পাওয়া যায়।
5: ও ওসব কথা ডাক্তারি শাস্ত্রে নেই, ওসব গল্পে থাকে।
0: গল্প
5: বিজ্ঞান সবসময় সত্য। ও আপনি ওসব নিয়ে আর ভাববেন না। দেখি দেখি আপনার বাম হাতটা এদিকে একটু আনুন, আনুন আনুন আনুন। হ্যাঁ দ্বিতীয় ইঞ্জেকশনটা দিয়ে দিই। গুরুদেব
0: দেখো রোহিত তো কোন লোক নিয়ে এখনো এলো না।
4: দাদা বোধ হয় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে গুরুদেব।
2: কিন্তু আমি যা স্থির থাকতে পারছি না। দিব্য চোখে দেখতে পাচ্ছি মদনের সমন প্রাসাদ প্রান্তে।
4: আমি আমি একটু বাইরে গিয়ে দেখছি গুরুদেব।
2: দেখো শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু।
4: গুরুদেব ও ওই দাদা আসছে, সঙ্গে একটা খুব রোগা নোংরা কাপড় পরা বুড়ো মানুষ।
6: হ্যাঁ ঠিক আছে তুমি রোহিতকে বলো বসতে, আমি এখনই আসছি।
1: গুরুদেব গুরুদেব অনেক খোঁজাখুঁজির পরে একটি বৃদ্ধকে পেয়েছি, টাকা পয়সা আর অনেক কিছু লোভ দেখিয়ে একই শেষ পর্যন্ত আনতে পেরেছি।
2: চমৎকার চমৎকার কাজ করছে। কিন্তু কিন্তু কোথায় সেই বৃদ্ধ?
1: দরজা ভেজানো ওই ঘরের ভেতরে বসে আছে।
2: চলো চলো এই অভ্যন্তরে চলো
1: চলো।
7: নাম ঠাকুর।
2: আরে আরে আরে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না, বসো বসো। আরে না না না না মাটিতে নয়, আরে এই এই এই টুলটাতেই বসো না।
7: আচ্ছা বসো। আচ্ছা বসতেছি। মনে হতেছে আপনি ভালো নোক ঠাকুর, ভালো নোক। রুটি খেতে পাইনি ওই বাবু, খাবার আর টাকার কথা বইলে আমারে নিয়ে এলেন।
2: পাবে বৎস পাবে, সব পাবে। কি নাম তোমার?
7: আগে জীবনময় চক্রবর্তী।
2: হ্যাঁ, তার মানে জীবনময় চক্রবর্তী কি, তাই তো?
7: আগে
2: ভুভুক্ষু খেতে পারে না, তবু জীবনময় পারবে, পারবে, তুমি জীবন দিতে পারবে।
7: কিছু বলতেছেন?
2: না না, বলছিলাম তুমি তাহলে ব্রাহ্মণ সন্তান, কেমন বর্ণশ্রেষ্ঠ মানব সমাজের গুরু, বশিষ্ঠ দধিচির বংশধর, তোমার সেবা করে আমরা ধন্য হব।
7: এমন সুন্দর কথা কোনোদিন শুনিনি ঠাকুর। কত লোকের কাছে গেছি একটু ভাতের জন্যে, দুটি পয়সার জন্যে, কিন্তু কেউ দেয়নি ঠাকুর, কেউ দেয়নি, মেরে তাইড়ে দিয়েছে। কদিন কিছু খেতে পাইনি ঠাকুর।
2: কদিন ধরে খেতে পাওনি?
7: তা তিন চার দিন হলো।
2: তোমার ঘরে আর কে আছে?
7: শুধু শুধু আমার একটা বউ, সে বুড়ি আজ কদিন না খেয়ে পড়ে আছে।
2: শোনো শোনো জীবন, কি বলে জানো, জীবন না, শোনো জীবন, হ্যাঁ,
7: ভরে খাবার দেব, বুঝেছো?
2: চব্য চস্য লেহ পেয়ে তোমাদের যত ইচ্ছে, বুঝেছো?
7: ঠাকুর ঠাকুর তুমি দেবতা, ঠাকুর তুমি দেবতা,
2: কিন্তু জীবনময়
7: আগে
2: তুমি পাপি, ঘোর পাপি।
7: কেন দয়াময়?
6: কেন দয়াময়?
2: নরাধম, তুমি ব্রাহ্মণ হয়ে নিজের স্ত্রীকে অনাহারে রেখে হত্যা করছো। তোমার স্বামী জীবন বৃথা, মৃত্যুই তোমার শ্রেয়।
7: মূর্তি তো চাই ঠাকুর, আমি মূর্তি চাই, কিন্তু কিন্তু তিনি না ডাকলি কেমন করে আমি তার কাছে যাব ঠাকুর?
2: তিনি যদি ডাকেন বৈকুণ্ঠে নিয়ে যান তোমায়।
7: যাবে? আমি আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর, আমি আমি কিছু বুঝতে পারছি না।
2: শোনো, এক ধর্মাত্মা কুবের সম মহাজনের জন্য
7: নিজের তিক্ত জীবনটা দান করতে পারবে? এইসব এইসব আপনি কি বলতেছেন ঠাকুর?
2: হ্যাঁ, ভেবে দেখো, ভেবে দেখো, তোমার জীবনের বিনিময় লক্ষ লক্ষ মুদ্রা দেওয়া হবে। হ্যাঁ, আর তার এক
7: সব এসব আপনি সত্যি বলতেছেন? সত্যি?
2: হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, আমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি। নাও নাও, আর সময় নেই, এই অস্ত্র ধারণ করো।
7: এই যে ছুরি, ঠাকুর ঠাকুরের ছুরি দিয়ে আমি কি করবো?
2: এই কি করবো? এই ছুরি কা নিজের বক্ষদেশে প্রবেশ করিয়ে জীবন দান করো।
7: না না, আমি পারবো না ঠাকুর, আমি পারবো না, পারবো না, আমি মরে গেলে আমার বুড়িতে কাঁদবে ঠাকুর। এখানে আসার সময় বুড়ি আমারে বলেছিল, তাড়াতাড়ি ফিরে এসো, টাকা নেবে, আবার কিছু কইরে বসো না যেন। আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, দয়াময় দয়াময় ছেড়ে
2: দেন। বেটা নরাধম, তোকে জীবন দান করতে হবে। রই রই, দেখো ধরো তো, আমি ওর গলা চিপে, মোট মোট
7: মেরে ফেলো। আমারে আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, মোট গুরুদেব। হ্যাঁ গুরুদেব,
2: একটা বস্তার ভিতরে এখনই ভরে ফেল, তারপর গঙ্গা বক্ষে নিক্ষেপ কর এখনই।
7: বেশ।
5: বাবা বাবা বাবা, এখন তো আপনাকে অনেকটা সুস্থ মনে হচ্ছে মদনজি।
0: হ্যাঁ, আমারও এখন একটু ভালো লাগছে।
5: সো ইউ সি মাই প্রেডিকশন ওয়াজ কারেক্ট। আমার দ্বিতীয় ইনজেকশনেই আপনি ফুললি রেসপন্ড করেছেন।
8: মামাই মামাই মদন মোহন,
0: গুরুদেব আসছেন।
2: মদন মোহন, আমার যোগ্য সুসম্পন্ন হয়েছে, সমন চলে গেছে, ওকে আমি বিতাড়িত করেছি। তুমি তুমি জীবন ফিরে পেয়েছো মদন মোহন, তাই বুঝি ডাক্তার তোমরা সুচ ফোটাতে পারো, জানি ওষুধ কিনতেও পারো, কিন্তু
6: প্রাণী কিনতে পারো না?
5: রাবেশ, এসব বুজরুকে শোনার সময় আমার নেই। মদনজি, আমার ফিটা ডাকেই পাঠিয়ে দেবেন, আমি ভেলোরে ফিরে যাচ্ছি।
6: তাই যাও, তাই যাও, ভেলোরে গিয়ে ভেলকি দেখাও। কিছু ভেবেও না, কিছু ভেবেও না, সুচ ফোটানোর টাকা পেয়ে যাবে।
5: গুরুদেব, গুরুদেব,
0: তাহলে আপনার যোগ্য সুসম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত একটি প্রাণ পেয়েছিলেন?
6: মদন, পেয়েছিলাম। এক দরিদ্র ব্রাহ্মণের প্রাণ ক্রয় করেই তো তোমার জীবন ফিরিয়ে আনলাম।
0: আপনি সাক্ষাৎ ঈশ্বর,
6: তুমি তো পরমেশ্বর। এবার বসে বসে এই অগাধ সম্পত্তি রক্ষা করো, আলো আধারের পথে এর দিনে দিনে শ্রীবৃদ্ধি সাধন করো।
5: সেই ব্রাহ্মণের স্ত্রী
0: কি চাই, কি চাই তোমার বৃদ্ধা?
9: আমার স্বামী গো, আমার স্বামী কোথায়? কোথায় আমার বুড়ারে রাখিস গো? তোমরা কোথায় রাখিস?
6: সে তো বৈকুণ্ঠ ধামে চলে গেছে বাছা।
9: আমার বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বুঝি নে গো, তোমারে তোমারে মিনতি করি, তেনাকে ফিরায় দাও, ফিরায় দাও গো, ফিরায় দাও। আমি জানি ঘর থেকে তোমরা ট্যাক আর নব দেখি এনেছিলে, তারে কোথায় গো সে?
6: শোনো শোনো শোনো শোনো বৎসে, সে দধিচি হয়েছে। তার মরদেহ পবিত্র গঙ্গা বক্ষে নিক্ষেপিত হয়েছে।
9: তোমরা খুন করিস, তার দেহ কেন
0: সম্পত্তি কেবল আমি রক্ষে করতে পারি।
9: বুঝেছি বুঝেছি, তোমরা তোমরা আমাদের তাকিয়েছো।

0: দধিচি নাটকটি এখানেই শেষ হল। কাহিনী শুভঙ্কর চক্রবর্তী, বেতারে করেছেন ডক্টর রেড্ডি, গৌতম চক্রবর্তী, গুরুদেব, নির্মল গুহ, কাঞ্চন, দীপক কুমার বসু, বৃদ্ধ নিমাই লাহিড়ি, বৃদ্ধা রীতা চক্রবর্তী, মদন মোহন, কালীপদ চক্রবর্তী এবং রোহিত ধীমান চক্রবর্তী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস।
1: দধিচি নাটকটি পরিবেশিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন আধুনিক গান, প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন, শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মাধুরী চট্টোপাধ্যায়, মোহাম্মদ রফি, আশা ভোসলে এবং সুমন কল্যাণপুর। আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিউজ @9।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। হিন্দি ছবির গানে নানা সময়ে এসেছে মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে শশাগরা প্রকৃতির জয়গাথা। আজ রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ পরিবেশ সিতারো কি মেহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। আগামীকাল রবিবার সকাল 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় এক ফোঁটা রক্তের দাম, উপস্থাপনা মোহর বন্দ্যোপাধ্যায়। সরাসরি কথা ও বার্তা আমাদের এই নাম্বারে 9434921300 এবং 0348225964 8। ঘোষণাটি শুনলেন।

অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সাহিত্যের আসর শ্রুতি।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শ্রুতি অনুষ্ঠান। আজকের শ্রুতি অনুষ্ঠানে আমরা প্রথমে শুনব নিজের লেখা ছড়া। নিজের লেখা ছড়া পাঠ করে শোনাচ্ছেন সমর পাল।
1: আমার প্রথম কবিতা ছোটদের জন্য লেখা শিশু সাহিত্যের ওপরে, ছড়াটার নাম হচ্ছে কোকিলা। কোকিলা, তোর বাসা কোথায়? আমার বাড়ি চল না, মনের কথা মনে রাখিস আমাকে তুই বল না। আমার বাড়ির বাগানে তুই করবি বাসা গাছে, আমাকে তুই ডাকলে পাবি সর্বদা তোর কাছে। তোর গানেতে মুগ্ধ আমি কুহু কুহু তানে, তুই যে আমার প্রাণের প্রিয় বলতো কে আর জানে। রোজ সকালে ঘুমটা ভাঙে মিষ্টি মধুর সুরে, তখন কেন আমার কাছে আসিস না তুই উড়ে। ও কোকিলা, তুই যে আমার হৃদয়ে দিস দোলা, তোরই জন্য রইল আমার মনের দুয়ার খোলা। আচ্ছা, আমার দ্বিতীয় ছড়া, ছড়াটার নাম হচ্ছে ছেলে ভালো। ছেলে আমার দারুণ ভালো, উদার মুক্ত মনা,

0: দেশ বিদেশের সবাই তাকে চেনে তো এক নামে, ছেলে এবার আমার কাছে এলো বিদেশ ঘুরে। ছেলে এখন ঠিক করেছে থেকে নিজের দেশে, গরিব ছেলে মেয়েদেরই করবে শিক্ষাদান, ওদের মানুষ করে তোলাই প্রধান অঙ্গীকার, ছেলেকে তাই সবাই এখন দেখাচ্ছে সম্মান। আমার তৃতীয় ছড়া, ছড়াটার নাম হচ্ছে স্বর্গে গতি, ভূতকে নিয়ে লেখা। বাঁশবাগানের মাথায় সেদিন যায়নি দেখা চাঁদ, অমাবস্যার নিশুত রাতে ভীষণ অন্ধকারে, রাত বারোটায় যখন আমি ফিরছি আমার বাড়ি, ঘুমটা পড়া তেনার দেখা পেলুম পুকুর পাড়ে। লম্বা হাতে পুকুর থেকে ধরছে কত মাছ, আমায় দেখে খনা গলায় বলল নাকি সুরে, কোথায় ছিলিস বাছা আমার, আয়না কাছে আয়, মিছেই কেন থাকিস রে তুই আমার থেকে দূরে। ভয়ে আমার শুকোয় গলা অবশ সারা দেহ, তেনার কথা গল্পে শোনা আজকে স্বয়ং কাছে, এমন সময় শুনতে পেলুম ভীষণ কোলাহল, তেনার ছেলে মেয়ে স্বামী দুলছে বসে গাছে, সবাই মিলে বলা বলি করছে হাসির ছলে, ঘাড়মোটকে খাবো এবার জ্যান্ত মানুষ পেলে, ঘোমটা পড়া অশরীরের ঠান্ডা দুটি হাত আমার ঘাড়ে রেখে বলে ভীষণ কচি ছেলে, এমন সাধু খাবার পেলাম আজ বহুদিন বাদে, সবাই মিলে আনন্দেতে মটকে খাবো ঘাড়, আমার রক্ত চুষে খেয়ে করল রাতের ডিনার, স্বর্গে আমার গতি হলো বাড়িতে নয় আর। আচ্ছা, আমার চতুর্থ ছড়া, এটা একদম বর্ষাকালে জলের মধ্যে নিয়ে লেখা, সুন্দর একটি ছোটদের জন্য। ছড়াটার নাম হচ্ছে চলো খেলি জলো কেলি। সাত সকালে হাঁসের দলে করছে জলো কেলি, বন্ধুদেরই ডেকে বলি জলে চলো খেলি, হাঁসের সাথে সাঁতার কেটে খেলব লুকোচুরি, জলে তখন বকের দলে করছে ঘোরাঘুরি, বকরা বলে মাছ খাবো আজ আমরা হাঁসের সাথে, গরমে জল যায় শুকিয়ে মাছ জোটে না পাতে। ঠিক তখনই নামলো জলে পানকৌড়ির দল, বলল ওরা মাছগুলো সব আমাদের সম্বল, জলের মধ্যে সবাই মিলে যেই দিয়েছি ডুব, পানকৌড়ি বলল এবার তোমরা করো চুপ, অমনি তখন মাছরাঙাতে বলল দিয়ে শিস, ওই দেখো সব ফোনা তুলে করছে তো হিস হিস, তোমরা জলে মাছের আশায় কেউ করো না লোভ, আমরা তখন ডাঙায় উঠে দেখাই ভীষণ ক্ষোভ, জলপ্রেমীদের জলকেলি পণ্ড করল সাপ, আর যাব না খেলতে জলে আমায় করো মাপ।
1: সমর পালের কাছে আমরা শুনলাম স্বরচিত ছড়া পাঠ, এবারে শুনব স্বরচিত কবিতা, পাঠ করে শোনাচ্ছেন ছবি রঞ্জন মজুমদার।
2: সবাই ভালো থেকো, এই সেদিন মুখোমুখি বসে তুমি ভক্তদের মাঝে, তোমার স্মৃতিকে নিয়ে তুমি অনর্গল কবিতা বলেছিলে, শুনিয়েছিলে অনেক অনেক গল্প আর গাথা, এমনি করেই নতুন যুগের ভক্তরা যখন আপ্লুত, তখন নীল লোহিত সাগরে ভক্তরা ডুব সাঁতারে মুক্ত খুঁজেছিল, খুঁজে পেয়েছিল দেশ বিদেশের বহু বর্ণের ছবি, সে এক অন্য জগৎ, সে এক অন্য ভুবন, হঠাৎই ছন্দ পতনের বেসুরো মহা অষ্টমীর মধ্যরাতে অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে নীল লোহিত ডানা ঝাপটায় নিথর হয়ে যায়। এখন কি তুমি কেবলই ছবি হয়ে গেলে, না কোনো এক ফুটফুটে জ্যোৎস্না রাতে বনফুলের মালা গেথে সবুজ মখমলে পা ডুবিয়ে তোমার নীরার অপেক্ষা আর অপেক্ষায় সারা

0: দিলে কোনো এক অন্তঃপুরে, অন্য কোনোখানে কোনো এক দিক শূন্যপুরে, হয়তোবা কোনো এক নতুন গহন অরণ্যের ফাঁকে ফাঁকে, রূপরী চাঁদ আঁকাবাঁকা পথে কোনো এক জল পরীর দেশে, ভালো লাগার নৈসর্গিক জ্যোৎস্না রাত তোমার আর নীরার ভালো লাগার দিনের অপেক্ষায়, তুমি নীরবে চলে গেলে, তাই কি তোমার কণ্ঠস্বরে জেগে উঠল যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, সবাই ভালো থেকো। জলসাঘর, চল্লিশের দশক, কৃষ্ণসাগরে ডুব দিয়ে দিয়ে তুমি মুক্ত খুঁজেছিলে, ওস্তাদ দবির খাঁ অমন আলী খাঁ সাহেবের কাছে তালিম নিয়েই তোমার শাস্ত্রীয় সঙ্গীতে হাতে খড়ি, তুমি খুঁজেছিলে তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার প্রিয়তমাকে, জীবন ভোর তানপুরাকে সঙ্গী করে তোমার নিত্য যাওয়া আসা তোমারই জলসাঘরে, তোমার জাদু কণ্ঠে সুরের মূর্ছনায় জেগে উঠেছে বার বার শত সহস্র জনপ্রিয় গান, বাংলা হিন্দি উর্দু মারাঠি অসমীয়া মালায়ালম, আছড়ে পড়েছে দেশ বিদেশের বহু ভক্তজন, আপ্লুত হয়েছে ঘরে ঘরে, তুমি এখনও আছো তোমার জলসাঘরে। সুরজগতের মহারথীরা ছিল তোমার বন্ধু, নিষ্ঠাভান সুর সাধক তুমি, সুর সাধনায় প্রবাদ প্রতিম হয়ে ওঠার কিংবদন্তি অভিভাবক তুমি, ওই মহাসিন্ধুর ওপার থেকে ভেসে ভেসে এসেছে বহু কালজয়ী গান তোমারই জাদুভরা কণ্ঠস্বরে, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, এখনও তোমার প্রিয়তমা কথা কয় সুরে সুরে, তুমি আছো তোমারই জলসাঘরে। তুমি প্রেম সাগর পাড়ি দিয়েছ দরদি হৃদয় ছুঁয়ে ছুঁয়ে, মরমী গাথায় রোমাঞ্চিত করেছ, গেয়েছ কে প্রথম কাছে এসেছি তুমি না আমি, আবার বলেছ হয়তো তোমারই জন্য, গেয়েছ চাই না বাঁচিতে আমি প্রেমহীন হাজার বছর, সুরের সাধনায় নিষ্ঠা থাকলে কোথায় পৌঁছনো যায়, কর্মজীবনে সবাইকে সেটা তুমি শিখিয়েছ সার্থক সুরকার হয়ে, অনুভবেরও সূক্ষ্ম অনুভূতি ছড়িয়ে কণ্ঠসুধায় নস্টালজিয়ায় ভেসে আসে বহু বিখ্যাত গানের কলি, বেহাগ যদি না হয় রাজি গেয়েছ সেই তো আবার কাছে এলে, এ নদী এমন নদী বাজে গোবিনা আমি শ্রী শ্রী ভজহরি মান্না, বলেছ কাহার বা নয় দাদরা বাজাও শশীকান্ত দাদরা বাজাও, গেয়েছ হাজার টাকার ঝাড়বাতিটা আর আমার বলার কিছু ছিল না, আবার হঠাৎই গেয়ে উঠেছ কফি হাউজের আড্ডাটা আজ আর নেই, মনে পড়ে হিন্দি বিখ্যাত ছায়াছবি, মনে পড়ে শোলে হিন্দি ছবির বিখ্যাত সেই গান, ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, জীবন সাহান্যে এসে তুমি মরম হৃদয়ে চিরবিদায় নিয়ে চলে গেলে, বলে গেলে আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি, এসবই নস্টালজিক ছবি, ব্যাঙ্গালুরের শুষ্ক মাটি তোমাকে ছুঁতে দেয়নি বাংলার আকাশ, বাংলা মা এ যাত না ভুলবে কী করে, তোমার প্রিয়তমা এখনো কথা কয় তুমি ফিরে এসো বারবার, এই বাংলায় তোমারই জলসাঘরে তোমায় জানাই নমস্কার।
1: স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন ছবিরঞ্জন মজুমদার, আর সেই সঙ্গেই শেষ হলো আমাদের আজকের শ্রুতি অনুষ্ঠান। আমাদের ঠিকানা শ্রুতি, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ সূচক 742101, এই ঠিকানাতে পাঠিয়ে দিন আপনাদের নিজের লেখা ছড়া, কবিতা, গল্প, আর সেই গল্প নির্বাচিত হলে আমরা সরাসরি আপনাদের ডেকে নেব আমাদের শ্রুতি অনুষ্ঠানে। ভালো থাকুন, ফিরে আসব আবারও আগামী সপ্তাহে।
2: শ্রুতি অনুষ্ঠানে উপস্থাপনে ছিলেন রুমা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশ বাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 102.2 মেগাহার্সে। একই সঙ্গে অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই মেহফিল।
1: সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আকাশবাণী মুর্শিদাবাদের মেহফিল থেকে বলছি আপনাদের গানের সখা মুক্তি হক। বর্ণী গন্ধে পুষ্পে শ্যামলে জীবনধারার ফুলে ফসলে আমাদের ঘিরে আছে জীবনদায়ী প্রকৃতি। আর হিন্দি ছবির গানে নানা সময় এসেছে মানুষ ও নিসর্গের কথা। জননী বসুন্ধরার প্রসঙ্গ গাওয়া হয়েছে শশাগরা প্রকৃতির জয়গাথা। আজ ১৩ জুন শনিবার রাতের লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে থাকছে প্রকৃতি, মানুষ ও পরিবেশ প্রসঙ্গ। গানে গানে খুঁজে দেখব হিন্দি ছবির গানে প্রকৃতির কথা। আজকের মেহফিল সিতারো কি মেহফিল, শোনাব হিন্দি ছবির প্রকৃতির গান। সরাসরি কথা এই নাম্বারে 9434921300, 0348225964। প্রথমে ১৯৬৬ সালের ঋষিকেশ মুখার্জি পরিচালিত অনুপমা ছবির গান। ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, শশীকলা, দেবীন বর্মা, সুরেখা পণ্ডিত।

হেমন্ত কুমারের সঙ্গীত পরিচালনায়। বাবা এবং মেয়ের সম্পর্কের উপর সাদা কালো ছবিটি সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়। কাইফি আজমির কথায় আশা ভোসলে।

1967 সালের ভি শান্তারামের ছবির নাম বুন্দ জো বন গই মোতি। জিতেন্দ্র মুমতাজ নদী পাহাড় আর সমভূমির অপূর্ব সহাবস্থানের সঙ্গে সঙ্গে প্রকৃতির অসীম দানের কথা বর্ণনা করছেন মাস্টারমশাই জিতেন্দ্র। ভরত ব্যাসের কলমে, সতীশ ব্যাসের সুরে অনবদ্য মুকেশ।

0: সবাইকে জানাচ্ছি আজকের মেহফিল সিতারো কি মেহফিল, হিন্দি ছবির প্রকৃতির গান, সরাসরি কথাবার্তা এই নাম্বারে 9434921300 0348225964। কোনো বন্ধু আছেন? নমস্কার।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার দিদি, বলুন।
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: আচ্ছা শুনি, আজকে প্রকৃতির গান।
1: হ্যাঁ প্রকৃতির গান, প্রকৃতির কোন দৃশ্য সিনারি এইগুলো নিয়ে নিশ্চয় হচ্ছে গানটা।
0: আচ্ছা শুনি।
1: হ্যাঁ আমি মানে সেরকমই একটা দৃশ্য আমার এই মুহূর্তে মনে পড়ছে, সিনেমাটা বরসাত কি এক রাত, খুব সুন্দর কাশ্মীরের সিনটা, আপনে প্যার কে সপনে সচ হুয়ে।
0: আমরা চাইছি হিন্দি ছবির গানে আমাদের পরিবেশ প্রকৃতিকে যেভাবে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেই ধরনের কিছু গান।
1: হ্যাঁ, তো এখানেও তো প্রকৃতি রয়েছে, সুন্দরভাবে এই প্রকৃতিকে আমরা দেখছি।
0: ঠিক আছে,
1: শুনতে থাকুন, পছন্দ মতো শুনুন।
0: ঠিক আছে শুনুন, ভালো থাকুন। আপনাদের বার্তায় যাই। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান প্রকৃতির গানের সমারোহ, অনেক সুন্দর সুন্দর মন মাতানো গান হিন্দি ছবি আমাদের উপহার দিয়েছে। কখনো ঝর্ণা, কখনো বরফের পাহাড়, পাহাড়ের উপর সারি সারি গাছ, বড় পর্দায় বা ছোট পর্দায় সিনেমা হলে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে ভীষণ রোমান্টিক হয়ে যেতাম, সেই আনন্দ বলে বোঝানো যাবে না। নদিয়া কিনারে পে 1981 সালের বরসাত কি এক রাত ছবির গান, অমিতাভ বচ্চন এবং রাখি গুলজার, গানটি শোনার জন্য অনুরোধ রইল, শুনি খানিকটা।

আজ সারা মেহফিল জুড়ে প্রকৃতির গান। আসুন এই নম্বরে 9434921300, 0348225964।

0: 9434-921300-তে বন্ধু আছেন। নমস্কার।
1: হ্যালো, আমি রুক্সিনা বেগম বলছি, মধুপুর নাওদা মুর্শিদাবাদ থেকে।
0: রুক্সিনা দিদি,
1: গলাটা চেঞ্জ কেমন আছেন আপনি?
0: ভালো আছি।
1: গলাটা চেঞ্জ হয়ে গেছে,
0: বৃষ্টি হলে গলা এরকম চেঞ্জ হতে পারে, কারণ ঠান্ডা লেগেছে।
1: আচ্ছা
0: ঠিক আছে, শুনতে থাকুন, নিশ্চয়ই শোনাবো, ভালো থাকবেন।
1: দুটার মধ্যে
0: আচ্ছা।

1958 সালের কমেডি ছবি দিল্লি কা ঠাগ, কিশোর কুমারের সঙ্গে অভিনেত্রী নূতন। অসামান্য গানগুলি লিখেছিলেন এস এইচ বিহারি, শৈলেন্দ্র, মজরু সুলতানপুরী। সঙ্গীত পরিচালক রবির সুরে, শৈলেন্দ্রর কথায়, কিশোর কুমারের সঙ্গে আশা ভোঁসলে। আজকের অনুষ্ঠানের টাইটেল সিতারো কি মেহফিল কথাটি খুঁজে পাওয়া যাবে এই গানটিতেই।

আপনাদের পাঠানো বার্তা। শুভ সন্ধ্যা। কত রকম বিষয় নিয়ে একটা গান তৈরি হয়, আজ প্রকৃতি নিয়ে হিন্দি ছবির গান, দারুণ ভালো।

0: লাগছে শুনছি, থাকবো 11টা পর্যন্ত। খুব ভালো থাকবেন দাদা, কোনো অনুরোধ নেই, শুধুই শুনবো। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়। আর খোরশেদ মণ্ডল, নূরজামাল মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে বার্তা পাঠিয়েছেন। বার্তাটি পরে পড়ছি, কোন বন্ধু ফোনে আছেন শুনে নি। নমস্কার।
1: রফিকুল ইসলাম।
0: হ্যাঁ বলুন, রফিকুল ইসলাম কোথা থেকে?
1: রঘুনাথগঞ্জ।
0: বলুন দাদা।
1: দিল কাহে রুক জা রে রুক জা, ইহি পে কহি জো বাত সগা, হে কহি পর নাই মন কি আশা।
0: মন কি আঁখি, তাই তো? মোহাম্মদ রফির সেই বিখ্যাত গান, একদম ঠিক ধরেছেন। গানটা শোনা যাক। ভালো থাকবেন রফিকুল দাদা।
1: ভালো থাকবেন।

ঈশ্বর মণ্ডল খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে লিখছেন, ইয়ে রাতে ইয়ে মৌসম নদী কা কিনারা, অথবা পঞ্ছী সুর মে গাতে হ্যাঁ মুস্কুরাতে হ্যাঁ ঘুমরু বাজতে ইয়ে হাওয়া, গানটি শোনালে খুশি হতাম। ইতিমধ্যেই শুনেছি আমরা, ভালো থাকুন, ধন্যবাদ জানবেন।

মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে, আবার সেই মানুষ প্রায়শই করে থাকে নির্বোধের কাজ। সে কারণে অকারণে প্রকৃতি আর পরিবেশের উপর ছড়ি ঘোরাতে চায়। সব সময় যে এর ফল সুখের হয় তা কিন্তু কখনোই নয়। আবার সেই মানুষই অনেক সময় মানুষের মধ্যে প্রাচীর তোলে, যেন বিচ্ছিন্নতাতেই তার মুক্তি। আর সেই ভুল ভাঙতেও দেরি হয় না একদমই। যেমন আমাদের বন্ধু তন্ময় প্রামাণিক, কেবল রামপুর মন্দির পাড়া থেকে লিখছেন, নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা। প্রকৃতি আমার কাছে শিক্ষক, রক্ষক, স্নেহময়ী জননী, সেবক। প্রকৃতির নৈরাজ্যে আমার আপনার আনন্দ। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে মন দিয়ে শুনছি, সঙ্গে আছি, ভালো থাকবেন। রাত্রি অনেক হলো, শুভ নিদ্রা। এখনই শুভ নিদ্রা নয়, কেননা রাত 11টা পর্যন্ত আছি। খোরশেদ মণ্ডল লিখছেন, রিফিউজি ছবির একটি গানের কথা মনে পড়ছে, পঞ্ছি নদিয়া পবনকে ঝোঁকে। সঙ্গে আছেন নূরজামাল মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। শোনা যাক।

নমস্কার স্যার, মৃন্ময় ঘোষ বলছি মহুলা মুর্শিদাবাদ থেকে। লিখছেন, আপনার নির্বাচিত প্রত্যেকটি গানের অর্থ প্রত্যেক শ্রোতাকে প্রকৃতির প্রতি দায়বদ্ধ ও দায়িত্বশীল করবে আশা রাখি। মানুষের নিষ্ঠুরতায় ধ্বংস হয়েছে গাছপালা, প্রকৃতি বোঝাবে সেই মানুষদের পৃথিবীতে বাঁচা কত জ্বালা। রাস্তা গাড়ি ফ্ল্যাট গড়ে করা যায় না, প্রকৃতি জয়। বৃক্ষছেদন করলে পরে তবেই হবে সবুজের ক্ষয়। দাও ফিরে সে অরণ্য, লও এই নগর। অসাধারণ গানগুলি এভাবেই শুনতে থাকবো আপনার অনুষ্ঠানে। ভালো থাকবেন স্যার। ভালো থাকবেন আমাদের প্রিয় মৃন্ময় ঘোষ, মহুলা মুর্শিদাবাদ থেকে।

অনুষ্ঠান খুব সুন্দর লাগছে। মোহাম্মদ রফির গাওয়া বাহারো ফুল বরসাও সুরজ ছবির এই গানটি শুনতে পারলে খুশি হতাম। লিখছেন ভাস্কর সাহা, সাগর দিঘি, মুর্শিদাবাদ থেকে।

0: সুন্দর সুন্দর গান শুনছি, ভালো লাগছে। মুক্তি হক ভাইয়ার সুন্দর উপস্থাপনা খুবই প্রশংসনীয়। এস এম সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে কোন বন্ধু ফোনে আছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার কলসি থানার অন্তর্গত বাইশঘন্না থেকে শেখ আতিয়ার রহমান বলছি দাদা ভাই।
0: বলুন।
1: অসাধারণ অনুষ্ঠান, অসম্ভব সুন্দর সুন্দর গান পরিবেশিত হচ্ছে, তো অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে যে গানটার কথা বলবো, সেই গানটা, ফিল্মের নাম হচ্ছে হিরো, ঐসা মৌসুম দেখা পহেলি বার, লতা মঙ্গেশকরের কণ্ঠে, শোনালে ভালো লাগবে। আর কিছু বলবো দাদা ভাই?
0: হ্যাঁ বলুন, প্রকৃতি মানুষের কথা বলুন।
1: হ্যাঁ প্রকৃতি, শুনুন, মানুষ তো প্রকৃতির অংশ, প্রকৃতি মানুষকে, আমরা প্রকৃতিকে যদি ভালো রাখতে পারি তাহলে আমরা কিন্তু ভালো থাকব। প্রকৃতি আমাদের মূল শক্তি, মূল চাবিকাঠি, আমাদের ভালো থাকার চাবিকাঠি। তাই প্রকৃতিকে সবসময় দূষণমুক্ত রাখতে হবে, সতেজ রাখতে হবে, সবুজে সবুজ ভরিয়ে রাখতে হবে। আমাদের আশপাশ, আমাদের বাড়ি, যেখানে প্রতীক জায়গা সেখানে সমস্ত জায়গাও প্রকৃতি পরিবেশ যদি সুন্দর না থাকে আমরা ভালো থাকতে পারবো না। তাই প্রকৃতি দি গানটা আমি বলছি, এই ঐসা মৌসুম দেখা পহেলি বার। নমস্কার।
0: আচ্ছা ভালো থাকবেন, আবার কথা বলবো। সূরজ হুয়া মধ্যম, চাঁদ জলনে লগা, আসমা ইয়ে হায় ক্যুঁ পিঘলনে লগা, মাই ঠহরা রহা জমিন চলনে লগি, ধড়কা ইয়ে দিল সাঁস থামনে লগি। সুদূর বিদেশে পাশাপাশি দুটি পিরামিডের পটভূমিকায় শাহরুখ খান ও কাজলের স্মরণীয় গানের একটা অংশ, 2001 সালের কভি খুশি কভি গম ছবির সোনু নিগম অলকা ইয়াগনিকের গাওয়া। এই গানটি অনেকেরই নিশ্চয়ই স্মরণে আছে, বন্ধুরা মনে করে দেখুন।

প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে থাকছে, যেমন ঈশ্বর মণ্ডল তো বটে ধন্যবাদ জানিয়েছেন, ভাস্কর সাহা সাগরদিঘি থেকে, তপতী দাস কান্দি থেকে, নীলে নীলে আম্বার পর চাঁদ জব আয়ে গানটার কথা বলছেন। দেখা যাক, শুনি এই গানটি

বিপুলা এই পৃথিবী, সুগম্ভীর নির্জনতার সুউচ্চ আকাশের মহিমময় সৌন্দর্যের প্রশংসা করে গাওয়া অনবদ্য প্রকৃতির এক গান। গুঞ্জি সি হ্যায় সারি ফিজা, জেসে বজতি হ্যায় সহনাইয়া, লহরাতি হ্যায় মহকি হওয়া, গুনগুনাতি হ্যায় তনহাইয়া। সেই নৈশব্দের গান শোনা যাক।

ঐশ্বর্য রায় এবং বিবেক ওবেরয় অভিনীত 2004 সালের কিং হো গায়া না ছবির শঙ্কর এহসান লয়ের দুর্দান্ত সঙ্গীতায়োজন, জাভেদ আখতারের চমৎকার কথা আর সাদনা সারগম উদিত নারায়ণের অসাধারণ কণ্ঠ। এই গানটিকে বলিউডের সর্বকালের সেরা গানগুলোর সাথে পাল্লা দেওয়ার মতো করে তুলেছে।

0: কোন বন্ধু আছেন? নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তুমি আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে।
0: কোথা
1: তো
0: থেকে
1: আজকে
0: কে বলছেন?
1: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: অমিতাভ দা বলুন।
1: হ্যাঁ বলছি,
0: সত্যি কথা বলতে কি জানেন তো দাদা, যেভাবে আমরা পরিবেশের ধ্বংস করার কাজে লেগেছি, একদিন সত্যি পানিতে আগুন লেগে যাবে। ভালো থাকবেন, কেমন আপনাদের বার্তায় যায়। নমস্কার মুক্তি দাদা ভাই, অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে। গুরু সিনেমা থেকে বরসোরে মেঘা মেঘা, তবে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজকে বৃষ্টি হয়েছে, আগামী 7 দিন বৃষ্টি হবে। ঐশ্বর্য রায় এবং শ্রেয়া ঘোষাল যাই।

1992 সালের রোজা ছবিতে পরিচালক মণিরত্নম দেখিয়েছিলেন প্রকৃতির অসামান্য আর বিস্ময়কর রূপ। অরবিন্দ স্বামী মধু তুমুল জনপ্রিয় ছবি দিয়েই হিন্দি ছবির জগতে নিজের যাত্রা শুরু করেছিলেন এ আর রহমান। সেই বছরের সঙ্গীত পরিচালনায় তার ঝুলিতে আসে নানা সম্মান আর পুরস্কার। এই ছবির গান দিয়ে শেষ করব আজকের মেহফিল।

রাত হলো অনেক, আজ শেষ করি আমাদের আজকের প্রসঙ্গ। সুস্থ আর সুন্দর থাকুন, প্রকৃতির সঙ্গে থাকুন বন্ধু হয়ে। আয়োজনের কারিগরি সখা ছিলেন অমিতাভ চ্যাটার্জি। সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছে আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার।

আকাশবাণী মুর্শিদাবাদ জানিয়ে দিই আগামীকালকের অনুষ্ঠান সূচি। অধিবেশন শুরু ভোর 5:50, সকাল 6টায় অমৃতবাণী এবং ভক্তিমূলক গান, সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল, উপস্থাপনা মোহর বন্দ্যোপাধ্যায়, বিষয় এক ফোঁটা রক্তের দাম। বেলা 2:20 অনুরোধের আসর, উপস্থাপনায় টুম্পা পাল। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহিলাদের ICC T20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ধারাবিবরণী শোনা যাবে সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে, রাত 8:40 এবং রাত 9:15। আধুনিক গান রাত 8:40, রাত 10:00 যুবজগৎ, চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান 10:30। আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে সময় রাত 11:00। জয় হিন্দ।